১৩৩ বঙ্গাব্দ, ২০শে অগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর ৫:৫৮ ৩৭ সেকেন্ড। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ১০৩.২ মেগাহার্জ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।

আকাশবাণী কৈলাসহর, আজ বৃহস্পতিবার 29শে শ্রাবণ 1948 শকাব্দ, দোসরা ভাদ্র চতুর্থ।

0: আকাশবাণী গৌলশহর, শুনুন অমৃতবাণী।
1: ধৃতরাষ্ট্র উবাচ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউৎসব, মাম কাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়।
2: ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল?
1: সঞ্জয় উবাচ, দৃষ্ট্বা তু পাণ্ডবানীকম ব্যূঢ়ম দুর্যোধনস্তদা আচার্যম উপসংগম্য রাজা বচনমব্রবীত।
2: সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন,
1: পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতীম চমুম ব্যূঢ়াম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেণ ধীমতা।
2: হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত।

0: দক্ষতার সঙ্গে বহির আকারে রচনা করেছেন।
1: অত্র শূরা মহেশবাসা ভীমার্জুন সমায়ুধি লুয়ুধানো বিরাতশ্চ দ্রুপদশ্চ মহারথ ধৃষ্টকেতুশ্চেকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিত কুন্তিভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গব ইউধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্রো দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা।
0: সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকেই ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধাও রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিত, কুন্তিভোজ ও শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। সেই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী।
1: অস্মাকম তু বিশিষ্ঠায়ে তান নিবোধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্যস্য সংহার্তম তান ব্রবীমিতে।
0: হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাঁদের সম্বন্ধে বলছি।
1: ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিম জয়ঃ অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ।
0: সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন।
1: অঙ্গে চ বহবহ শূরা মদর্থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা।
0: এছাড়া আরো বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ।
1: অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম ত্বিদম এতেষাম বলম ভীমাভিরক্ষিতম অয়নেষু চ সর্বেষু যথা ভাগম অবস্থিতাঃ ভীষ্মম এবাভিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি।
0: আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাবহির প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সাহায্য প্রদান করুন।
2: ভাগবত গীতা থেকে পাঠ শুনলেন অমৃতবাণীতে, আকাশবাণী কুলশহর। এবারে দেশাত্মবোধক গান।

এতক্ষণ মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হলো আকাশবাণী কুইলা শহর। এই অনুষ্ঠান শ্রোতা বন্ধুরা শুনছেন 103.2 মেগাহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।

এবারে জানিয়ে দিচ্ছি আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সুপ্রভাত অনুষ্ঠান সকাল 7টায়। 7:10 রয়েছে ভক্তিসুধা অনুষ্ঠান, ভক্তিমূলক গানের। শুনবেন দেবাশিস দত্তের পরিবেশনায় ভক্তিমূলক গান। 7:25 প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ 7:35 এবং 7:40 রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান 7:45। দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে 8:15। 8:30 শিলং কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। আধুনিক গানের অনুষ্ঠান রয়েছে 8:40। 9:00 দিল্লি কেন্দ্রে হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান পুনরায় রিলে করে শোনানো হবে 9:10। রকমারি বাংলা গানের লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা প্রচারিত হবে 11:00। 12:05 সপ্তসুর অনুষ্ঠানে শুনবেন উত্তর পূর্বাঞ্চলের গান। হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান 12:30। দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ সম্প্রচারিত হবে 1:00। 1:05 বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠান ছায়াগীতি। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ সম্প্রচারিত হবে 1:30। দেশাত্মবোধক গানের অনুষ্ঠান মাতৃবন্দনা 1:40। দুপুর 2:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। ছোটদের গান শুনবেন 2:15। মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে 2:30। দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ 3:00 রিলে করে শোনানো হবে। এরপরেই শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান। 6:00 ঘর গৃহস্থের অনুষ্ঠান, কিষাণবাণী অনুষ্ঠান 6:30।

রাত 7টায় আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, রাত 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। আইন ও অধিকার অনুষ্ঠানটি শুনবেন রাত 8:10। মিক্স ম্যালোডিজ অনুষ্ঠান রাত 8:30। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে রাত 9:15 আধুনিক গান। রাত 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। রাত 10:00 সম্প্রচারিত হবে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। রবীন্দ্রসঙ্গীত শুনবেন রাত 10:10। রাত 10:20 দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 10:30 জানিয়ে দেওয়া হবে আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি, আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আমাদের আজকের চলতি অধিবেশনের সমাপ্তি রাত 10:35। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

0: ভিভো।
1: এই অনুষ্ঠান শ্রোতা বন্ধুরা শুনছেন 103.2 MHz এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। সুপ্রভাত অনুষ্ঠান। প্রথমে রয়েছে ইতিহাসে আজকের দিন। আজ 20 আগস্ট সদ্ভাবনা দিবস। প্রতি বছর ভারত প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ 20 আগস্ট সদ্ভাবনা দিবস পালন করে যাচ্ছে। তিনি

জন্মেছিলেন 1944 সালের আজকের দিনে। চার্লস ডারউইন সর্বপ্রথম দ্য জেনারেল অফ দ্য প্রসিডিং অফ দ্য লিনিয়ান সোসাইটি অফ লন্ডনে আলফ্রেড রাসেল ওয়ালেসের একই তত্ত্বের পাশাপাশি প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে তার বিবর্তন তত্ত্ব প্রকাশ করেন আজকের দিনেই 1858 সালে। 1866 সালে 20 আগস্ট রাষ্ট্রপতি অ্যান্ড্রু জনসন আনুষ্ঠানিকভাবে আমেরিকান গৃহযুদ্ধের সমাপ্তি ঘোষণা করেন। 1989 সালে ট্যামাস নদীতে সংঘর্ষের ফলে মার্চিওনেস নামক প্রমোদ তরিটি ডুবে যায়, এতে 51 জন নিহত হন। 1992 সালের আজকের দিনেই ভারতে মেইতেই ভাষা, যা সরকারিভাবে মণিপুরি ভাষা নামে পরিচিত, তফসিলি ভাষার তালিকায় অন্তর্ভুক্ত হয় এবং ভারত সরকারের অন্যতম সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পায়। ফিরোজাবাদ রেল বিপর্যয়ে ভারতের ফিরোজাবাদে 358 জনকে হত্যা করেছিল আজকের দিনে 1995 সালে। আলজেরিয়ার সুহানে গণহত্যা, 60 জনের বেশি মানুষ নিহত এবং 15 জনকে অপহরণ করা হয় 1997 সালের আজকের দিনে। মার্কিন দূতাবাসে বোমা হামলা, কেনিয়া ও তানজানিয়ায় অবস্থিত মার্কিন দূতাবাসে 7 আগস্ট বোমা হামলার প্রতিশোধ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে আল কায়দার কথিত ঘাঁটি এবং সুদানে একটি সন্দেহভাজন রাসায়নিক অস্ত্র কারখানার ওপর ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালায় 1998 সালের আজকের দিনেই। শ্রীলঙ্কার গৃহযুদ্ধ, শ্রীলঙ্কার তামিল রাজনীতিবিদ ও প্রাক্তন সাংসদ এস শিবরাম মহারাজ তেলিপল্লাইয়ের তার নিজ বাসভবনে গুলিবদ্ধ হয়ে নিহত হন 2006 সালের আজকের দিনে। জাপানের হিরোশিমায় প্রদেশে একদিনে 1 মাসে সমান বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ধারাবাহিক ভূমিধসে 72 জন নিহত হন, দিনটি ছিল 20 আগস্ট 2014 সাল। জো বাইডেন 2020 ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে 2020 সালের ডেমোক্রেটিক রাষ্ট্রপতি মনোনয়নের জন্য ভার্চুয়ালি তার স্বীকৃতিমূলক ভাষণ দেন আজকের দিনেই 2020 সালে। বেঞ্জামিন হ্যারিসন আমেরিকা জেনারেল, আইনজীবী ও রাজনীতিবিদ, মার্কিন যুক্তরাষ্ট্রের 23তম রাষ্ট্রপতি জন্মেছিলেন 1833 সালের আজকের দিনে। গোস্তা পাল ভারতীয় ফুটবলার, জন্ম হয়েছিল 1896 সালের 20 আগস্ট। ভারতীয় অস্ট্রেলিয়ান ক্রিকেটার রেক্স স্যালার্স জন্মেছিলেন আজকের দিনে 1940 সালে। ভারতীয় ব্যবসায়ী এবং ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তি জন্মেছিলেন 1946 সালের আজকের দিনে। শুনলেন ইতিহাসে আজকের দিন। এবারে সংবাদ শিরোনাম। প্রথমে কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার শিরোনাম। আগুনে গ্রাসে শহরের হোটেল, 9 জনের মৃত্যু। অভিশপ্ত বাড়িতেই চলছিল 15 হোটেল, মিলছে না বিল্ডিং প্ল্যান। গিলের হাত ধরে ডুরান্ট ফাইনালে ইস্টবেঙ্গল। এনটিএ স্বশাসন কেড়ে নেবে কেন্দ্র, জোর জল্পনা। বিজেপির 2500 জুমলা 2 বছর পরও দিল্লির লক্ষ্মীদের ভাতা তালাবন্দি। কেন্দ্রীয় বাহিনীর বেড়ে দ্বিগুণ হচ্ছে বাংলায়, বড়সড় অভিযানের পরিকল্পনা জল্পনা। বাবা মা সম্পত্তি থেকে উচ্ছেদ করতে পারেন সন্তানকে, রায় সুপ্রিম কোর্টের। পুরুলিয়া বীরভূম স্বাভাবিক বর্ষা পেলেও মুর্শিদাবাদে ঘাটতি। গুজরাট

সমবায় ভোটে হার বিজেপির বিধায়ককে গালাজ ধাক্কা জনতার। আজ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আরামবাগে মুখ্যমন্ত্রী। হাওড়া স্টেশন সংলগ্ন হোটেল লজ যেন যতুগৃহ, বেশিরভাগেরই নেই লাইসেন্স। প্রাণে বেঁচে দমকল কর্মীকে ভূয়সী প্রশংসা পর্যটকদের। বাথরুম থেকেই যশোরের বাড়িতে মেসেজ, বেঁচে ফিরতে পারবো কি। 30 এপ্রিল পর্যন্ত সময় চাইল SSC। শপিং হলো না আগুনের গ্রাসে পরিবারসহ মৃত্যু বাংলাদেশি সাংবাদিকের। স্কুলের সময়ে জনগণনার কাজ চলবে হাইকোর্টে জানালো রাজ্য। বিশ্বভারতীর কাছে এবার জমি ফেরত চাইলেন বাউল শিল্পী পূর্ণদাস বাউল। তারাপীঠে অভিশপ্ত হোটেলের ছিল না সরাই লাইসেন্স, তদন্তে বিস্ফোরক তথ্য। বাঁকুড়া শহর সহ বিস্তীর্ণ এলাকায় PAH এর পানীয় সরবরাহ বন্ধ। NBU-তে অধ্যাপক সংকট, 99টি পদ ফাঁকা। খনি অঞ্চলে নামছে ধস, বাড়ছে আতঙ্ক। অভয়ের ছায়া পানিপথে হরিয়ানার হাসপাতালে ধর্ষণের শিকার মহিলা, 2 দিন পর মৃত্যু। সম্পূর্ণ নিছিদ্র, প্রশ্ন ফাঁস প্রায় অসম্ভব, নিটের পরীক্ষা ব্যবস্থা নিয়ে সুপ্রিম কোর্টে দাবি কেন্দ্রের। সাংসদ বিধায়কদের বিরুদ্ধে বিচারাধীন 4192টি মামলা। PM কোর্সের টাকায় উন্নত মানের বিদ্যালয় নয় কেন, প্রশ্ন ককরোচদের। মূল্যসূচক মেনে DA দিচ্ছে না রাজ্য, সুপ্রিম কোর্টে অভিযোগ। ভারতের অংশ কাশ্মীর, মার্কিন রাষ্ট্রদূত। আজ রাষ্ট্রপতি ভোট, পাল্লা ভারী BNP-র। ক্যালিফোর্নিয়া এখন ইরানের ভূখণ্ড, ট্রাম্পকে পাল্টা কটাক্ষ তেহরানের। বড় ঘোষণা আমেরিকান শাহির, ইরানের সঙ্গে সব রকম ব্যবসা আর্থিক লেনদেন বন্ধ। কাবুলের কাছে স্কুলে গ্রেনেড হামলা, জখম 85 শিশু। হরমুজ মার্কিন ভূখণ্ড, ম্যাপ প্রকাশ করে দাবি ট্রাম্পের, পশ্চিম এশিয়ায় শান্তি অনিশ্চিতেই। ইমরান খানকে শীঘ্রই হাসপাতালে পাঠাতে বলল পাক শীর্ষ কোর্ট। হকি বিশ্বকাপ দাপটে পাকিস্তান বধ, পরের রাউন্ডে ভারত। শেষ 16 সিন্ধু ও আয়ুষ। টিম ইন্ডিয়া পথ এখন কঠিন, ফাইনাল পাখির চোখ গিলের। রেজাল্টের 5 মাস পর তরুণ সুপার স্পেশালিটি ডাক্তারদের বন্ড পোস্টিংয়ের কাউন্সিলিং। আভা অ্যাকাউন্ট চালুতে দ্বিতীয় বাংলা। আয়ুষ্মান কার্ডে হাঁটু হিপ রিপ্লেসমেন্ট সহ 1950 ধরনের প্যাকেজ, জানালেন শুভেন্দু। নেই রেডিওলজিস্ট, বনগাঁ হাসপাতালে 15 দিনের বেশি আল্ট্রাসনোগ্রাফি বন্ধ। ফিরবে E10 পেট্রোল, ভাবনা শুরু কেন্দ্রের। হলদিয়া পেট্রোকেমের নতুন ফেনল কারখানার উদ্বোধন 14 অক্টোবর। বিকশিত বাংলা কোন পথে

উত্তর খুঁজতে আলোচনা সভা, টেলিকম পরিষেবায় খামতি 2 কোটি টাকা জরিমানা, ভারতে বাণিজ্য নিয়ে আশাবাদী অস্ট্রেলিয়া, বছর ঘুরতে চললেও জিএসটি কাউন্সিলের বৈঠকে ডাকা হলো না, উদ্বিগ্ন ব্যবসায়ী মহল। এবারে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার শিরোনাম। এবার নিউ মার্কেটের হোটেলে আগুন, মৃত নয়, দমকলের সদর দপ্তরের পাশে অনিয়মে বন্যা, প্রাপ্তি শুধু রাজনীতির চাপানুতর। ১১০০ বর্গফুটের শিখা, তার মধ্যে শৌচালয় সহ 5টি ঘর এলাকায়, এমন আরও ও মারণ ফাঁদ হোটেলের হদিশ পেল আনন্দবাজার .com। ফের উত্তেজনা যাদবপুরে, SFI এবং DSO এর সঙ্গে সংঘর্ষ, ABVP-র সার্জিক্যাল স্ট্রাইক এর হুঁশিয়ারি ছাত্রনেতার। সৈন্য মহড়ায় কাটছাট, যুদ্ধ পাগল কিমের প্রশংসা, ইরান সংঘাতে সাহায্য না করায় ট্রাম্পীয় সাজা পেল 16। ১৬০০ অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয় মমতার জামানায়, উচ্চ প্রাথমিকের সেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহার করল শুভেন্দু সরকার। তৃণমূল আমলে 12,000 কনস্টেবল নিয়োগের মেধা তালিকা প্রকাশের স্থগিতাদেশ, হাইকোর্টের সংরক্ষণের নিয়ম ভঙ্গের অভিযোগ। সেনাবিরোধী মন্তব্য, বারবার সমনেও দেননি হাজিরা, মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত। লালকেল্লা জঙ্গি হামলার মূল চক্রীদের আশ্রয় দিয়ে বুকে টেনেছে তালিবান, দুধকলা দিয়ে কি কালসাপ পুষছে দিল্লি। দেশের সীমান্তবর্তী গ্রামগুলি ঘুরে দেখে আসতে বলেছেন মোদি, কোন 7 গ্রামের রূপ সত্যিই মন ভোলানো, 1 সপ্তাহে তদন্ত শেষ করুন। ব্লাড ব্যাংক থেকে বিধি ভেঙে রক্ত বিক্রির মামলায় স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ হাইকোর্টের। জম্মু কাশ্মীরে ভারতের গুরুত্বপূর্ণ অংশ, শ্রীনগরে ওমর সাক্ষাতের পর বললেন মার্কিন রাষ্ট্রদূত গোর। মানুষের মস্তিষ্ক 5 গুণ বেড়েছে 40 লক্ষ বছর ধরে, চিনির বড়সড় ভূমিকা খুঁজে পাচ্ছেন গবেষকরা। পাকিস্তানকে হারিয়ে হকি বিশ্বকাপের শেষ 8-এ ভারত, হরমনপ্রীতেরা ছিটকেই দিলেন 4 বারের চ্যাম্পিয়নদের। ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় লক্ষ্যের সহজ জয় আয়ুষের, শেষ 16 সিন্ধু, সাত্বিক চিরাগ জুটিও। হঠাৎই বদলে গেল দিলীপ ফাইনালের মাঠ, দর্শকদের কথা ভেবে সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের। ভারতের কাছে হারের পর ধাক্কা শ্রীলঙ্কা শিবিরে, দ্বিতীয় টেস্টে ধনঞ্জয়ের পাবেন না 3 ব্যাটারকে। শুনলেন সংবাদ শিরোনাম। এবারে আবহাওয়া বার্তা। আজ সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং 1-2 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 32 থেকে 34 এবং 24 থেকে 25 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা 95% এবং 60% হতে পারে। কৃষিতে আবহাওয়া সতর্কতার সম্ভাব্য প্রভাব ও তার প্রতিকার। মাটির আর্দ্রতা অপর্যাপ্ত হলে ভোরবেলা বা সন্ধ্যে
সেচের ব্যবস্থা করতে হবে প্রয়োজন ছাড়া জমিতে, বিশেষ করে নিচু জমিতে সেচের ব্যবস্থা থেকে বিরত থাকুন। হঠাৎ বৃষ্টিপাতের সময় অতিরিক্ত

জল দ্রুত নিষ্কাশনের জন্য ফসলের জমিতে যথাযথ নিষ্কাশন নালা বা ব্যবস্থা রাখতে হবে। শাকসবজি, ফল এবং বাগানের ফসলের ক্ষেত্রে মাটির আর্দ্রতা ধরে রাখতে, মাটির তাপমাত্রা কমাতে এবং আগাছা দমন করতে মালচিং পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। অস্বস্তিকর গরম ও আর্দ্রতার প্রভাব দুধেল পশু ও মুরগির মধ্যে দেখা দিতে পারে। দুধেল পশু দিনের বেলায় ঘরে বেঁধে রাখুন এবং মুরগির ঘর ঠান্ডা রাখার ব্যবস্থা করতে হবে। ধানের শেষ গঠন এবং খোর আসা পর্যায়ে এই দুটি ধাপে জলের চাহিদা অত্যন্ত বেশি থাকে, তাই এই সময় জমিতে পর্যাপ্ত আর্দ্রতা বজায় রাখার একান্ত প্রয়োজন। জমির অবস্থা ও জলের যোগান অনুযায়ী জমিতে প্রায় 2 থেকে 5 সেন্টিমিটার জলের স্তর ধরে রাখতে হবে। দীর্ঘ সময় ধরে জলে ডুবে থাকা অবস্থা এড়াতে এবং বৃষ্টি বা ভারী বর্ষণের ফলে যাতে হঠাৎ জলবদ্ধতা সৃষ্টি না হয় তার জন্য জল নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা নিতে হবে। নিচু জমিতে লাগানো বাদামের জমিতে বৃষ্টির ফলে যাতে জল না দাঁড়ায় তার প্রতি বিশেষ যত্নবান হতে হবে। এই সময়ে বাদামের শিকড়ে সাদা পোকার আক্রমণ দেখা দিতে পারে। এই আক্রমণ প্রতিরোধে ফরেট 10% গানি প্রতি 1.5 কেজি মাটিতে প্রয়োগ করা যেতে পারে। ভুট্টার জমিতে অধিক বা তস না থাকায় দুটি ফলনের প্রভাব ফলে বৃষ্টিপাতের দরুন মাটিতে তসের পরিমাণ স্বাভাবিক রয়েছে, তাই স্বাভাবিক অবস্থায় এখন জলসেচের প্রয়োজন নেই। জমির আগাছা পরিষ্কার করে চাপান সার হিসেবে কানে প্রতি 10 কেজি ইউরিয়া প্রয়োগ করতে হবে। এই সময় মাজরা পোকার আক্রমণ দেখা দিতে পারে। প্রাথমিক অবস্থায় এই পোকা ক্ষেতে দেখা মাত্র নষ্ট করে দমনের চেষ্টা করতে হবে, তবে আক্রমণের মাত্রা বেশি হলে অবশ্যই রাসায়নিক ওষুধ প্রয়োগ করতে হবে, নতুবা ফলন কমে যেতে পারে। শুনলেন সুপ্রভাত অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এবারে ভক্তিসুধা অনুষ্ঠানে আজকের শিল্পী দেবাশিস দত্ত।

0: দেবাশিস দত্তের পরিবেশনায় এতক্ষণ শুনছিলেন ভক্তিমূলক গান ভক্তিসুধা অনুষ্ঠানে আকাশবাণী কৈলাসহর। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:24 হয়ে 56 সেকেন্ড। এখন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল 13,041 কোটি টাকা মূল্যের মোট 4টি রেল প্রকল্প, 1টি সড়ক প্রকল্পের অনুমোদন দিয়েছে। ভারত সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের রাউন্ড টেবিল বৈঠক ISMR এর চতুর্থ পর্ব আজ সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে জাপানের প্রতিরক্ষা

0: মন্ত্রী সেনজিরো কোইজুমুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বাংলাদেশে দীর্ঘ 35 বছর পর আজ রাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে। ইস্টবেঙ্গল 135তম ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে উঠেছে। দ্বিতীয় সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট আজ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 13,041 কোটি টাকার 5টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। নতুন দিল্লিতে গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন যে এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে রেলের 4টি এবং 1টি সড়ক প্রকল্প। শ্রী বৈষ্ণব আরও বলেন, পশ্চিমবঙ্গ, ওড়িশা, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের 8টি জেলা রেলের 4টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পের আওতায় পড়বে। এর মধ্যে রয়েছে ভদ্রক হরিদাসপুর চতুর্থ রেললাইন, গুমিদিপুড্ডু গুডুর তৃতীয় এবং চতুর্থ রেললাইন এবং কটক পারাদ্বীপ তৃতীয় চতুর্থ রেললাইন। এর ফলে রেলের নেটওয়ার্ককে আরও 410 কিলোমিটার অন্তর্ভুক্ত হবে। 2030-31 সালের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে। এজন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে 9,450 কোটি টাকা। মন্ত্রিসভা বিহারে 22 নম্বর জাতীয় সড়কের মুজাফফরপুর সীতামারি সানবারসা শাখা 4 লেন করার বিষয়টিও অনুমোদন করেছে। প্রায় 82.5 কিলোমিটার দীর্ঘ প্রকল্পের জন্য 3,590 কোটি টাকা ধার্য করা হয়েছে।
1: 5 বহুত বড়ে ফেসলে লি হ্যাঁ। পহলে 4 প্রজেক্ট হ্যাঁ যো কি রেলওয়ে কে হ্যাঁ আর 5ওয়া প্রজেক্ট হাইওয়ে কা হ্যায়। পহলে 4 প্রজেক্ট মে যো হাওড়া সে চেন্নাই কি রুট হ্যায়, মেন লাইন হ্যায়, ইস মেন লাইন কে কোয়াড্রুপলিং কে ডিসিশনস হ্যায়। আর এক হ্যায় কটক সে প্যারাদ্বীপ রেলওয়ে লাইন কা কোয়াড্রুপলিং কা, থার্ড এন্ড ফোর্থ লাইন। আর 5ওয়া প্রজেক্ট হ্যায় মুজফফরপুর সে সীতামঢ়ি হতে হুয়ে সোনবরসা এক তক, ইয়ে 4 লেন হাইওয়ে বনানে কা। টোটাল 13,041 কোটি রুপিস কে প্রজেক্টস আজ ক্যাবিনেট নে অ্যাপ্রুভ কিয়ে।
0: ভারত সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ে রাউন্ড টেবিল বৈঠক ISMR এর চতুর্থ পর্ব আজ সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। ভারতের পক্ষ থেকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং বাণিজ্য শিল্প ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ উপস্থিত রয়েছেন। ISMR এর নতুন ও উদীয়মান ক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। 2022 সালের সেপ্টেম্বরে নতুন দিল্লিতে এই মঞ্চের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এরপর 2024 সালের আগস্টে সিঙ্গাপুরে দ্বিতীয় এবং 2025 সালের আগস্টে নতুন দিল্লিতে তৃতীয় বৈঠকের আয়োজন হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে জাপানের প্রতিরক্ষামন্ত্রী সেনজিরো কোইজুমির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই বৈঠকের মাধ্যমে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার হবে, কৌশলগত আস্থা ও সহযোগিতা বৃদ্ধি পাবে এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তা সুনিশ্চিত হবে বলেই আশা করা হচ্ছে। দুই মন্ত্রী সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করা এবং মেক ইন ইন্ডিয়া কাঠামোর আওতায় প্রতিরক্ষা সরঞ্জাম এবং প্রযুক্তির ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়ে মত বিনিময় করবেন। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার দুদিনের আর্মেনিয়া সফর সম্পন্ন করেছেন। সফরকালে তিনি আর্মেনিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী ক্যারেন ব্রুটিয়ান এবং আর্মেনিয়ার প্রথম উপপ্রতিরক্ষামন্ত্রী ও চিফ অব জেনারেল স্টাফ এডওয়ার্ড আসিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনএল এআইআর নিউজ কলকাতাতে। দিল্লিতে ভোটার তালিকায় চলতে নিবিড় সংশোধন প্রক্রিয়া। এসআইআর এর মেয়াদি মাসের 24 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, সংশোধিত সূচি অনুযায়ী খসড়া ভোটার তালিকায় মাসের 31 তারিখ প্রকাশিত হবে। এই সংক্রান্ত কোনো অভাব, অভিযোগ বা আপত্তি জানানো যাবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। 31 অক্টোবরের মধ্যে এই সংক্রান্ত প্রক্রিয়া সম্পূর্ণ হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 4 নভেম্বর। যুব সঙ্গম সপ্তম পর্যায়ের অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা মাসের 31 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষামন্ত্রকের পক্ষে এক বিবৃতিতে জানানো হয়েছে, সারা দেশের যুবক যুবতীদের এই অভিনব যুব বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আরও সুযোগ করে দিতেই এই মেয়াদ বৃদ্ধি করা হল। এর আগে এই প্রকল্পে মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 18ই আগস্ট। উল্লেখ, 18 থেকে 30 বছর বয়সে দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, MSS এর স্বেচ্ছাসেবী এবং তরুণ পেশাদারেরা সরকারি যুব সঙ্গম পোর্টালের মাধ্যমে এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। এজন্য IIT, IIM, NIT, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সহ 20টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে নোডাল প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত।

নিযুক্ত করা হয়েছে। এই প্রকল্পে যারা নির্বাচিত হবেন তাদের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে 5 থেকে 7 দিনের শিক্ষামূলক ও সাংস্কৃতিক সফরের ব্যবস্থা করা হবে। স্থানীয় ঐতিহ্য, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসনিক উদ্যোগ, উদ্ভাবনী পরিমণ্ডল, শিল্প, গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থান এবং সেখানকার জনজীবন সম্পর্কে এই কর্মসূচির মাধ্যমে তাদের অবহিত করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে আসছেন। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সহ তাঁর একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। এছাড়াও সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি। শিলিগুড়ি কাওয়াখালীতে আগামীকাল নতুন ফৌজদারি আইন বিষয়ে 5 দিনের একটি বিশেষ ন্যায় সংহিতা প্রদর্শনীর উদ্বোধন করবেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও উপস্থিত থাকতে পারেন। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি সীমান্ত লাগোয়া জেলাগুলিতে নগদ অর্থের অবৈধ লেনদেন রুখতে জেলাশাসকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও বসবেন। এছাড়া ভারতীয় ন্যায় সংহিতার বাস্তবায়ন নিয়ে বিশেষ পর্যালোচনা সভায় তার অংশ নেওয়ার কথা রয়েছে। এদিকে এডিজি মনোজ ভার্মা গতকাল কাওয়াখালীতে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠান স্থল পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা। নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখেন তারা। দীর্ঘ 35 বছর পর বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে আজ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন দল বিএনপির শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় বিরোধী জোটের প্রার্থী কর্নেল আলী আহমেদ। সেদেশের নির্বাচন কমিশন গত 16 আগস্ট 2 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে। আজ দুপুর 2 থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদে ভোট গ্রহণ চলবে। নির্বাচিত রাষ্ট্রপতি আগামীকাল সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করবেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ মোহাম্মদ শাহাবুদ্দিন 5 বছরের মেয়াদ পূর্ণ করার আগে গত মাসে স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগ করায় এই নির্বাচন হচ্ছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী 83তম জন্মদিনে তাকে স্মরণ করা হচ্ছে। দিনটি জাতীয় সদ্ভাবনা দিবস হিসেবেও উদযাপিত হবে। এ উপলক্ষে রাজীব গান্ধীকে শ্রদ্ধা জানাতে দেশজুড়ে কংগ্রেসের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। ইস্টবেঙ্গল 135তম ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে উঠেছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল প্রথম সেমিফাইনালে ইস্টবেঙ্গল ট্রাইব্রেকারে 5-3 গোলে এসসি দিল্লিকে পরাজিত করেছে। নির্ধারিত সময় খেলা গোলশূন্য ছিল। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ দ্বিতীয় সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। ফাইনাল রবিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে। ভারত পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে পুরুষদের হকি বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। গতকাল পুল ডির শেষ ম্যাচে হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বাধীন ভারতীয় দল দ্বিতীয় স্থান অর্জন করে প্রতিযোগিতার পরবর্তী পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করে নিয়েছে। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে BWF ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে মহিলাদের সিঙ্গলসে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের PV সিন্ধু মুখোমুখি হবেন তৃতীয় বাছাই চীনের ওয়াং জির। পুরুষদের সিঙ্গলসে ভারতের আয়ুষ শেট্টি লড়বেন একাদশ বাছাই ইন্দোনেশিয়ার আলুই ফারহানের বিরুদ্ধে। এদিকে পুরুষদের ডাবলসে পঞ্চম বাছাই সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টির শেষ 16 লড়াইয়ে জুরাইদি আরিফ ও রয় কিং ইয়াপের মুখোমুখি হবেন। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল 13,041 কোটি টাকা মূল্যের মোট 4টি রেল প্রকল্প একটি সড়ক প্রকল্পের অনুমোদন দিয়েছে। ভারত সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের রাউন্ড টেবিল বৈঠক ISMR এর চতুর্থ পর্ব আজ সিঙ্গাপুর অনুষ্ঠিত হবে। খবর শেষ হলেও স্থানীয় সংবাদ এরপরেই।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল নগর উন্নয়ন দপ্তরের শেল্টার ফর আরবান হোমলেস কম্পোনেন্টের উদ্যোগে জিবিপি হাসপাতাল চত্বরে 100 শয্যার ভারতমাতা ক্যান্টিন ও নাইট শেল্টার হাউসের উদ্বোধন করেন।

উপলক্ষে তিনি বলেন, রাজ্য সরকার মানবিকতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। আগামী দিনেও বড় হাসপাতাল ও টার্সিয়ারি হেলথ সেন্টারগুলোতে এই ধরনের আশ্রয়স্থল খোলার চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রী বলেন, নবনির্মিত এই শেল্টার হাউসে মহিলা, পুরুষ ও দিব্যাঙ্গদের থাকার ব্যবস্থা রয়েছে। দূর দূরান্ত থেকে আসা রোগীর পরিবারের সদস্যরা কম খরচে থাকা খাওয়ার জন্য মূল্য নির্ধারিত হয়েছে মোট 30 টাকা। এই শেল্টার হাউসের পরিষ্কার পরিচ্ছন্নতা ও সুরক্ষার বিষয়টি মাথায় রাখার জন্য তিনি এলাকার জনপ্রতিনিধি সহ সকলের কাছে আহ্বান জানান।

0: বরাদ্দ হয়েছে মোট 30 টাকা। এই শেল্টার হাউসের পরিষ্কার পরিচ্ছন্নতা ও সুরক্ষার বিষয়টি মাথায় রাখার জন্য তিনি এলাকার জনপ্রতিনিধি সহ সকলের কাছে আহ্বান জানান।
1: কথাবার্তা হচ্ছিল মাননীয় প্রধানমন্ত্রী জি, ওই বিষয়ে বারবার যখনই আমাদের দিল্লিতে আমাদের মিটিং হয় উনি এই বিষয়ে কিন্তু সবসময় গুরুত্ব দিয়ে থাকেন এবং বলেছেন যে যে আমাদের যে বড় বড় হসপিটালগুলো আছে বা টার্সিয়ারি হেলথ কেয়ার যে সেন্টারগুলো আছে সেই সব জায়গার মধ্যে যারা রুগীরা রুগীর সাথে যারা আসেন তাদের থাকার ব্যবস্থা করার জন্য অনেক দিনের আমাদের স্বপ্ন ছিল, বাস্তবায়নের বিষয় বারবার আমরা চিন্তাভাবনা করেছি এবং প্রায়শই আমি খবর নিতাম যে কি স্ট্যাটাসে আছে। তো যারা বাইরের থেকে আসে দূর দূরান্ত থেকে তাদের থাকা এটা কিন্তু প্র্যাকটিক্যাল প্রবলেম, কারণ লোক যখন পেশেন্ট নিয়ে আসে পেশেন্টকে ভর্তি তো হয় তো তার থাকার একটা বিরাট অসুবিধা এবং তার ব্যবস্থা আজকে এখানে যে 100 বেডের যে ভারতমাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার এখানে করা হয়েছে আমি এর জন্য ডিপার্টমেন্টের যারা এর সাথে যুক্ত রয়েছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা দেব। যে
0: ফিরে এলাম খবরে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন প্রযুক্তি, গণমাধ্যম, অর্থনীতি এবং জননীতির জগৎ দ্রুত পরিবর্তিত হচ্ছে। রাষ্ট্রপতি ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের প্রশিক্ষার্থী আধিকারিকদের সঙ্গে আলাপচারিতায় গতকাল তিনি একথা বলেন। রাষ্ট্রপতি তাঁদের সিদ্ধান্তে বিচক্ষণতা, আচরণে সহানুভূতিশীলতা এবং কাজে সততা বজায় রাখার পরামর্শ দেন। তিনি জোর দিয়ে বলেন তাঁদের উপর অর্পিত ক্ষমতার সঙ্গে ন্যায়পরায়ণতা, নম্রতা এবং নিষ্ঠার সাথে জনগণের সেবা করার এক গভীর দায়িত্ব জড়িত। শ্রীমতী মুর্মু আরও বলেন প্রযুক্তি, গণমাধ্যম, অর্থনীতি এবং জননীতির দ্রুত পরিবর্তনশীল প্রেক্ষাপটের জন্য সরকারি কর্মচারীদের তাঁদের জ্ঞান ও দক্ষতা ক্রমাগত উন্নত করা প্রয়োজন। অরুণাচল প্রদেশ সীমান্তে চীনের 60 কিলোমিটার প্রবেশের দাবি প্রত্যাখ্যান করেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। শ্রী রিজিজু চীনের এই দাবিকে মিথ্যা বলে অভিহিত করেছেন। গতকাল সামাজিক মাধ্যমে তিনি জানান অরুণাচল প্রদেশে চীনের প্রবেশকে উদ্দেশ্য প্রণোদিতভাবে দেখানোর জন্য বাংলাদেশ থেকে আনা ছবি এবং ভিডিও ব্যবহার করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী ভারত চীন সীমান্ত সমস্যার মতো একটি গুরুতর সংবেদনশীল বিষয়ে জনগণকে সতর্ক থাকার জন্য আবেদন জানান। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের 118তম জন্মবার্ষিকী গতকাল রাজ্যের সর্বত্র যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়। এ উপলক্ষে মূল অনুষ্ঠানটি ছিল আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধন করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন মহারাজা ছিলেন আধুনিক ত্রিপুরার স্থপতি। এই উপলক্ষে জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। নর্থ ইস্ট ফাউন্ডেশন এবং হেল্পিং হ্যান্ড সংস্থার যৌথ উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, ত্রিপুরা রাজপরিবারের সদস্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়া উদয়পুর, খোয়াই ও সাবরুমের সাত চাঁদে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও স্মৃতিচারণ অনুষ্ঠান হয়। দক্ষিণ জেলার বকাফা কেন্দ্রীয় বিদ্যালয়ে 37তম শিলচর আঞ্চলিক যুব সংসদ গতকাল পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়েছে। কেন্দ্রীয় বিদ্যালয়ের শিলচর আঞ্চলিক কেন্দ্রের অধীনে থাকা 8টি কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দুদিনের এই যুব সংসদে অংশ নেয়। প্রতিযোগিতায় কেন্দ্রীয় বিদ্যালয় NIT শিলচর প্রথম, কেন্দ্রীয় বিদ্যালয় ONGC শ্রীকোনা দ্বিতীয় এবং কেন্দ্রীয় বিদ্যালয় শিলচর কুম্ভীগ্রাম এয়ারফোর্স স্টেশন তৃতীয় স্থান দখল করেছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল স্মৃতি শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতায় ব্রাডনাউথ ক্লাব সেমিফাইনালে উঠেছে। গতকাল উমাঙ্গান্ত মিনি স্টেডিয়ামে নৈশালোকে অনুষ্ঠিত খেলায় ব্রাডমাউথ ক্লাব 1-0 গোলে রামকৃষ্ণ ক্লাবকে পরাজিত করে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত মহিলা ফুটবল লীগে গতকাল রামকৃষ্ণ দল 5-0 গোলের ব্যবধানে তিলকা মাঝি দলকে পরাজিত করেছে। রামকৃষ্ণ দলের পক্ষে ব্রেজিয়া দেববর্মা 2টি গোল করেন। আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। সারা রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আগরতলা বিমানবন্দরে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টা বেজে 55 মিনিটে।

0: কক থুম মিডিয়া রং থং তৈ থংরং বাবায় দশ হাজার গেসলাই মং উঙ্গই টঙ্গ হনই সাকা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু দিল্লি কতালনি রাষ্ট্রপতি ভবন ভারত কক থুম সেপ্তাই ভারত স্ট্যাটিস্টিক সেপনি স্রং টংনাই অফিসার রক বাই মালাইমা জরাব অ কক ন সাকা বো স্রং মংনাহার টংনাই অ অফিসার রকন রাষ্ট্রবক্রক ওয়ান সগৈ লুকুরক জঙ্গজাল সাইমানী বরক গানাব টঙ্গই তৈ কুবৈনি বিশং তৈ বাই থাকি বারজা ইয়াসাগৈ সামং টাকা কক বিটি রেখা অরুণাচল প্রদেশ আরি আমচায় চীন কিলোমিটার দক্সি হাপকা হই ফুনুকমান কারীরেখা কেন্দ্রনি সংসদ বাবাইনি মন্ত্রী কিরণ রিজিজু মচাং রিজিজু চীনি অ সানমুংন এরেংহিনী খুরসাখা মিয়া হদালাম বসাকা অরুণাচল প্রদেশ চীনি হাপফাইমান ফুনুকমা আবো বাংলাদেশ তুবুজাক মাংপিলিতে বিডিও সামুঙ্গ ফনাংজাখা কেন্দ্রনি মন্ত্রী ভারত চীন আরি জঙ্গজাল হাই কাইসা নাংকুকমা বাবায় লুকুরকন হজাক টংনানি কবকমুং নারেখা কেন্দ্রনি রংমন্ত্রী প্রহ্লাদ যোশী মিয়া দিল্লি কতালো রং কক চংলাইনক কুচুক বেরেমনি অফিসার রকবাই ককলাম সালাইকা ককলাম পান্ডাব বাতাইমুং গনাং আমজক মুংনি তিয়ার খ্লাইনাই শিকলা রকন মাগনা অনলাইন কোচিং ইয়াফার্মাব মন্ত্রীবক্রকনি ইয়াপ্রী নাহারমানি চাসামুং তৈ ককলাম সালাইজাকা হদালামনি বিশিংতৈ মোচাং যোশী সাকা ও অনলাইন কোচিং হাকতরনি রং স্রংগৈ টংনাই রকনি বাকি কুচুক বেরেমনি স্রংমুং চেরৈ নাইক রং রকনি দাগিমুং তৈ দারাক গনাং তিয়ার খ্লাইমুং তৈব লাইটেসা খ্লাইমানি বিশিংতৈ কাইসা রাগ বসংনি প্ল্যাটফর্মস নামই দিশা জাগানো মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া আমচাই হামক্রাই নাইখুংনি শেল্টার ফর আর্বান হোমলেস কম্পোনেন্টনি চেতন বাই জিবিপি সাখামনগো কাইসা থুয়াম গনাং ভারত মাতা ক্যান্টিন তাই নাইট শেল্টার হাউস নো চেঙ্গে রেখা আবনুরগৈ বসাকা হাস্তে হাপাং লুকুরকনি কক্ন ওয়ানসুগৈ জুদা জুদা হামক্রাই গনাং সামুং তাঙ্গৈ টঙ্গো বসকাংনি সালব কতর সাখাম নক তাই টার্সিয়ারি হেলথ সেন্টার রগো অমতৈ টং থাই ফিয়কনানি চাইতকজাগৈ টঙ্গো মন্ত্রী অক্রা তৈ বসাকা কতালস নামজাক অ শেল্টার হাউস বরৈ চলা তৈ খরা কম্পারক টংনানি সেপ টঙ্গো হাকচালনি ফাইনাই সা খামিয়ানি নুখুংনি লুকরক কিচা রাংমারি বাই টঙ্গুই মানানো তৈ চামুং মানে মানানো খক থামচি রাংবাই অ শেল্টার হাউস ন স্রাই স্রাই টনিনানি বাকি আমচাইনি লুকো আদংরক ন খবই যতনি বুখাগো কবক মুং নারেখা মন্ত্রী অক্রা
1: কথাবার্তা হচ্ছিল মাননীয় প্রধানমন্ত্রী জি ওই বিষয়ে বারবার যখনই আমাদের দিল্লিতে আমাদের মিটিং হয় উনি এই বিষয়ে কিন্তু সবসময় গুরুত্ব দিয়ে থাকেন এবং বলেছেন যে যে আমাদের যে বড় বড় হসপিটালগুলো আছে বা টার্সিয়ারি হেলথ কেয়ার যে সেন্টারগুলো আছে সেই সব জায়গার মধ্যে যারা রুগীরা রুগীর সাথে যারা আসেন তাদের থাকার ব্যবস্থা করার জন্য অনেক দিনের আমাদের স্বপ্ন ছিল বাস্তবায়নের বিষয় বারবার আমরা চিন্তাভাবনা করেছি এবং প্রায়শই আমি খবর নিতাম যে কী স্ট্যাটাসে আছে তো যারা বাইরের থেকে আসে দূর দূরান্ত থেকে তাদের থাকা এটা কিন্তু প্র্যাকটিক্যাল প্রবলেম
0: বোবাগ্রা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরনি ফিল সারা চিচার আসাইমা সালমিয়া হাস্তেনি বেবাক থায়ন বরমনি বিশিংতৈ পালাই জাখা আবনুরগৈ মিয়া আগরতলানি রবীন্দ্র শতবার্ষিকী ভবন পান্ডা বোবাক সংসার জাখা ককথুম হুকুমু নাইকুংবাই সংসার জাক অ পান্ডানো চেঙ্গৈ ইরেবৈ মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা বোবাগ্রা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর নি ককন খুরসাউই সাকা ব অংখা কতাল ত্রিপুরা স্নামৈতি সানাই ব সাকা বিশিনৈ সাই চিচার বিশিনী সিমি বিজেপি নি তৈফাংবাই হাপাং মাণিক্য সংন বরম রেখা তৈ ত্রিপুরানী লাইভুমার রেগজাক মুকমু রগ্ন মুথাং নারগনানী ইয়াপ্রী নাহারকা মন্ত্রী অক্রা খুরসাই সাকা বুবাগ্রা জাতি তৈ জনজাতি বসংনি বিশিং কথা লাইমুংনি বিশিং তৈ হুকমু রেগজাক ত্রিপুরা স্নামৈ তিসা লাংখা পান্ডাও মানজাকা বানিয়া মন্ত্রী শান্তনা চাকমা আগরতলা পুর নাইখাইনি মেয়র দীপক মজুমদার এমএলএ অভিষেক দেবরাই আকসং আবনকারী ব হাস্তিনি বেবাক মথা তৈ বখাক্সে রগ বরমনি বিশিং তৈ অশালন পালাই জাখা বকাফা কেন্দ্রীয় বিদ্যালয়নি ফিল থাম চিসনি শিলচর আমচাইনি ইউথ পার্লিয়ামেন্ট মিয়া সকাত ইয়াফারমানি বিশিংতৈ পাইখা কেন্দ্রীয় বিদ্যালয়নি শিলচর আমচাই কেন্দ্রনি বিশিং টংমা কাইচার কেন্দ্রনি স্রংনাই স্রংনাই জগ্রক নখা সালনৈনি অ ইউথ পার্লিয়ামেন্টও মানজাখা বাতাইলাইমুঙ্গ কেন্দ্রীয় বিদ্যালয় শিলচর এনআইটি পুইলা কেন্দ্রীয় বিদ্যালয় ওএনজিসি শ্রীকোনা উলনৈ তৈ কেন্দ্রীয় বিদ্যালয় শিলচর কুম্ভিগ্রাম এয়ারফোর্স স্টেশনস উলথাম আশুকথাই মানখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক রাখাল মুকুমু সিল্ট নক আউট ফুটবল বাতাইলাইমাব ব্লাড মাউথ ক্লাব সেমিফাইনেল কাশাকা মিয়া হর উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংসারজাক থংলাইমাব ব্লাড মাউথ ক্লাব সাহ বুকজা গোলনি ফেয়ার বাই রামকৃষ্ণ ক্লাবনু মেচেনখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক ব্রৈ ফুটবল লীগ নি মিয়ানি থংলাইমাব রামকৃষ্ণ বাবুকজা গোলনি ফেয়ার বাই তিলকা মাঝি বদলন মেচেনখা রামকৃষ্ণ বদলনি ব্রেজিয়া দেববর্মা গোল কাইনি রেখা তাবুক নবার তিবারনি কক তুমা

এতক্ষণ ঋতু গুহের পরিবেশনায় শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত আকাশবাণী কৈলাসহর। এখন প্রথমে দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ, এবং এর পরে শিলং কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে।

এতক্ষণ দিল্লি এবং শিলং কেন্দ্রের সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। আধুনিক গানের অনুষ্ঠানে শ্রোতাবন্ধুরা আজ শুনুন ইন্দ্রাণী সেনের কণ্ঠে বাংলা আধুনিক গান।

0: कभी रंगमंच की तालियों ने जिनका हौसला बढ़ाया, तो कभी फिल्मों और चर्चित वेब।
1: এতক্ষণ বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে। একযোগে শুনছেন 103.2 মেগাহার্জে এবং নিউজ অন এয়ার অনলাইনে।

শ্রোতা বন্ধুরা, আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সুরের ভেলা, রকমারি বাংলা গানের সরাসরি অনুরোধের আসর। ফোন করবেন 03824295192 নাম্বারটি ডায়াল করে, শুনবেন আপনার পছন্দের যে কোনো বাংলা গান।

শ্রোতা বন্ধুরা, আজ অনুষ্ঠানের শুরুতেই কিছু কথা বলছি আপনাদেরকে। আজকে 20 আগস্ট, আজকের দিনটি আমাদের দেশে অক্ষয় ঊর্জা দিবস বা জাতীয় পুনর্নবীকরণযোগ্য শক্তি দিবস হিসেবে পালিত হয়ে আসছে 2004 সাল থেকে। মূলত ভারতের নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক এই দিনটির অবতারণা করেছেন এবং সেই থেকে এই দেশে, আমাদের দেশে এটা পালন করা হয়েছে বা হয়ে আসছে। মূলত সৌরশক্তি, বায়ুশক্তি এবং জলবিদ্যুতের মতো পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার বাড়াতে এই দিনটিতে নানা সচেতনতামূলক অনুষ্ঠান এগুলো করা হয়, এবং প্রতি বছর 20 আগস্ট এই দিনটি পালন করা হয়। এর মূল উদ্দেশ্য হচ্ছে অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়ানো। আমাদের শক্তির যে প্রধান উৎসসমূহ রয়েছে, সৌরশক্তি, বায়ুশক্তি, বায়োগ্যাস, জলবিদ্যুৎ, এগুলোর ব্যবহার বাড়িয়ে আমাদের প্রাকৃতিকভাবে যে সম্পদগুলো পেয়ে আমরা বেঁচে থাকি, বিশেষত খনিজ সম্পদ, ভূগর্ভস্থ যে সম্পদ আছে, যেমন আপনি ধরতে পারেন কয়লা, পেট্রোলিয়াম, গ্যাসোলিন, এই সমস্ত জিনিস যার একটা সীমিত ভাণ্ডার রয়েছে এবং দিন দিন এই ভাণ্ডারটা নতুন করে সৃষ্টি না হয়ে কমতে থাকছে, সেই যে অপূর্ণ নবীকরণযোগ্য সম্পদের যে ব্যবহার

সীমিত ব্যবহার, তার থেকে বিকল্প কোন সন্ধান পাওয়া যায়, সেই উদ্দেশ্যেই কিন্তু পুনর্নবীকরণযোগ্য সম্পদের ব্যবহার বাড়ানোর জন্য আজকের দিনের অবতারণা, যাতে করে অদূর ভবিষ্যতে আমরা বা আমাদের প্রজন্মগুলো যে শক্তি পেয়ে আমরা বেঁচে থাকি তার ঘাটতি না দেখা দেয়, তার জন্যে আজকের দিনের এই বিশেষ পালন। আমরা নিশ্চয়ই আপনাদের সঙ্গে কথা বলবো, মাঝে মধ্যে যদি সুযোগ হয় তাহলে এ সম্পর্কে আরও কথা আমরা বলবো। আমরা অনুষ্ঠানের শুরু করে দিই, আপনাদের সঙ্গে কথা বলি, গান শুনি এবং ফাঁকে ফাঁকে কথা বলি এ সম্পর্কে। আপনাদের যদি কোনো মতামত থাকে ছোট্ট করে জানাতে পারেন এ সম্পর্কে।

0: নমস্কার।
1: নমস্কার নরেন দাদা।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: আমি আশুতোষ দেবনাথ চণ্ডীপুর কৈলাস শহর থেকে বলছি।
0: আচ্ছা,
1: আপনি নিশ্চয়ই ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি, আপনিও আশা করি ভালোই দিন কাটাচ্ছেন।
1: হ্যাঁ ভালো তো আছি, আরো ভালো হয়ে গেলাম, ফোনটা লেগে গেছে।
0: সেটাই ভালো থাকার।
1: দাদা আজকে বিশেষ একটা দিন,
0: হ্যাঁ,
1: বাংলা সঙ্গীত জগতের সব থেকে বড় রাইটার গৌরীপ্রসন্ন মজুমদারের মৃত্যু বার্ষিকী। অসংখ্য গান রেখে গেছেন উনি আমাদের জন্য। গৌরীপ্রসন্ন মজুমদার যে আমাদের মধ্যে নেই কখনোই মানে বোঝা যায় না যে উনি আমাদের মধ্যে নেই, প্রতি মুহূর্ত কিন্তু উনাকে আমরা স্মরণ করছি।
0: আচ্ছা,
1: আর উনার প্রতিটি গানেই একদম চির নতুন গান হয়ে রয়েছে, একদম ছোটবেলা থেকে শুনছি উনার লেখা গানগুলি। তো আজকে উনার লেখা বিখ্যাত একখানা গান শুনিয়ে উনাকে আমি শ্রদ্ধাঞ্জলি জানাতে চাই। 1981 সালে মুক্তি পাওয়া বিখ্যাত একখানা ছবি কলঙ্কিনি, সর্দার সর্বকালের শ্রেষ্ঠ একখানা গান। গানটা হচ্ছে কিছু কথা ছিল চোখে, আর গানটির দুর্দান্ত সুর দিয়েছেন শ্যামল মিত্রজি।
0: আচ্ছা,
1: আর এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে যারা আকাশবাণী শুনছেন সবাইকে নিয়ে শুনবো, আপনিও শুনবেন।
0: ঠিক আছে, আমরা সবাই মিলে শুনি আপনার পছন্দের গান এবং শ্রদ্ধা জানাই আমরা গৌরীপ্রসন্ন মজুমদার মহাশয়কে। এত সুন্দর সুন্দর গান আমাদের উপহার দিয়েছেন, আজকে এই অনুষ্ঠান থেকে শ্রদ্ধা জানাচ্ছি তার প্রয়াণ দিবসে।
1: ধন্যবাদ।
0: ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন।

0: কেন যে।
1: নমস্কার দাদা ভাই।
2: নমস্কার, বলুন।
1: আমি কুমারঘাট থেকে বলছি দাস।
2: হ্যাঁ
1: দাদা ভাই, আমিও একই ছবি গান শুনবো, কলঙ্কিনী। আমি কে সেটি ভুলে গেলে আশাজির কণ্ঠে, আর সব ভাইকে নিয়ে শুনবো। দাদা ভাই আপনিও শুনবেন?
2: আমি তো শুনবোই, আমি না শুনলে কি করে শোনাবো বলুন তো দেখি।
1: হ্যাঁ হ্যাঁ ঠিক দাদা ভাই।
2: কি বললেন গানের লাইনটা? আমি কে
1: সে কি ভুলে গেলে।
2: আচ্ছা, আমি কে সে কি ভুলে গেলে। ঠিক আছে, এটা শোনাচ্ছি আমি আপনাকে।
1: নমস্কার দাদা ভাই, ভালো থাকবেন।
2: নমস্কার।

0: নমস্কার।
1: হ্যালো
0: হ্যাঁ বলুন।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: আমি এ মুহূর্তে বলছি রাম কৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য।
0: আচ্ছা।
1: অবশ্যই ভালো আছেন প্রসেনজিৎ দাদা, প্রসেনজিৎ বাবু?
0: হুম হুম
1: আর ভীষণ গরম পড়েছে চারিদিক, কারণ ভাদ্র মাসের গরম, তো তো একটা পর্যায়ে গরমটা কি বলবো অত্যধিক লাগছে।
0: আচ্ছা, কি গান
1: এখন
0: শুনবেন আজকে
1: তাল
0: প্রথমে শুনি?
1: পাকতে হবে, তো তাল পাকা গরম। যাই হোক, আজকে আপনাকে পেয়ে গেলাম, খুব মানে এত কসরত করতে হয়নি আর পেয়ে গেছি। হ্যালো,
0: হ্যাঁ বলুন, আমি
1: শুনতে পাচ্ছেন আমার কথা?
0: শুনতে পাচ্ছি, আপনি বলুন।
1: আচ্ছা, তাহলে আজকে এই সুরের ভেলায় একটা গান শুনতে চাইছি। গানটা ভীষণ রকমের প্রিয় গান আমার। গানটা হলো লোকগীতি টাইপের, মানে ভক্তিগীতি যাকে বলা হয়। গানটা হলো

0: রকম। গানটা হলো দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, একবার তুলে দে নৌকা মাঝি যাব মদিনা, এরকম গানটা।
1: আচ্ছা দেখছি এটা শোনানো যায় কিনা।
0: হ্যালো,
1: হ্যাঁ আমি দেখছি এটা শোনাতে পারি
0: ঠিক
1: কিনা, আমি
0: আছে। আর
1: দেখছি।
0: ওই ওই গানটা আমি ডেডিকেশন করছি সেদিনের, মানে আমি ওনাকে করতে, মানে আমি ভুলে ওনার নামটা আমার মনে আসেনি, কিন্তু উনি খুব ভালো শ্রোতা। আমার নামটা তিনি বলেন, আমার সজলদা, সজল মালাকার, খুব ভালো, খুব ভালো শ্রোতা। সজলদা প্রথম শুনবেন, তারপর অবিনাশ তেলি, প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়, তারপর দেবজিৎ দাস, আর আমাদের আমার ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য, আর আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য, সবাই মিলে এই গানটা শুন।
1: আচ্ছা
0: ও
1: গান
0: ও একেবারে ভুলে গেলাম,
1: শুনুন
0: আমার
1: শুনুন
0: নাসির ভাই শুনবে
1: শুনুন।
0: রাধাবাড়ি থেকে।
1: আচ্ছা শুনুন,
0: এই গানটা অ্যাভেলেবল?
1: আচ্ছা শুনুন, আমি গানটা শোনাচ্ছি আপনাকে, কিন্তু গানের কথা তো হবে, গান শোনা হবে, সব হবে, কিন্তু আপনি প্রথম থেকে অনুষ্ঠান শুনছেন কি না আমি জানি না।
0: না, আমি শুনিনি ভাই,
1: না শুনিনি, তার জন্য প্রথম থেকে অনুষ্ঠান না শুনলে একটা সমস্যা হয়ে যায়, কারণ অনুষ্ঠানটা মানে কোন সাবজেক্টের উপরে কখনো কখনো করতে হয় বিশেষ দিনে। তো আজকে আমি শুনুন, আমি বলে দিচ্ছি, আমি আপনাকে বলে দিচ্ছি, আমি আপনাকে নয় বাকি যারা ফোন করবেন সবাইকে বলছি, প্রথমে দুজন করেছিলেন তারা এ সম্পর্কে কোনো মতামত দেননি, আমি ভেবেছিলাম দেবেন নিজে থেকে, আমি না বললেও, তো যখন দেখলাম দিচ্ছেন না, তো আমার মনে হলো আরেকবার রিমাইন্ডারটা দিয়ে দিই সকলকে। আজকে 20 আগস্ট, মানে আমাদের দেশে এই দিনটা 2004 সাল থেকে অক্ষয় ঊর্জা দিবস বা জাতীয় পুনর্নবীকরণযোগ্য শক্তি দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তো আমরা চাইছি এই দিবস সম্পর্কে বা এই ভাবনা সম্পর্কে আমরা আপনাদের কাছ থেকে ছোট্ট করে হলেও একটা মতামত আমরা জানতে চাই, আপনারা কি ভাবছেন এটা নিয়ে। মানে এই যে পুনর্নবীকরণযোগ্য সম্পদ, আমি বলে দিচ্ছি যে সমস্ত সম্পদকে, যেমন ধরুন আপনি জল, বায়ু, এ সমস্ত জিনিসকে কাজে লাগিয়ে আমাদের যে শক্তির যে ভাণ্ডারটা আছে, মূলত প্রাকৃতিকভাবে খনিজ সম্পদ যেগুলো আছে এগুলো তো মানে দিন দিন কমছে, তো তার তার বিকল্প হিসেবে আমরা আমাদেরকে চলতে হবে, আমাদের ইলেকট্রিসিটির দরকার আছে, আমাদের গাড়ি ঘোড়া সমস্ত কিছু চালানো। হ্যাঁ
0: এখন তো
1: না না এটা সম্পর্কে না না না এটা এটা একটা বিতর্কিত বিষয় হয়েছে এখানে, এটা নিয়ে আমি আলোচনা করতে চাই না, পরে এটা অন্যরকম ভাব নিয়ে নেবে, তার জন্য এখানে এটা হবে না। তো আপনি কি ভাবছেন এই শক্তির ভাণ্ডার যে কমে যাচ্ছে দিনকে দিন, তার মানে বিকল্প হিসাবে যে জিনিসগুলো কি করতে পারি আমরা?
0: সাবস্টিটিউটের কথা চিন্তা করতে হবে আমাদের, বিশেষ করে যেমন ধরুন মানে বিদ্যুৎ, বিদ্যুতের কথা যদি আমরা ধরি, বিশেষ করে এসিবি বলুন বা বিভিন্ন মাধ্যম থেকে আমরা বিদ্যুৎ পাচ্ছি বা অ্যাভেলেবল হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই বিদ্যুতের যোগানটা শুধু মানে একদিন তো কমে যাবে, তো বিকল্প হিসেবে আমরা সৌরচুল্লি,
1: হ্যাঁ সেটাই,
0: সৌরচুল্লি আমরা মানে বসাতে পারি, বেশি টাকা যায় না যদিও, আর সৌরচুল্লি মানে অ্যাভেলেবল সূর্য কিরণ আছে, যার ফলে অনেকটা কি বলবো আমাদের ঘরের যত মানে বৈদ্যুতিক যত কি বলবো ব্যাপার, সব অ্যাফেয়ার্সটা মিটাতে পারে আমাদের সৌরচুল্লি। আর সৌরচুল্লি এমন একটা ব্যাপার যেখানে আমি ঘরের ছাদের উপর যদি দিয়ে দিই তাহলে অনেকটা,
1: সরকারিভাবে এটা করা হচ্ছে অনেক জায়গাতে, শুরু হয়েছে, ঠিক আছে। আপনি
0: জলের ব্যাপার, হ্যাঁ
1: আচ্ছা আপনি একটা বললেন, আপনি বিদ্যুৎ সম্পর্কে বললেন, আমি অন্যদের কাছ থেকে অন্য বিষয়টা আমি জানতে চাই, আপনি একটা ধরেছেন, ঠিক আছে,
0: ভালো রাখুন, নমস্কার।

0: হ্যালো স্যার।
1: হ্যালো
0: হ্যালো দাদা, আমি নমস্কার।
1: নমস্কার, বলুন।
0: আমি সুশীল সিনহা, পেশাদর থেকে।
1: হ্যাঁ হ্যাঁ, বলুন আপনি।
0: দাদা, আজকে যে যে টপিকটা আমাদের খুব মানে আনন্দ লাগেছে বা মজার একটা দিন আজকে, আমাদের যে বায়ু বা যে বিজলি কারেন্টের নিয়ে একটা যে কথা হচ্ছে, আমাকে শুনে খুব মানে আনন্দ লেগেছে। যেহেতু আমাদের যে রাস্তার মাঝে যে আমাদের একটা দরজার নিয়ে একটা জল স্টক রাখার লাগে একটা মানে মানে পুকুরের মতো একটা খুঁজেছে আর কি।
1: আচ্ছা,
0: যেটা চতুর্দিকে যে আপনার রাস্তাটা একটা ড্রেন আছে দাদা, সে আমাদের ওখানে আমি একটা খুঁজেছি মানে জল। আমরা তো কৃষক, তো আমরা তো জল লাগে তো আমাদের ওখানে।
1: মানে আপনি রাস্তার পাশে আপনি একটা মানে গর্তের মতো করেছেন, নিশ্চয়ই এটা বড় হবে, যেখানে
0: মানে হ্যাঁ
1: পুকুরও নয় আবার পুকুর থেকে একটু ছোট, বুঝতে পেরেছি, একটা ট্যাঙ্কি টাইপের, ট্যাঙ্কি যে হয় আমাদের বাড়িতে জলের ট্যাঙ্ক যে হয় এরকম একটা করেছেন। এটা কি বৃষ্টির জল ওইখানে আপনি জমাচ্ছেন নাকি? বৃষ্টির জল
0: অবস্থিত জল মানে
1: আচ্ছা আচ্ছা আচ্ছা
0: রাস্তা থেকে মানে পশ্চিমে যায় আর
1: ওই যে জলগুলো বৃষ্টির সময়ে বা অন্যান্য কারণে যে জলগুলো যায় ওইগুলো ড্রেনে, ওই মানে যে আপনি গর্তটা বানিয়েছেন হ্যাঁ ওইখানে গিয়ে জমা হয় নাকি? এবং ওই ওই জলগুলোকে আপনি ইয়ে করেন, কৃষিকাজে ব্যবহৃত করেন পরে, এই যে উদ্বৃত্ত জলগুলো। আচ্ছা, বা ভীষণ ভালো একটা, তাতে করেও আমাদের জলের অপচয়টা আপনি অনেকটাই হয়তো মানে আপনার মতো করে ছোট্ট পরিসরে হলেও জলের অপচয়টা অনেকটাই আপনি বন্ধ করতে পেরেছেন এবং উদ্বৃত্ত জলকে আপনি কাজে লাগাতে পেরেছেন, এটাও কিন্তু একটা মানে উদাহরণযোগ্য বিষয়। ঠিক আছে, এবং কি শোনাবো আপনাকে আজকে?
0: একটা মানে মিঠু চক্রবর্তী একটা নিজে গান গেয়েছেন,
1: কোনটা সেটা?
0: কলকাতার এই ডোকের মেরে আটে মেরেছি একটা আধুনিক গান মানে
1: কলকাতা কলকাতা কি
0: কলকাতারই
1: হ্যাঁ
0: কলকাতারই ডোকে তোর আড্ডে মেরেছি একটা গান আছে,
1: বুঝে
0: গিয়ে হিরো থেকে জিরো বনে।
1: আচ্ছা দেখছি,
0: হিরো থেকে হিরো বনেছি।
1: আচ্ছা আমি দেখছি সেটা,
0: আপনাকে শুনে নিজে গেছেন আধুনিক গান।

0: নিজে গেছেন,
1: এটা পাবো কিনা আমি ঠিক জানি না। কলকাতারই
0: রকেটের আড্ডা মেরেছে একটা গান আছে, বোম্বে গিয়ে, বোম্বে গিয়ে হিরো, জিরো থেকে হিরো বনেছে একটা আধুনিক গান আছে।
1: আচ্ছা,
0: দাদা পেয়েছেন?
1: দেখছি আমি, নিশ্চয়ই শোনাতে পারবো বোধ হয়, আমি যতটুকু বুঝতে পারছি। আচ্ছা, কথা বলতে বলতে লাইনটা কেটে গেল সুশীলবাবুর সঙ্গে, আমরা তার পছন্দের গানটা শোনাচ্ছি এবারে।
2: ধুম ধাঁধা

0: নমস্কার,
1: হ্যালো, নমস্কার স্যার। আমি রাবেন্দু চাকমা থেকে বলছি।
0: বলুন।
1: একটা গান শুনে দেবেন, ছবির নাম হয়েছে
0: হুম
1: আফ্রিকা।
0: হুম
1: গানের লাইন যা হচ্ছে, জীবনের খাতা,
0: জীবনের
1: জীবনের খাতা,
0: জীবনের খাতা।
1: ছবির নাম হচ্ছে সাগরিকা।
0: আচ্ছা আচ্ছা, গানের লাইন বলুন, জীবনের খাতা।
1: হ্যাঁ, জীবনের খাতা।
0: আচ্ছা, আজকের যে কথা, যে প্রসঙ্গে আলোচনা হচ্ছে সেই সম্পর্কে আপনার কিছু বলার আছে?
1: হ্যাঁ,
0: আজকে যে প্রসঙ্গে কথা বলছি আমরা, সেই সম্পর্কে আপনার কি কিছু বলার নেই? বুঝতে পেরেছেন
1: আমি
0: ঘটনাটা?
1: শুনছি না দাদা, আমি

0: ওখানেও গেছি, ওখানে হলও ছিলাম।
1: আচ্ছা, আপনাদের যে পেচারথুল যে জায়গাটা আপনারা থাকেন ওই জায়গাটাতে মানে ইয়ে হয়েছে, ওই যে সৌর বিদ্যুৎ, মানে সৌর বিদ্যুৎ পরিচালিত চালিত যে মানে লাইটগুলো আছে, সোলার লাইট যাকে আমরা বলি, এগুলো কি লাগানো হয়েছে রাস্তার ধারে বা বিভিন্ন জায়গায়, এগুলো কি আছে? আপনি আমার, আমি কি বলছি আপনি শুনতে পাচ্ছেন? কি মুশকিল, মানে আমি কি বলছি উনি শুনতেই রাজি নন, ওনার কথা উনি বলেই যাচ্ছেন। শুনুন রামেন্দুবাবু, রামেন্দুবাবু আপনাকে একটা কথা বলি, আপনি প্রথম উপস্থাপক কি বলছেন এটা শুনবেন, তারপর কথা বলবেন, ঠিক আছে? এভাবে পারস্পরিকভাবে কথা হবে, আপনি শুধুই বলে যাবেন আমি শুনবো, এত হতে পারে না। এখান থেকে যারা উপস্থাপনায় থাকেন তারা কি বলেন, কোন সাবজেক্টে কথা হচ্ছে বা কি বোঝাতে চাইছেন এটা বুঝবেন দয়া করে, এটা অনুরোধ। হ্যাঁ
0: আচ্ছা আচ্ছা, তো
1: ঠিক আছে, ভালো থাকবেন, আপনি গান শুনুন।
0: নমস্কার।

শ্রোতা বন্ধুরা, আপনারা যারা অনুষ্ঠানে এই মুহূর্তে শুনছেন এবং যারা শুনছেন না, তাদেরকেও একটা তথ্য আপনারা জানাবেন। অনেকের সঙ্গে ব্যক্তিগতভাবে আপনাদের পারস্পরিক যোগাযোগ হয়। আপনারা যারা হ্যালো অনুরোধ বা সুরের ভেলার মতো অনুষ্ঠানে ফোন করবেন, ফোন করতে চান, দয়া করে অনুষ্ঠানের সূচনা বা ভূমিকায় কী বলা হয় এটা শুনবেন। কারণ আমাদের বিশেষ বিশেষ কিছু দিন থাকে বা বিশেষ মুহূর্ত তৈরি হয়, হ্যাঁ, যখন অনুষ্ঠানটা ওই সাবজেক্টটি বইয়েতে চলে, ওই বিষয়ভিত্তিক যে পথটা সেই দিকে অগ্রসর হয়। তো হুট করে আপনি অনুষ্ঠান শুনলেন না, ঢুকে গেলেন, অথবা আপনি যদি প্রথম থেকে শুনতে নাও পারেন, তারপরে যদি অনুষ্ঠানটা যখন থেকে শোনা শুরু করবেন, তারপরেও একটা কিন্তু বোঝা যায় অনুষ্ঠানে কী হচ্ছে আজকে। হুট করে ঢুকে আপনি এই সাবজেক্টে কিছুই বললেন না বা কিছুই করলেন না, মানে এড়িয়ে গেলেন, এটা মানে ঠিক দৃষ্টিকটু দাঁড়ায়, এটা এরকম হয়ে যায়।

একজনের বাড়িতে আপনাকে নেমন্তন্ন করা হয়েছে, গেছেন, হয়তো স্মৃতিচারণ সভা অথবা একজন লোকের জন্মদিন, সেই সম্পর্কে তার সম্পর্কে আলোচনা হচ্ছে, আপনি কিছুই বললেন না, খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে গেলেন, এটা কি মানে মানানসই হলো ঘটনাটা? এখানে তো সেরকম হয়, আপনি এখানে টাচই করলেন না অনুষ্ঠানের সাবজেক্টে, একটা গান শুনে এড়িয়ে গেলেন, এটা কেমন হলো বিষয়টা? এরকম করবেন না প্লিজ। অনুষ্ঠানের যে রুচি বা মান বা নান্দনিকতা, এটা বজায় রাখার দায়িত্ব শুধুমাত্র আমাদের নয়, কিন্তু আপনারা আছেন বলেই অনুষ্ঠানটা এরকম মানে একটা স্মুথলি এগিয়ে যাচ্ছে। প্লিজ এটা করবেন না, আপনারা অনুষ্ঠান শুনবেন, দয়া করে শুনবেন। হুটহাট করে মধ্য থেকে ঢুকে গেলে অনুষ্ঠানের যে মূল সুর, এটা ব্যাহত হয়, এটা ভালো লাগে না এই জিনিসগুলো।

0: হ্যালো হ্যালো, কে বলছেন? কে বলছেন? হ্যাঁ, কে বলছেন?
1: হ্যালো,
0: কে বলছেন?

0: হ্যালো হ্যালো, কে বলছেন? কে বলছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
1: হ্যালো,
0: কে বলছেন? আপনারা যারা ফোন করবেন তারা একটু দূরে গিয়ে, এত অবাঞ্ছিত শব্দের মধ্যে কথা বলা তো যায় না, দূরে গিয়ে একটু সাইলেন্টলি বলবেন কথাবার্তা। হ্যালো হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন বলুন, নমস্কার বলুন আপনি।
1: আমি রামপুরা আছে, অখিল দেব বলছি।
0: বলুন অখিলবাবু।
1: স্যার, আপনি তো প্রকৃতি নিয়ে কথা না রাখছেন?
0: হ্যাঁ, প্রকৃতি নিয়ে কথা বলতে এই দিনটা সম্পর্কে হয়তো অনেকেই অবগত নন। আজকে হচ্ছে অক্ষয় ঊর্জা। হ্যাঁ, অক্ষয় ঊর্জা
1: বজায় রাখার জন্য।
0: হ্যাঁ, আমার কথাটা শুনুন আপনি। হ্যাঁ, অক্ষয়
1: ছিল, আমরা এনে লাগাইছি, কাশ্মীর হইলে তো লাগাইছি, রাম আছে আমার বাড়ি, আডল আছে,
0: আচ্ছা
1: বিয়া বাজার চাই না কিনে কিনা লাগাইতেছি।
0: আচ্ছা, ভীষণ ভালো করছেন। হ্যাঁ, আপনিও যেটা করছেন এটাও একটা মানে এই এই প্রসঙ্গেই বিষয়টা, কারণ সব কিছু প্রকৃতির উপরে নির্ভরশীল। আজকের যে দিনটা আমি আপনাকে বলছি, আপনার মাধ্যমে সকলকে আবারও বলে দিতে চাই, আজকের দিনটাকে অক্ষয় ঊর্জা দিবস। মানে মানে আমাদের যে যে সম্পদগুলো, খনিজ সম্পদ যেগুলো মাটির নিচে আছে, যেগুলো যেমন ধরুন অক্ষয় ঊর্জা যে দিবসটা, এটাকে বাংলায় যদি বলি আমরা, জাতীয় মানে পুনর্নবীকরণযোগ্য শক্তি দিবস। মানে যে শক্তিটাকে আপনি বারবার ব্যবহার করতে পারেন, মানে করতে পারেন আর কি। হ্যাঁ, যেমন ধরুন গোবর থেকে আপনি গ্যাস তৈরি করলেন, হ্যাঁ, এই যে বায়োমাস গ্যাস যাকে আমরা বলি। কারণ দেখুন, মাটির নিচের যে সম্পদগুলো আছে, গ্যাস বলুন, গ্যাসোলিন বলুন, বা আপনি পেট্রোল, এগুলো বলুন আপনি, এগুলো তো একটা ভাণ্ডার আছে, এগুলো দিন দিন মানে শেষ হচ্ছে, কমছে। তো একটা সময় যদি এগুলো নিঃশেষ হয়ে যায়, আমরা কী করে মানে থাকবো, বা এর বিকল্প হিসেবে কী থেকে, যেমন এখন প্লাস্টিক অনেক জায়গাতে আপনি দেখবেন, মানে প্লাস্টিকগুলো সংগ্রহ করা হয়, এ থেকে আবার নতুন করে প্লাস্টিকের জিনিসপত্র তৈরি করা হয়। মানে একটা, হ্যাঁ
1: অনেকগুলো ফ্যাক্টরি বেড়ে গেছে প্লাস্টিকের আবর্জনা দেওয়া যাওয়ার।
0: হ্যাঁ হ্যাঁ, তার মানে কী হচ্ছে, একটা জিনিসের বারবার ব্যবহার করায় শক্তির অপচয় হচ্ছে না, এটা হচ্ছে ঘটনা। এই যে শক্তি সংরক্ষণ, তাকে কেন্দ্র করেই বিশেষত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন 20 আগস্ট, এই এই দিনটাকে কেন্দ্র করে এবং এই দিনটাকে শ্রদ্ধা জানিয়ে, এবং শুধু এই দিনের প্রতি শ্রদ্ধা নয়, আমাদের এই শক্তি সঞ্চয়ের বিষয়টাকে মানুষদেরকে আরও জানানোর জন্য, উদ্বুদ্ধ করবার জন্য এই দিনটাকে অক্ষয় ঊর্জা দিবস হিসেবে 2004 সাল থেকে, আজকে থেকে নয়, 2004 থেকে এটা পালন করা হচ্ছে। তো কী করে আমরা শক্তি সংগ্রহ করতে পারি, কী করে শক্তিটাকে আমরা বাঁচিয়ে রাখতে পারি, অপচয় থেকে আমরা রক্ষা পেতে পারি, এই সম্পর্কে আমি মতামত চাইছিলাম। ঠিক আছে, যাই হোক, আপনি আপনার মতো করে বললেন, গাছ লাগানোটা কিন্তু একটা শক্তি বৃদ্ধি প্রাকৃতিকভাবে। আপনাকে কী শোনাবো আজকে?
1: আর অনেকগুলো আছে স্যার, রাজেন্দ্র সাকমাদারি নামের পগল, এনার্জি 10টা নাম কইতে পারে, আবার এরা আবার 10 বার নামটা কইব
0: না। যাই হোক, না না, ঠিক আছে, যাই হোক, আমি বলে দিয়েছি, আমি আমার মতো করে বলেছি, আর এই প্রসঙ্গে আর নাই বলি। না, আমি কাউকে ব্যক্তিগতভাবে আমি কাউকে কিছু বলতে চাই না, আমি শুধু বলতে চাই একটা অনুষ্ঠানে আপনি কথা বলছেন, অনুষ্ঠানের যে নিয়ম নীতি যাই থাকুক বা একটা সুর থাকুক, আমি আপনি একটা অনুষ্ঠানে, আমি আমি একটা অনুষ্ঠানে আপনার বাড়িতে গেলাম, আপনার অনুষ্ঠানের বাড়িতে অনুষ্ঠানের হয়তো একটা নিয়ম আছে, সেই নিয়মটা কিন্তু আমাকে যথাসম্ভব পালন করতে হবে। হ্যাঁ, না হলে সবাই করলো আমি করলাম না, এটা কেমন একটা অন্যরকম দেখায় না বিষয়টা, সেটা হচ্ছে। এবং কথা শুনতে হবে, শুধু কথা বললে তো হবে। যাই হোক, এটা এটা আমি বলেছি, আর আমি প্রসঙ্গে কথা বলতে চাই না, আমি আমি আমার মতো করে বলেছি, আমি বলুন আপনি কি শোনাবো, আপনাকে বলুন কি শোনাবো আজকে,
1: একটা গান শুনবো।
0: হ্যাঁ,
1: নদী এসে এ আবার কেমন পাগল, নদী এসে বাজার,
0: এ কি কি বললেন, এ আবার,
1: এ আবার কেমন পাগল, নদী এসে বাজার গুলমা,
0: এরকম গান, এ আবার কেমন পাগল, আমি দেখছি এটা পাওয়া যাবে কিনা, এ আবার কেমন পাগল
1: আছে, আমি আগে আরো শুনছি গানটা।
0: শুনছেন, শুনেছেন এখানে না, কার কণ্ঠে শুনেছেন আপনি? মানে পূর্ণদাস বাবুলের কণ্ঠে শুনেছেন, মহিলা শিল্পী, সে আবার কেমন পাগল নাকি?
1: হ্যাঁ।

0: আমি পূর্ণদাস বাউলির কণ্ঠে শোনাচ্ছি আপনাকে গানটা।
1: আবার কেমন পাবেন, নয় দিয়ে এসে বাজার করে নেবো।
0: আচ্ছা, আমি পূর্ণদাস বাউলির কণ্ঠে পাঠাচ্ছি আপনার জন্য, শুনুন আপনি।

0: শ্রোতা বন্ধুরা, আমরা সুরের বেলা অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, আজ অক্ষয় ঊর্জা দিবস বা জাতীয় পুনর্নবীকরণযোগ্য শক্তি দিবস। আজকে যার মূল লক্ষ্য হলো ঐতিহ্যবাহী জীবাশ্ম জ্বালানির উপর আমাদের নির্ভরতা কমানো, সৌরশক্তি, বায়ু শক্তি, বায়োগ্যাস এবং জলবিদ্যুতের যে ব্যবহার তাকে বাড়ানো, বাড়িয়ে শক্তির একটা বিকল্প ব্যবস্থা তৈরি করা, এবং পরিবেশ দূষণ ও বৈশ্বিক উষ্ণতা যেটা বৃদ্ধি পাচ্ছে দিন দিন, সেটা রোধ করা। এবং যেমন দেখবেন, এখন ইলেকট্রিক অটো বা বিভিন্ন গাড়ি বা স্কুটি এগুলো বেরিয়েছে, তাতে করে কি হচ্ছে, আচ্ছা একটা ফোন আছে, আমি ফোনটা অ্যাটেন্ড করে নিই। হ্যালো হ্যালো,
1: নমস্কার নবীনদা।
0: নমস্কার, বলুন।
1: হ্যাঁ, আমি ধর্মনগর থেকে অবিনাশ তুলি।
0: আচ্ছা, বলুন অবিনাশ বাবু।
1: তো আজকে অনুষ্ঠান শুরুতে আপনি যে কথা বলুন,
0: গানের কথা, গানের পছন্দটা বলুন প্রথমে, তারপর কথা বলুন আপনি।

0: তো গানের প্রচন্ড আজকে হরিপ্রসন্ন মজুমদার ওনার একটি লেখা গান, কবি কাজী গান, কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই
1: আপনাদের
0: কণ্ঠে, সেই গানটা আজকে
1: বলুন বলুন এবার। ঠিক আছে বলুন।
0: তো আজকে আপনি অনুষ্ঠান শুরুতে যে কথাগুলো বলছেন সেটা কিন্তু আমাদের, আমরা যদি সেই রিসাইকেলিং ব্যবস্থা যদি করতে পারি সেই, তো আমাদের কিন্তু অনেক অনেক ক্ষেত্রে আমরা উপকৃত হতে পারবো, কারণ পরিবেশ বান্ধব সব সব জিনিসপত্র আর সব রিসাইকেলিং করতে পারে যদি জিনিসগুলো, সেগুলো সেইভাবে যদি আমরা নিজেরা মধ্যে যদি সেই সচেতন বজায় থাকতে পারি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক মানে ভালোর দিকে যাবে। কিন্তু এখন যে পরিবেশ বান্ধব জিনিসগুলো প্লাস্টিক আমরা এদিকে খেয়ে তারপর ফেলে দিচ্ছি, বোতল হোক বা যে কোনো কিছু, শেষে কোনো বন্যার সময় সেটা আমাদের কৃষি জমিতে হোক বা নদী নালার হোক মানে জলসেচ ব্যবস্থাটা বন্ধ করে দিয়ে যায়, সেই আর মশা মশার উপদ্রব বেড়ে যায় কারণ সেখানে জল জমে আর অনেক আমাদের কি করে, তো সেটা কিন্তু আমাদের মানব সচেতন যদি না থাকি তাহলে সেটা কোনোদিনও সম্ভব হবে না, সেজন্য সচেতন অবশ্যই প্রয়োজন।
1: সচেতনতার বিকল্প তো কিছু নেই, আমি যতই বলি আপনার, আপনি যদি নিজে সচেতন না হন তাহলে কি করে হবে? আমি তো বা সরকারিভাবে সরকার বিভিন্ন সচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠান করছেন, হ্যাঁ লোক, কিন্তু সরকারের পক্ষে তো সম্ভব নয় তার প্রতিনিধিকে প্রত্যেকের বাড়িতে পাঠিয়ে রেখে দেয়া যে তিনি কি করছেন, শক্তির অপব্যয় করছেন কিনা। যেমন যেমন আপনি দেখবেন অনেকের বাড়িতে আছে, যেমন এই রুমের লাইটটা জ্বালানোর দরকার নেই, তিনি জ্বালিয়ে রাখছেন, হ্যাঁ, লোক লোক নেই, ফ্যান ঘুরছে, শুধু এটা নয়, এটা সরকার বিভিন্ন দপ্তরেও এই এই জিনিসটা চোখে পড়ে, হ্যাঁ, লোক নেই, স্টাফ নেই, কিন্তু ফ্যান চলছে, লাইট জ্বলছে, মানে যিনি ছিলেন তিনি এটা বন্ধ করে নিভিয়ে যাচ্ছেন না। তো এরকম করলে তো হয় না, এই যে শক্তির অপচয়টা হচ্ছে যেটা কাজে লাগছে না, ওইখানে একজন লোক সেই শক্তিটা গ্রহণ করছে না কিন্তু এটা অপচয় হয়ে যাচ্ছে যদি গ্রহণ না করে থাকে। তো এভাবেও কিন্তু শক্তিকে আমাদের সংরক্ষণ করতে হবে, যতটুকু প্রয়োজন ততটুকু। অনেকে দেখবেন গাড়ি বা স্কুটি বাইক এই সমস্ত জিনিস কি করেন, একটা দোকানে ঢুকছেন, তিনি এটা স্টার্ট দিয়ে চালিয়ে ওইখানে গিয়ে দোকান থেকে মানে খরচাপাতি নিচ্ছেন, কিন্তু তখন যে তেলটা পুড়ছে এটা কিন্তু ব্যয় হচ্ছে, অপব্যয় হচ্ছে। এই জিনিসগুলো আমাদের কিন্তু ছোট ছোট এই জিনিসগুলো খেয়াল রাখা দরকার আছে কিন্তু, হ্যাঁ, শুধু বিকল্প আমরা বিকল্প তৈরি করলাম কিন্তু তার অপব্যয় করলাম তাহলে তো হলো না,
0: তাহলে তো হবে না।
1: হ্যাঁ ঠিক আছে, আমি শোনাচ্ছি আপনাকে সেই বিখ্যাত গানটি আজকের বিশেষ দিনে, গৌরীবাবুর আজকে মানে প্রয়াণ দিনে তারই লেখা গান, মান্নাবাবুর কণ্ঠে। ঠিক আছে শুনুন, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ নমস্কার।

0: নমস্কার।
1: আমি কৈলাস চন্দ্রপুত্রে বরুণ সূত্রধর বলছি।
0: বরুণ সূত্রধর, বলুন বরুণ বাবু।
1: প্রথমত আপনি কেমন আছেন দাদা? অনেকদিন পর আপনার সাথে কথা হলো।
0: হ্যাঁ, অনেকদিন পর আপনার সঙ্গেও আমার কথা হচ্ছে। ভালো আছেন আপনি?
1: হ্যাঁ দাদা, আমি ভালো আছি, আপনিও নিশ্চয়ই ভালো আছেন।
0: হ্যাঁ, ভালো থাকার চেষ্টা করছি আমরা সবাই মিলে। তো প্রথমে হচ্ছে, আজকে কি গান শোনাবো আপনাকে?
1: দাদা আজকে একটা গান শুনবো, গৌরীকৃষ্ণ মজুমদারের লেখা একটা গান, ছবির নাম হলো মানুষ, ফাইনাল লাইনটা হলো কি আশা পাখি খেলাঘর।
0: আচ্ছা ঠিক আছে, এটা শোনাবো। এবং আজকের দিন সম্পর্কে আপনার কি মতামত একটু বলুন বরুণ বাবু আমাদেরকে।
1: একদম ঠিক বলেছেন দাদা, প্রথম থেকে একদম প্রথম থেকে শুনেছি। আসলে যেই রুমে লাইটের জ্বালানোর দরকার নেই, কেন লাইটটা জ্বালিয়ে অনেক সময় ফ্যানটাও চলছে
0: এটা তো ঘাটতি হচ্ছে। কিন্তু আজকে যে এই অক্ষয় ঊর্জা দিবস, আজকে 20 আগস্ট, তো আজকে আমরা মানে পুনর্নবীকরণযোগ্য যে সম্পদ, যেটা আমরা মানে তৈরি করার কথা করেছি বা আরো করার কথা ভাবছি, যেমন ধরুন বায়ুকে কাজে লাগিয়ে সম্পদ সৃষ্টি, শক্তি তৈরি করা, বা জলকে, বিদ্যুৎকে। যেমন ধরুন এখন সোলার লাইট আপনি দেখবেন বিভিন্ন জায়গাতে আছে, লোকেরা তাদের বাড়িতেও সরকারি সহযোগিতায় অনেকে বসানোর যে প্রজেক্টটা এটা হাতে নিয়েছেন, বা আমাদের বিভিন্ন জায়গাতে আপনি শহরে বলুন, গ্রামে গ্রামেও পৌঁছে গেছে এখন ওই যে সোলার লাইটগুলো যেগুলো। হ্যাঁ
1: হ্যাঁ
0: হ্যাঁ হচ্ছে। তো এই যে মানে সৌর বিদ্যুৎ যাকে আমরা বলি, হ্যাঁ, সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি হচ্ছে। তারপর যেমন ধরুন আমরা সেই সূর্যের আলো থেকে যে শক্তি আমরা পাচ্ছি, বা আমাদের আমরা বাতাসের গতি ব্যবহার করেও কিন্তু বিদ্যুৎ তৈরি করছি নানান জায়গায়, বা আরও বাড়বে এই জিনিসগুলির প্রজেক্টগুলো, ঠিক আছে। তারপর যেমন ধরুন আমাদের যে জৈব বর্জ্য বা বায়োমাস আছে, এইগুলোকে কাজে লাগিয়ে বা গোবর থেকেও কিন্তু আমরা বিভিন্ন গ্যাস তৈরি করতে পারি, কিন্তু এগুলো নিয়েও কাজ চলছে কিন্তু। তো এই এই সম্পর্কে এই যে বিষয়গুলো, এটা নিয়েই কিন্তু আজকের দিনের অবতারণা, আজকের এই বিশেষ দিনটা আর কি, অক্ষয় ঊর্জা যেগুলো, পুনর্নবীকরণযোগ্য সম্পদ, সেটাই আমরা বোঝাতে চেয়েছি এতক্ষণ ধরে। তো ঠিক আছে, আপনি আপনার মতো করে বললেন যে শক্তির যা আছে তার ইয়ে করতে হবে, ওই মানে সংরক্ষণ করতে হবে, এটা হচ্ছে আপনার কথা।
1: প্রয়োজন নাই কেন লাইটটা জ্বালানি, প্রয়োজন নাই দাদা, কেন প্রয়োজন নাই, ট্রেনটা সব বন্ধ রাখাটাই ভালো। এইভাবে
0: সেটাই আমাদের, সেটাই। যেমন আর একটা জিনিস দেখবেন আপনি, যেমন ধরুন ওই যে রাস্তার ধারে যে বিভিন্ন ধরনের যে মানে সাপ্লাই পয়েন্টগুলো থাকে, ওইখানে দেখবেন জল পড়ছে তো পড়ছেই, হয়তো কেউ ট্যাপটা ভেঙে নিয়ে গেছে বা ভেঙে গেছে, তো হ্যাঁ জল পড়ছে পড়ছে পড়ছে। অনেকে আবার দেখবেন যে পানীয় জল সরবরাহ করা, এগুলো দিয়ে গাড়ি ধুচ্ছেন, বাইক স্কুটি এগুলো ধুচ্ছেন, এই সমস্ত করছেন, মানে পানীয় জল যেটা সেটা দিয়ে এটা করছেন, বা হ্যাঁ গরু বা চুর এগুলো না। কি হচ্ছে, জলেরও কিন্তু একটা ভান্ডারটা কিন্তু নিচের দিকে যাচ্ছে দিন দিন, নিচের দিকে যাচ্ছে কিন্তু। এই যে বিষয়গুলো, এটা আমরা অনেকেই করি, হয়তো বা আমাদের বাড়ি ঘরেও এগুলো হয় অনেকের, আমরা যে এর বাইরে আছি এমন নয়, আমরা যে একেবারে একদম মানে পুণ্যপুরুষ হয়ে গেছি।

0: নয়, আমাদের হয়। কিন্তু আমরা বলছি কি, আমরা এই জিনিসগুলো থেকে শিক্ষা নেব, কারণ সমস্ত জিনিসের ভান্ডার কিন্তু যেগুলো প্রাকৃতিকভাবে আমরা পাচ্ছি, হ্যাঁ, ন্যাচারালি, ওইগুলো কিন্তু দিন দিন সীমিত হয়ে যাচ্ছে। তখন কিন্তু আমাদের না খেয়ে মরতে হবে। এবং বলা হয় একসময় জলের জন্যেও যুদ্ধ হতে পারে, এরকমও মানে অনেকে বলে থাকেন। তো তার জন্য তো যখন আমরা পাচ্ছি, দাঁত থাকতে তো দাঁতের মর্যাদা বুঝতে হবে আমাদেরকে, তাই না? যাই হোক,
1: একটা কথা বলি শুনুন, ঘটনা হচ্ছে আমাদের এখানে জলের খুব সমস্যা ছিল, তো এই মুহূর্তে সরকার এসে আমাদের এখানে জলের খুব ভালো ব্যবস্থা করেছে, কিন্তু মানুষ কি করে, ওই যে জলের ট্যাঙ্কিটা ভরে গেলে জল করতেই আছে করতেই আছে, তাই বললাম অনেকেই যে জল যে সময় ছিল না তোর সময় কি করতে।
0: ঠিক আছে,
1: ঠিক আছে, রাখছি, নমস্কার।
0: ঠিক আছে।

শ্রোতা বন্ধুরা, আমাদের সময় একেবারেই ফুরিয়ে গেছে ইতিমধ্যেই। আজকে আমরা আলোচনা করেছি আজকে জাতীয় অক্ষয় ঊর্জা দিবস উপলক্ষে শক্তির বিকল্প মাধ্যম এবং সঞ্চয় এবং তার অপব্যয় থেকে মুক্তি, এ সমস্ত বিষয় নিয়ে অনেকের সঙ্গে আজকে হয়তো কথা বলা যায়নি, তার জন্যে মন খারাপ করবার কিছু নেই। আগামী অনুষ্ঠান নিশ্চয়ই আপনার সঙ্গে কথা হয়ে যাবে। যারা অনুষ্ঠানে ফোন করেছেন এবং অনুষ্ঠান শুনেছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আগামী সুরের ভেলাতে আবারও কথা এই গানে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা ফিরে আসব। আজকে সুরের ভেলায় এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে কথা বলছিলাম আমি প্রসেনজিৎ দেব। আমার সঙ্গে কারিগরি সহযোগিতা ছিলেন সীমা চৌধুরী। ভালো থাকবেন সবাই। নমস্কার।

আকাশবাণী কৈলা সফর শুনছিলেন এতক্ষণ সুরের বেলা লাইভ ফোনের অনুষ্ঠান। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। দুপুর 12:05 সপ্তসুর উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতের অনুষ্ঠান, 12:30 হিন্দি ছবির গানের অনুষ্ঠান। একটা হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:05 ছায়াগীতি বাংলা ছবির গানের অনুষ্ঠান। 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:40 মাতৃবন্দনা অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান। 2:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে। 6:00 গান 2:15 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনা।

হবে 2:30, বিকেল 3টেতে হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ রিলে করা হবে দিল্লি কেন্দ্র থেকে। এরপর আবারও শুনবেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান। সন্ধ্যে 6টায় শুনবেন ঘর গৃহস্থী, এরপর 6:30 কিষাণবাণী। আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে রাত 7টায়। 7:35 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, 7:45 ককবরক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।

রাত 8:10 আইন অধিকার অনুষ্ঠান, 8:30 মিক্স মেলোডিস, 9টা ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 9:15 শুনবেন আধুনিক গান, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, 10:10 রবীন্দ্রসঙ্গীত, 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে আকাশবাণী কৈলাসহর।

আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতের অনুষ্ঠান সপ্তসুর। এতে আজকে আপনাদেরকে শোনাবো মণিপুর রাজ্যের গান।

0: হিন্দি ছবির গানের অনুষ্ঠানে শুনছেন দিল জ্বলে দিল জ্বলে ছবির গান। এই গানখানি শুনছিলেন কুমার শানুর কণ্ঠে। এবারের গানখানি এখন গেয়েছেন উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিক।
1: আর আগর ও আপনে লম্বে বালো কো খুল্লা ছোড় দে তো ইয়ে কুদরত পহকনে লাগতি হ্যায়।

0: जोशी को हराया। पीवी सिंधु समेत भारत के कई प्रमुख खिलाड़ी आज अपने प्री क्वार्टर फाइनल मुकाबले खेलेंगे। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: শোনানো হল আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ। আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, এবারে শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। ছায়াগীতি অনুষ্ঠানে প্রথমেই শুনবেন শ্যামল মিত্রের কণ্ঠে অবাক পৃথিবী ছবির গান।

ছায়াকে দিতে বাংলা ছবির গান শুনছেন। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলেন ছুটি ছবির গান। এবারে ময়না ছবিতে গিয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং রাধা মুখোপাধ্যায়।

প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলেন পরিণীতা ছবির গান। আপনারা ছায়াগীতি অনুষ্ঠানে শুনছেন বাংলা ছবির গান। এবারে ছবি মরুতীর্থ হিংলাজ গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়।

এতক্ষণ ছায়াগীতি অনুষ্ঠানে শুনছিলেন বাংলা ছবির গান, আকাশবাণী কৈলাসহর।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। নতুন দিল্লিতে ভারত জাপান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক শুরু হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ সিঙ্গাপুরে সেদেশের প্রধানমন্ত্রী লরেন্স ওং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। চেন্নাইয়ের কাছে কোভালামে দক্ষিণ আঞ্চলিক পরিষদের 31তম বৈঠকে সভাপতিত্ব করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আফগানিস্তানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের স্বাস্থ্য সহযোগিতার অঙ্গ হিসেবে কাবুলের একটি সরকারি হাসপাতালে ভারত ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। 135তম ডুরান কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট শিলংয়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে ভারত জাপান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক শুরু হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি বৈঠকে সভাপতিত্ব করছেন। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও মজবুত করা, কৌশলগত অংশীদারিত্ব বাড়ানো, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থায়িত্ব, নিরাপত্তা ব্যবস্থা মজবুত এবং সহযোগিতার নতুন নতুন দিকগুলি নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা। নৌপথে নিরাপত্তার উপর জোর দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।
1: हमारी मेरीटाइम लाइफलाइंस बढ़ती हुई वल्नरेबिलिटीज का सामना कर रही हैं। फ्रीडम ऑफ नेविगेशन, ओवरफ्लाई और अनहिंडर्ड लॉफुल कॉमर्स को सुनिश्चित करना सिर्फ इकोनॉमिक नेसेसिटी नहीं है, बल्कि यह एक स्ट्रेटेजिक इंपरेटिव भी है। इंडियन ओशन और पब्लिक ओशन की सुरक्षा आपस में गहरे रूप से जुड़ी हुई है, इसलिए इंडिया के महासागर विजन यानी म्यूचुअल एंड होलिस्टिक एडवांसमेंट फॉर सिक्योरिटी एंड ग्रोथ फॉर ऑल इन द रीजन और जापान के फ्री एंड ओपन इंडो पैसिफिक इनिशिएटिव के बीच क्लोज অ্যালাইনমেন্ট আজ পহলে সে কিন জ্যাদা জরুরি হ্যাঁ।
0: দুই প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে সমুদ্র নিরাপত্তার মতো বিষয়ে সহযোগিতা বাড়ানো এবং মেক ইন ইন্ডিয়া কর্মসূচির অধীনে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বিষয়ক আলোচনা হবে। প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে তিনটি নীতি সংশোধন সংক্রান্ত আলোচনা বিষয়গুলি স্থান পাবে। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার ভবিষ্যৎ রোডম্যাপ তৈরির বিষয়ে বৈঠকে আলোচনার সুযোগ রয়েছে। জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি তার প্রথমবার ভারত সফরে গতকাল মুম্বাইতে ওয়েস্টার্ন নেভাল কমান্ডের সঙ্গে দেখা করেন। তাকে গার্ড অব অনার দেওয়া হয়। আজ সকালে তিনি গৌরবস্তম্ভে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। কোইজুমি নৌসেনাধ্যক্ষ অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন এবং ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাদশায়নের সঙ্গে পরে আলোচনায় মিলিত হন। জাপানের প্রতিরক্ষামন্ত্রীকে ভারতের নৌসেনার ভূমিকা, দায়িত্ব ও কার্যক্ষমতা বিষয়ে অবহিত করা হয়। তিনি দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ INS চেন্নাইও পরিদর্শন করেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ সিঙ্গাপুরে সেদেশের প্রধানমন্ত্রী লরেন্স ওং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ বৈঠকে ছিলেন। সমাজ মাধ্যমে এক পোস্টে অর্থমন্ত্রক জানিয়েছে, দুদেশের নেতৃবৃন্দ সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন। পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা, ডিজিটাইলাইজেশন, যোগাযোগ ব্যবস্থা, দক্ষতা উন্নয়ন এবং স্থায়িত্বের মতো ক্ষেত্রগুলিতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করার লক্ষ্যেও আলোচনা হয়েছে। ভারত সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ে গোলটেবিল বৈঠকে চতুর্থ দফায় যোগ দিতে এই মন্ত্রীরা বর্তমানে সিঙ্গাপুর সফর করছেন। আজই এই বৈঠক হওয়ার কথা। চেন্নাইয়ে মামাল্লাপুরমের কাছে কোভালামে দক্ষিণ আঞ্চলিক পরিষদের 31তম বৈঠকে সভাপতিত্ব করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে আন্তঃরাজ্য বিভিন্ন বিষয়ে সমস্যা, নিরাপত্তা এবং উন্নয়নের বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। উপস্থিত রয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়, কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, কেরালার মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী ও পুডুচেরির উপরাজ্যপালও রয়েছেন। আন্তঃরাজ্য সহযোগিতা, আর্থিক বিকাশ, শিল্পক্ষেত্রে বিনিয়োগ, অংশীদারিত্ব মজবুত, পরিকাঠামো উন্নয়ন, জলসম্পদ বণ্টন, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, বিপর্যয় মোকাবেলা, অপরাধ দমন এবং সীমান্ত সমস্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বৈঠক তিনি জানান। ওই সম্মেলনে আয়োজনের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার মধ্যে নিরবিচ্ছিন্ন সমন্বয় এবং সময়সীমা মেনে কাজ সম্পন্ন করার উপর জোর দেওয়া হয়েছে। বৈঠকে সম্মেলন স্থলে যাতায়াতের

প্রধান পথগুলিতে সুষ্ঠু যান চলাচল ও নিরাপত্তা ব্যবস্থা, যথাযথ নাগরিক পরিষেবা ও রক্ষণাবেক্ষণ এবং জরুরি চিকিৎসা পরিষেবা প্রস্তুত রাখতে সংশ্লিষ্ট সকল বিভাগ এবং সংস্থাকে নির্দেশ দিয়েছেন তিনি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের সভাপতিত্বে ব্রিকসকে আরও জনমুখী এবং মানবতাই প্রথম এই পথে পরিচালিত করা হচ্ছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে একটি ইংরেজি দৈনিকের প্রবন্ধ শেয়ার করে তিনি বলেন, বন সংরক্ষণ, দাবানল রোধে ব্যবস্থাপনা, বিপর্যয় মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনমুখী চিরাচরিত জ্ঞানের প্রসারকেই ভারত গুরুত্ব দিচ্ছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 83তম জন্মদিনে তাঁকে স্মরণ করা হচ্ছে। দিনটি জাতীয় সদ্ভাবনা দিবস হিসেবে উদযাপিত হবে। এই উপলক্ষে রাজীব গান্ধীকে শ্রদ্ধা জানাতে দেশ জুড়ে কংগ্রেসের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণের পর রাজীব গান্ধী দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী রাধাকৃষ্ণন প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতির প্রতি তার সেবা ও জনজীবনে তার অবদানের কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণী থেকে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত আফগানিস্তানের কাবুলের একটি সরকারি হাসপাতালে ওষুধ ও চিকিৎসা সামগ্রী সরবরাহ করে সেদেশের জনগণের সঙ্গে ভারতের দীর্ঘদিনের যে স্বাস্থ্য সহযোগিতার সম্পর্ক রয়েছে তা আরও একবার পুনর্ব্যক্ত করেছে। বিদেশমন্ত্রক সমাজ মাধ্যমের এক পোস্টে জানিয়েছে, এই সহায়তা আসলে আফগানিস্তানের বন্ধুত্বপূর্ণ জনগণের স্বাস্থ্যসেবার প্রয়োজনে পাশে দাঁড়ানোর বিষয়ে ভারত যে প্রতিশ্রুতিবদ্ধ তারই প্রতিফলন। কাবুলের এই সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার মান এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই চিকিৎসার সামগ্রী সরবরাহ করা হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ব্যাপক অর্থনৈতিক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর বেশ কয়েকবার সুযোগ দেওয়া সত্ত্বেও ইরান তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। তেহরানকে সহায়তা প্রদানকারী যে কোনো দেশের ওপর অর্থনৈতিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু দেশগুলির প্রতি ইরানকে বিচ্ছিন্ন হবার আহ্বান জানিয়েছেন। ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি সংস্কারের আহ্বান জানিয়েছে। রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের চার্জ টি অ্যাফেয়ার্স যোজনা প্যাটেল নিরাপত্তা পরিষদের কার্যপদ্ধতি বিষয়ক এক আলোচনায় বলেন, সংস্কারের প্রয়োজনীয়তা এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী সিআইএসএফ 68 লক্ষ টাকারও বেশি হিসাব বহির্ভূত নগদ অর্থ উদ্ধার করেছে। সিআইএসএফ জানিয়েছে, যাত্রীদের আচরণ পর্যবেক্ষণ এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুই সন্দেহভাজনকে শনাক্ত করা হয়। তাদের ব্যাগ তল্লাশি করলে উদ্ধার হয় এই নগদ অর্থ। উদ্ধার হওয়া নগদ টাকা, মালপত্র এবং তাদের নথিপত্র সহ যাত্রীদের আয়কর দপ্তরের আধিকারিকদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সিআইএসএফ জানিয়েছে। উত্তর ওড়িশার বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। বৃষ্টির পরিমাণ কমলেও ভদ্রক, কেন্দ্রপাড়া, বালেশ্বর, ময়ূরভঞ্জ ও কেউনঝড় জেলা এখনও জলমগ্ন। সুবর্ণরেখা নদীর জলস্তর বৃদ্ধি পায়, উদ্বেগ আরও বেড়েছে। নতুন করে বৃষ্টির সম্ভাবনা থাকায় ভারতীয় আবহাওয়া দপ্তর ময়ূরভঞ্জ, কেউনঝড়, সুন্দরবন জেলায় হলুদ সতর্কতা জারি করেছে। এফআইএইচ হকি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের পুরুষ হকি দল গতকাল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 5-3 ব্যবধানে হারিয়ে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছে। ম্যাচে হরমনপ্রীত সিং এবং হার্দিক সিং দুটি করে গোল করেন এবং অভিষেক একটি করে গোল করেন। ম্যাচে পরাজয়ের ফলে হকি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে পাকিস্তানের বিদায় ঘটেছে। 135তম ডুরান্ড কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হবে। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7টায়। এদিকে ইস্টবেঙ্গল 135তম ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে উঠেছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। গতকাল প্রথম সেমিফাইনালে ইস্টবেঙ্গল টাই ব্রেকারে 5-3 গোলে এসসি দিল্লিকে পরাজিত করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ কিছু অংশ খবরের। নতুন দিল্লিতে ভারত জাপান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক শুরু হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ সিঙ্গাপুরে সে দেশের প্রধানমন্ত্রী লরেন সোং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। চেন্নাই
রাজধানীর কাছে কোভালামে দক্ষিণ আঞ্চলিক পরিষদের 31তম বৈঠকে সভাপতিত্ব করছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

0: অমিত শাহ। আফগানিস্তানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের স্বাস্থ্য সহযোগিতার অঙ্গ হিসেবে কাবুলের একটি সরকারি হাসপাতালে ভারত ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। 125তম ডুরান্ড কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট শিলং এ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হবে। খবর এখনকার মতো শেষ হল, পরবর্তী সংবাদ স্থানীয় সংবাদ।
1: বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর।

বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন মাতৃবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

এতক্ষণ দেশাত্মবোধক গান শুনছিলেন মাতৃবন্দনা অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে ইংরেজি।

0: প্রথমে বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে এবং পরে সুধীন সরকারের কণ্ঠে এতক্ষণ শুনছিলেন ছড়ার গান আকাশবাণী কৈলাসহর। এখন বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: विविध भारती राष्ट्रीय सेवा देश की सुरीली धड़कन प्रस्तुत है कार्यक्रम सदाबहार नगमे। कार्यक्रम का पहला जो गीत है ये जिंगारो फिल्म का गाना सुमन कल्याणपुर और

যতক্ষণ মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6টায় ঘর গৃহস্থী, রাত 7টায় শুনবেন আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান, কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রাত 7:35। আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন যথাক্রমে রাত 7:45 এবং রাত 7:55। রাত 8:10 আইন অধিকার, মিক্স মেলোডিস রাত 8:30। রাত 9টায় শুনবেন দিল্লি কেন্দ্রের রাত 9টার ইংরেজি সংবাদ, 9:15 বাংলা আধুনিক গান, শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান রাত 9:30। রাত 10টায় শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 10:10 রবীন্দ্রসঙ্গীত, 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, রাত 10:30 শুনবেন পরবর্তী দিনের অনুষ্ঠান সূচি, আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, সেই সঙ্গে আমাদের আজকের সারাদিনের অনুষ্ঠানের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি, আকাশবাণী কৈলাসহর। আমাদের পরবর্তী ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

0: নমস্কার দাদা।
1: নমস্কার,
0: আপনার নামটা কইবা?
1: আমার নাম নিরঞ্জন দেবনাথ।
0: আচ্ছা, তো কতদিন ধরে কৃষির সঙ্গে যুক্ত আছেন?
1: আমি তো কৃষির সঙ্গে যুক্ত আজকে ধরেন 10 থেকে 15 বছর হইব। কৃষির সঙ্গে যুক্ত? এর আগে আমার বাবা আছিল, বাবা থাকতে পড়াশোনা করছি, কৃষির সঙ্গে তেমন যুক্ত আসলাম না, পড়াশোনাতে আসলাম। এরপর বাবা মারা যাওয়ার পরে নিশ্চয়ই এখন আমার খাইতে হইব, বাঁচতে হইব, তখন তো বিয়েটিও করছি, কৃষির লগে একটু যুক্ত হইলাম।
0: তো আপনার এই কৃষির সঙ্গে যুক্ত মাঝখানে আমি আপনার জমিটা দেখলাম যে আপনার জমিতে এত সুন্দর করে আপনার ফলনটা উঠছে, তো মোটামুটি এই মরশুমে আপনি কিতা কিতা লাগাইছেন?
1: এই মরশুমে আমি অল্প কিছু জায়গা লাগাইছি, নালিয়া এইটা দেখো মিটা নালিয়া।
0: আচ্ছা,
1: এরপরে কচু লাগাইছি এক ফোয়ার মতো 10 শতক।
0: আচ্ছা,
1: আর লাগাইছি মরিচ,
0: এই
1: লঙ্কা যেটা 6 মাসে কয় এটা লাগাইছি অল্প, ফুই লাগাইছি, ফুই শাক যেটা কয়,
0: ফুই শাক,
1: ফুই শাক।
0: তো আমরা আজকে আপনার কাছ থেকে শুনবো যে আপনার যে মরিচ যেটা কইছেন, মরিচ এটা আমরা কি 6 মাসে মরিচ?
1: 6 মাসে মরিচ।
0: তা আমরা 6 মাসে মরিচ যদি কেউ করতাম যাই, আমরা কোন সময় জমিটারে মানে সঠিকভাবে চাষ করতে লাগবো?
1: এটারে করতেইব অঞ্চলে বৈশাখ মাস, পৌষ মাসে।
0: আচ্ছা,
1: পৌষ মাসে জমিটারে ভালো করে ইয়ে করতেইব, এই পাওয়ার টিলার দিয়া, পাওয়ার টিলার দিয়ে আমরা জমিতে ভালো করে চাষ কয়েকবার দিতে হইব। এর আগে গোবর সার মারতে হইব, গোবর সার মারতে হইব, মাই দিয়া ভালো করে ক্ষেত্রে আমরা জাত করবো, জাত করিয়া সারাটা রোপণ করবো। রোপণ করার আগে এসপি সার কিছু সাদা যে এসপি সারটা বাইন করবো, বাইন করিয়া ভালো করে আবার মই দিব, মই দিব, ভালো করে মই দিয়া ক্ষেত্রটা সমান করিয়া লু টাইনিয়া লাঙল দিয়া এরপরে সারাটা মূল ভিটার থেকে মাটিরে খুব জাত করে, মাটিরে খুব জাত করে উর্বরতাটা বাড়ায়, মাটির উর্বরতা খুব বাড়ায়। আমি দেখছি এটা জলের সাথে একটু ইয়ে করে দিলে এটা ফাউডারের মতো এমন একটা পরিবর্তন হয়, পরিণত হয়। এটা রোয়ার পরে, সারাটা রোয়ার পরে সাথে সাথে মানে সারাটাই যেমন একটা এমন একটা ইঞ্জেকশনের মতো, যেমন মানুষের ইঞ্জেকশন দিলে যেরকম একটা ই হয় পরিবর্তন, ঠিক এরকম পরিবর্তন হয় গাছটা সাথে সাথে এই জায়গা মানে সতেজ পূর্ণ একটা ভাব নিয়ে ই হয়। এরপরে যখন একটু বাড়ে এরপরে দিই আমরা ওই ডিএপি, এমপি, কোল টোল এইসব
0: জমিতে,
1: জমি গাছের গুড়িতে, আলাদা একটা বিটা কইরা যেমন সাইরাত বাই আটাত বা দশাত আমার।

0: ইয়ে বুঝা জমি বুঝা কতটুক জমিতে কতটুক সার লাগবো অতটুক পরিমাণে একটা বিটা কইরা আমরা এই সারটা ফালাই তে সারটা ফালানি সময় আমরা আবার এই জায়গাটা বালা কই দিয়া ইয়ে করবো অন্য কীটনাশক ঔষধ দিয়া যাতে সারটা বিষটা নষ্ট না হয় ঔষধ দিয়া এই সারটা ফালাই ফালানি পরে সারটা
1: এই যে চারার কথা কইলা বীজের কথা যে আপনি একটা ওষুধ ব্যবহার করুন
0: ওষুধ
1: ওষুধের নামটা একটু কই পানি
0: ওষুধটা তো আমরা অনেক সময় থাকলে দিদিটিও দিলে খাজ হয় আমি দেখছি
1: মানে বীজটা বীজে রাখ
0: হ্যাঁ হ্যাঁ এরপরে যেমন ডুগর টুগর এইসবও আমার দিই
1: মানে বীজের মধ্যে
0: না এই বিটার মধ্যে
1: ও আচ্ছা মানে চারা বীজের
0: বিটার মধ্যে দিয়া মানে এটা দিলে মানে অনেক সময় ফুকা টোকা আয় না বা পিঁপড়া দেয় আমরা কই পিঁপড়া খাইলে ইয়ে বীজ
1: এটা হলো বিটের মাটিটা যখন আমরা চাষ দিব তখন এই ওষুধগুলো আমরা বিটের মাটির মধ্যে
0: প্রয়োগ করবো
1: তারপরে বীজটা রোপণ
0: করবো
1: আচ্ছা বীজটা আপনি মূলত কোন জায়গা থেকে আনছেন
0: ও এই বীজটা আমরা করি কিটা যেমন কোন আমার মরিচ আছে খেতে দেখা যায় ওই মরিচের এই বীজ ফুক্ত ফুক্ত মরিচ টি রাখবো রাখিয়া ইটির থেকে আমি বীজ রেখে দিই চুলাটাই সরাই দিলাম চুলাটি সরাইয়া এই বীজটি আবার সুন্দর করে শুকাইমু শুকাইয়া ফালানি সময় একটু ভিজাইমু একদিন আগে যেমন কালকে ফেলাইমো আজকে ভিজিয়ে রাখলাম রাত্রে আর পরের দিন মানে সারা বিটাতে ফেলাইমু
1: মানে এই ক্ষেত্রে আপনার ইয়ের দরকার হয় না ওই যে বীজে গেরা হওয়ার প্রয়োজন নাই
0: না না না গেরা হওয়ার প্রয়োজন নাই হ্যাঁ অনেকে প্রয়োজন নাই মনে করে কিন্তু আছে আছে কিটা যদি মূল বীজটা আমার শেষ সেতে থাকে হ্যাঁ মাটি ভালো থাকে তাহলে গেরা নাইলেও হয় উঠি যায় আর যদি খরখরা থাকে মানে উঠবো কিনা একটা নিজের মনে একটা সন্দেহ থাকে হ্যাঁ তখন কিন্তু একটু গেরাইলেই ভালো হয়
1: মোটামুটি গেরাইতে গেলে কেমন দিন লাগে
0: গেরাইতে গেলে ধরেন সপ্তাহ খানেক লাগিয়ে যায় পাঁচ ছয় সাত দিন লেগে যায় গেরাইতে যখন একটু একটু গেরা দেখা যাইব তখন ফালাইম বেশি গেরাইলে ফালাইলে অনেক সময় মাটির নষ্ট হয়ে যায় মুক্তি ভাঙিয়া যায় গেরা যখন দেখ মুখ ফুটি লইছে মুখ তখন ফালাইলে একটাও মিশিত না সারা
1: আচ্ছা তো এইবার তো আপনি এটা ফালাই দিলা ফালানির পরে কতদিন পরে আপনার মরিচের বীজটারে মূল মরিচের যে চারা হইল
0: চারা হইল
1: চারাটা কতদিনের চারাটারে আপনি মূল জমিতে আনবা
0: চারাটা ধরেন ফালাইলাম ফালানি পর থেকে অন্তত একরকম বিশ পঁচিশ দিন জায়গা যদি বলি জায়গা হয় সারা বিটে যদি বলে হয় তাড়াতাড়ি বাড়ে সারাটা আর যদি কম বলি হয় তে প্রায় মাসের একরকম ধাক্কা নেয়গা মাছের
1: খাতা
0: মাস কানে লাগিয়ে থাকে সারাটা উইতে পূর্ণাঙ্গ সারা উইতে যখন ধরেন আমরা অন্তত ফাঁস ইঞ্চি না হইলে রুই না
1: আচ্ছা
0: ফাঁস ইঞ্চি আর সারলে রইলে সারাটি কোনো ইয়ে হয় না
1: তো এইবার মানে আপনার এক মাসের চারাটারে আপনি মূল জমিতে আইনা রোপণ
0: করলাম
1: এইবার যখন আমরা এটারে চারাটারে রুইমু তখন কিরকম ভাবে রুইতে লাগে
0: তখন আমরা যে রুইমু ওই আগে যে কইলাম আপনার যে খেত মানে ভালো করে সার দিয়া এই সার টার বাইন দিমু বাইন দিয়ে করবো এরপর লাঙ্গল আছে এর মধ্যে লাঙ্গলের ইয়েতে আমরা একটা দূরত্ব নিমু যেমন ধরেন এক ফুট দূরত্ব এক ফুট একটা লুয়োর ইয়ে থাকবো লাঙ্গল দিয়ে সুতা করে সুতা থাকবো সুতা ইয়ে করে আমরা প্রথম ফাও দিয়া একটা দাগ দিলাইমু দাগ দিয়ে দিইমু এই দাগে দাগে সরাইলিমু মানে আমরা রশি সরাইলিমু সরাইয়া লাঙ্গল দিয়ে লুটান দিমু লুটান দিয়া ওই লুতে রুইয়া রুইয়া দিইমু যেমন ধরেন 8 ইঞ্চি
1: দূর দূর
0: হ্যাঁ 8 ইঞ্চি আমরা ছয় মাসে যে ফসলা মরিচ করি আমরা এটা আমরা 8 ইঞ্চি পরপর রুইমু দুইটা করে রুইমু গাছ
1: আচ্ছা
0: হ্যাঁ রুইয়া রুয়ার সাথে সাথে গাছের গুড়িটা বুঝা দিমু
1: আচ্ছা এইভাবে তৈরি হয়ে গেল আপনার বীজরা এবং তার লাগানো
0: শেষ
1: এইবার মরিচ গাছে আপনার ফুল বা কুই আইতে কেমন দিন লাগবে যেহেতু এটা ছয় মাসি
0: হ্যাঁ ফুই আইতে এটা বলের উপরে ভিত্তি করে
1: আচ্ছা
0: হ্যাঁ।

0: ভালো উর্বর বিষ দিয়ে খেটা দিয়ে দেওয়া হয়, জমিটাও দেওয়া হয়, তখন বেশি দিন লাগে না, ধরেন দুই মাস আড়াই মাসের মধ্যে আইব, শুরু হইব ফুল বাক দুই আড়াই মাসের মধ্যে খটি আবার শুরু হইব, তখন আমরা লুট আন দিমু, কোদাল দিয়া লুট আন দিয়া অল্প অল্প অল্প অল্প গাছের ইয়ে বুঝা জল দিমু, বেশি বুড়ে দিতাম না, যে আমার লুর মাথা দিয়ে লেগে জলটা বন্ধ করে দিমু, তখন এই জলটা সম্পূর্ণ মানে লুটা গুড়ি পর্যন্ত বিজ্জা উঠবো, আর বেশি বুড়ে দিমু যখন গাছ পূর্ণাঙ্গ ধরা শুরু হইব তখন একটু বেশি পরিমাণ জল দিমু,
1: জল দিমু। তাহলে দেখা গেল আপনার বৃষ্টি থাকলেও আপনার মরিচ গাছের মধ্যে জলটা খুবই দরকার,
0: এবং তার চতুর্দিকে যখন বৃষ্টির ইয়ে দেখবো আমরা খুলিয়া রাখবো খাইতে রাখবো, যে অতিরিক্ত জল যাতে বৃষ্টির জল তাকে যদি তখন একটা দশা আমরা কই যে গাছটা ডলিয়ে দিব, মরিচ গাছ কিন্তু বেশি জল খাইলে ডলি যায়, আমার এখানে কিছু জায়গা উকড়াই লিছি, এটা একটু নিচা জায়গা ছিল জল লাগিয়ে দিছে, এটা উকড়াইয়া বিক্রি হয়ে লিছি, আর এখন আর যে জায়গা আছে ওখানে মোটামুটি এখনো ভালো হইতে আছে মরিচ, ভালো মরিচ আমার বছর যাইব একরকম।
1: তো মোটামুটি আপনার মরিচের বিচরাটা আপনার শুরু করছিল কবে থেকে?
0: শুরু করছি ধরেন পুষ মাঘের মধ্যে থেকে।
1: আচ্ছা, মোটামুটি ফলন দিয়া যায় যে মানে যদি মাঘের থেকে হয় তাহলে ধরেন ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ,
0: জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত থাকে, ছয় মাস, এটা
1: ছয় মাস
0: এর বেশি থাকে না, বৈশাখ পুরা থেকে জ্যৈষ্ঠ কিছু পায়, এরপরে এইটা জায়গা নষ্ট হয়ে যায়, মানে তখন আর তার ফলনটা আর ইয়ে হয় না
1: আগের মতো। আচ্ছা, এই এই কথার প্রসঙ্গে আপনি একটু কইবা যে মরিচের মধ্যে আপনার রূপপোকার আক্রমণ আছে।
0: মরিচের মধ্যে রূপপোকার আক্রমণটা আমি দেখতেছি মানে খুবই কম লাগতেছে, আমি যত মানে যতদিন ধরে মরিচ করি আক্রমণটা কম, তো মরিচে আমি তো ওষুধ খুব কম প্রয়োগ করি, তবে খড়িকিটা যেমন একটু একটু দেখা যায় কিরম কিরম গাছটা দেখতে, যেমন আক্রমণ হয়েছে না ওইরকম বোঝা যায় ফলনের প্রবৃত্তি হইটা দেখা যায়, তখন অন্য যে ফসল ওষুধ দেই কীটনাশক ওষুধ তখন মরিচও একটা সেটা দিয়া দেই, দিয়া দিলে দেখা যায় না ভালো তৈছে দেওয়া হয়, তো অনেক ফুকা টুকা থাকলো শুইটা গেছি গিয়া, তখন বোঝা যায় ফরের বাজারেই বোঝা যায় একটু যদি বিক্রি করতে চাই, আর এই মরিচটা তো ভালো হয়েছে আমার ওষুধ দেওয়া তেলে
1: আপনার বীজটা রাখলা, এটা নাইলার বীজটা আপনি লাগাইলা কোন সময়?
0: নাইলা তো লাগাইছি আমি চৈত্র মাসে ফলাইছি,
1: চৈত্র
0: প্রথম।
1: নাইলার লিগাও জমিটা কিরকম ভাবে তৈরি করতে লাগে?
0: নাইলার জমিটা কিন্তু এত ভালোভাবে করা লাগে না, করলেও ভালো হয় নাইলা, মোটামুটি একটু চাক্কা থাকলো, চাক্কা থাকলো নাইলেও উঠি যায়, এটা মিস হয় না, নাইলে এমন একটা জিনিস মিস হয় না, আমি যে নাইলাটা ফলাইছি ফলানির পরে একটু বৃষ্টি পাইছে এরপরে আর বৃষ্টি হয়েছে না, মানে তার উঠার যে গতি আছিল যে স্পিডে উঠলো না তখন এই বৃষ্টিটা পাইছে না, এরপরে অন্তত 15 দিন পরে বৃষ্টি পাইছে, পাওয়ার পরে এখন একটা গাছও বাকি নাই, মানে একদম নিরাট ভাবে উঠছে।
1: আচ্ছা, নাইলার মধ্যে তো একটা আছে আমরা যে তিতা তিতা নাইল,
0: একটা তিতা এটা সাদা, আমি যা করছি এটা মিঠা নাইলা কয় মিষ্টি নাইলা, এটা তো মানে বেশি মানে মানুষের চাহিদা পূর্ণ, যখন আমার 1 ইঞ্চি পরিমাণ হয়েছে তখন ডিএপি বাইন দিছি, ডিএপি বাইন দেওয়ার পরে দেখা যায় 2-3 দিন পরে মানে খালা হইয়া মানে ডিএপিটা করে কিটা গাছটারে সতেজপূর্ণ করে এবং গাছটা বড় করে মোটা করে, তার ইয়েটা ক্ষমতাটা খুব বেশি, ডিএপি দিছি এরপরে কিছু ইউরিয়া দিছি এসপি দিছি ওই 3-4 সার আমি দিছি।
1: আচ্ছা, তো মোটামুটি নাইলা
0: এর আগে তো গোবর সার আছেই,
1: চৈত্র মাসে আপনি লাগাইছেন?
0: চৈত্র মাসে লাগাইছি,
1: তো অখনে এটা বাজারজাত করার সময় আছে?
0: সময় ওই গেছি, ইচ্ছা করলে ভারি কিন্তু করতাম না, খেলে গিয়া কোন ছুটু রইছে।
1: আচ্ছা,
0: হ্যাঁ ছুটু রইছে, আর কোন নিলে বাজার ফাইকার অনেক সময় তো কইব ইস নাইলেটা তো ছুটু দিছে বা আর তো বড়ইলে ভালোই তো এরকম কইব, তখন ওইব যে এখন ফুল মানে মূল গাছটা তুলে নিতে হইব, তো মূল গাছটা তুলে নিলে এখন আমার হয়েছে ধরেন 6-7 ইঞ্চি, তো আমি চাইতেছি 10-12 ইঞ্চি
1: ভালো দেয়।

0: লন্ডে এবং পয়সাও আপনার ভালো হয়।
1: 20 তো 60 70 টাকা 80 টাকা 20
0: এটা ভাই পাইকারি
1: দি পাইকারি এখন তো আমার কেন উঠলে যে যতটুকু টাকা দিছি তো 20 30 করে উঠব কমইল তো সবটি তুললে
0: তো আপনারা কোন বাজারে বাজারজাত করেন
1: ওই তিলতুই বাজারে
0: তিলতুই বাজারে
1: তিলতুই বাজারে নেই ফার্নিচার করে নেওয়া যায় দমনগর নেওয়া যায়
0: তিন জায়গাতে
1: তিন জায়গাতে নেওয়া যায় তো বাইরে নিলে তো রেট বেশি
0: আমরা
1: বিক্রি শেষ করলিম তবে এই মাসে শেষ না করলো জ্যৈষ্ঠ আষাঢ় খায় দেখছি নাইলটা
0: হ্যাঁ
1: তবে বৈশাখ ওই বেশি চাহিদাটা তখন পাইকার হয় যে চৈত্র চলিতা বৈশাখ নালিতা বৈশাখ মাসে বেশি চাই।
0: আপনার সঙ্গে কথা কই খুব ভালো লাগছে, আপনারে অনেক অনেক ধন্যবাদ।
1: হ্যাঁ ধন্যবাদ। আমার
2: আগামী 23 আগস্ট সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং 1-2 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 32-34 ডিগ্রি এবং 24-25 ডিগ্রি পর্যন্ত উঠা নামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 6 কিলোমিটার বেগে বইয়ে যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন আর্দ্রতা 95% এবং 60% হইতে পারে বা থাকতে পারে। মাটির আর্দ্রতা অপর্যাপ্ত হইলে ভোরবেলা বা সন্ধ্যার দিকে সেচের ব্যবস্থা করতে হইব। প্রয়োজন ছাড়া জমিতে বিশেষ করিয়া নিচু জমিতে সেচের ব্যবস্থা থাকিয়া বিরত থাকা প্রয়োজন। হঠাৎ বৃষ্টিপাতের সময় অতিরিক্ত জল দ্রুত নিষ্কাশনের লাগিয়া ফসলের জমিতে যথাযথ নিষ্কাশন নালা বা ব্যবস্থা রাখা লাগব। শাকসবজি ফল এবং বাগানের ফসলের ক্ষেত্রে মাটির আর্দ্রতা ধরিয়া রাখতে হইব। এই ক্ষেত্রে আপনারা মালচিং ব্যবহার করতে পারেন। আমরার আশপাশে যে কচুরিপানা আছে বা বিভিন্ন গাছের ফাতা পোতা দিয়া গাছের গোড়া ঢাকিয়া দেওয়া উচিত। মাটির তাপমাত্রা কমাইতে এবং আগাছা দমন করতে মালচিং পদ্ধতিও আপনারা ব্যবহার করতে পারবা। অস্বস্তিকর গরম এবং আর্দ্রতার প্রভাবে দুধেল পশু এবং মুরগির মধ্যে দেখা দিতে পারে। দুধেল পশু দিনের বেলায় গড়ে বান্ধিয়া রাখতে হইব এবং মুরগির ঘর ঠান্ডা রাখার ব্যবস্থা করা প্রয়োজন। ধানের শীষ গঠন এবং থুর আসা পর্যায়ে এই দুইটি ধাপেই জলের চাহিদা বেশি থাকে। এর লাগিয়া এই সময় জমিতে পর্যাপ্ত আর্দ্রতা বজায় রাখা একান্ত প্রয়োজন। জমির অবস্থা এবং জলের যোগান অনুযায়ী জমিতে প্রায় 2-5 সেন্টিমিটার জলের স্তর ধরিয়া রাখতে হইব। দীর্ঘ সময় ধরিয়া জলে ডুবিয়া থাকা অবস্থা এড়াইতে বা বৃষ্টি বা ভারী বর্ষণের ফলে যাতে হঠাৎ জলবদ্ধতা সৃষ্টি না হয় এর লাগিয়া জল নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে হইব। নিচু জমিতে লাগানো বাদাম বৃষ্টির ফলে যাতে জল না দাঁড়িয়ে থাকে তার লাগিয়া বিশেষ যত্নবান হইব। যারা বাদাম লাগাইছেন নিচু জমিত জল যাতে খুব তাড়াতাড়ি বাইরিয়া যায় এই ব্যবস্থা করতে হইব। এই সময়ে বাদামের শিকড়ে সাদা পোকার আক্রমণ দেখা দিতে পারে। এই পোকার আক্রমণ প্রতিরোধে ফরেট 10% কানি প্রতি 1.5 কেজি মাটিতে প্রয়োগ করতে পারেন। ভুট্টার জমিতে অধিক বা তোষ না থাকা দুইটাই ফলের প্রভাব ফালাইতে পারে। সুতরাং লক্ষ্য রাখবা বৃষ্টিপাতের দরুন মাটিতে তোষের পরিমাণ স্বাভাবিক আছে কিনা না। এই স্বাভাবিক অবস্থায় এখন জলসেচের প্রয়োজন নাই। জমির আগাছা পরিষ্কার করিয়া চাপান সার হিসাবে কানি প্রতি 10 কেজি ইউরিয়া প্রয়োগ করতে হইব। এই সময়ে মাজরা পোকার আক্রমণ দেখা দিতে পারে। প্রাথমিক অবস্থায় এই পোকা খেতে দেখা দেওয়া মাত্র নষ্ট করিয়া দিতে হইব তারারে বা দমন করতে হইব। তবে আক্রমণের মাত্রা বেশি হইলে অবশ্যই রাসায়নিক ওষুধ আপনারা প্রয়োগ করবা, নতুবা ফলন কমে যেতে গিয়া পারে। তাপমাত্রা ঊর্ধ্বমুখী এই আবহাওয়া পাখিদের অস্বস্তির কারণ হইতে পারে। মুরগির ঘরে

যথাযথ বায়ু চলাচল নিশ্চিত করতে হইব এবং পাখিদের ভারী বৃষ্টির হাত থেকে রক্ষা করতে হইব। তুলনামূলক বয়স্ক মুরগিরে গুল কৃমির হাত থেকে রক্ষা করতে নিয়মিত প্রতি মাসে কৃমিনাশক ওষুধ দিতে হইব। মুরগির ঘরের বিছানা খড় এবং নিয়মিত বদল করিয়া দিতে হইব, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া রাখতে হইব এবং পাখিদের মানে তারা স্বাস্থ্যটা সঠিক আছে কিনা না এদিকে কিন্তু খেয়াল রাখতে হইব। এই পরিস্থিতিতে সর্বদা সতর্ক থাকা একান্ত প্রয়োজন। যারা পোলট্রি খামার পালন করিয়া আয় সুনিশ্চিত করা, এছাড়াও অনেকে কয়েলও পালন করেন, এই ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবা পাখি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ পানীয় জল পান করতে পারে, নাইলে কিন্তু অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকে। মুরগির খাবারে অতিরিক্ত 2% প্রোটিন দিতে হইব। রানী ক্ষেত রোগের বিরুদ্ধে টিকা নিশ্চিত করিয়া আপনারা প্রয়োগ করবা, কারণ দেখা গেছে এই সমস্ত রোগের কারণেই কিন্তু আমরার প্রাণী সম্পদ বেশ অসুবিধার সম্মুখীন হয়। খেয়াল রাখবা নিজের দিকে পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ পানীয় জল আপনারা অবশ্যই অবশ্যই খাইবা, আর প্রয়োজনে জল ফুটে আনিবা। খেয়াল রাখবা আপনার বাড়ির সবাই যাতে সম পরিমাণে প্রোটিন সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখে, এই দিকটাও।

শ্রীমতী রাধারানী। দেখছ, যখন যেদিন কালিয়া দমন করেছিলেন আমার গোবিন্দ দুঃসাহস, তখন তোর পক্ষে সাপড় ছিল রাধা শক্তি, নারী শক্তি ছাড়া পুরুষ বাঁচে না। তাই বৃন্দাবন থেকে মথুরা আসে আজ আমাদের কাছে কালিকা দেয়নি, তবু আমরা সবাই আছি থাকবো।

আসতে শুই। দেখ তো বলে গোবিন্দ কোথায় থাকে জানিস? বলে কোথায়? মৃত্তিকার উপরে জলেরই বসতি, তাহার উপরে ঢেউ, তাহার উপরে আমার প্রাণ, গোবিন্দের বসতি তাও কি দেখিছ কেউ? যাহা নাই ব্রহ্মাণ্ডে তাহা দেহ মানে থাকা না আমার দিকে একটু সবাই ক্ষিতি অপ তেজ মরুদ্বম। কোথায় থাকে গোবিন্দ আমার? এই গোলোকে থাকে। ক্ষিতি অপ তেজ মরুদ্বম, যাহা নাই ব্রহ্মাণ্ডে তার দেহ মানে।

0: বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণবাণী অনুষ্ঠান। কিষাণবাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যভিত্তির সাক্ষাৎকার, সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা, থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজার দর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক।
1: আজকের কিষাণবাণী অনুষ্ঠানে আমরা কথা বলব ত্রিপুরায় প্রাকৃতিক চাষের অগ্রগতি প্রসঙ্গে। আমাদের সঙ্গে আজকে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন
2: সহকারী কৃষি অধিকর্তা, রাজ্য কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর, শ্রী রাজীব রঞ্জন চক্রবর্তী। নমস্কার স্যার।
3: নমস্কার।
2: প্রথমে জানতে চাই, ত্রিপুরায় প্রাকৃতিক চাষের বর্তমান চিত্রকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
3: প্রাকৃতিক চাষ বা ন্যাচারাল ফার্মিং, এই স্কিমটা 2025-26 অর্থবর্ষে বা তার আগে থেকে 24-25 অর্ধবর্ষে এই কনসেপ্টটা এসেছিল, মানে আমাদের রাজ্যে, যে কিভাবে আমরা বিভিন্ন প্রচুর জমিতে প্রচুর রাসায়নিক সারের ব্যবহার, প্রচুর কীটনাশকের ব্যবহার, সার ওষুধের ব্যবহারের ফলে মাটির গঠন নষ্ট হয়ে যাচ্ছে আগামী দিনে। তারপর যে উপকারী জীবাণুরা, কেঁচো, এছাড়া আরও অন্য উপকারী ছত্রাক, ব্যাকটেরিয়া, এদের

0: মাটির থেকে তার সংখ্যা একদম কমে যাচ্ছে। মাটিতে জৈব পদার্থ বলতে কিছু নেই। সম্পূর্ণভাবে রাসায়নিক সার এবং ওষুধপত্র এগুলোর থেকে দূরে সরে গিয়ে শুধুমাত্র জৈবিক জৈব চাষের উপর, প্রাকৃতিক চাষের উপর, প্রাকৃতিক উপাদান দিয়ে যে চাষ, তার উপর ভিত্তি করে এই কনসেপ্টটা তৈরি হয় এবং তার মূলনীতি রাখা হয় যে মাটিতে জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি করতে হবে, তারপর মাটিতে কর্ষণ কম দিতে হবে, ন্যূনতম আঘাত দিতে হবে মাটিকে, বৈচিত্র্যময় শস্য ব্যবস্থাপনা করতে হবে, তারপর সারা বছর মাটিকে আবৃত করে রাখা বা ঢেকে দেওয়া রাখা, বিভিন্ন গবাদি পশু পালন মানে গোমূত্র গোচানা এগুলো যাতে সংগ্রহ করা যায়, কোনো রকমের কৃত্রিম রাসায়নিক পদার্থের ব্যবহার হবে না এবং খাবার তৈরি বা প্রাকৃতিক চাষে সম্পূর্ণভাবে জৈবিক উপাদান ব্যবহার করা হবে, সেই সঙ্গে স্থানীয় বীজ সংগ্রহের কাজ করা, এইটা হলো মূল নীতি। এই মূলনীতির উপর ভিত্তি করে ত্রিপুরা রাজ্যে কাজ শুরু হয় এবং আমরা রাজ্য স্তরে রাজ্য কৃষি গবেষণা কেন্দ্র থেকে এটা সম্পূর্ণভাবে পুরো রাজ্যে পরিচালিত হচ্ছে এবং সেখান থেকে জেলাগুলিতে পৌঁছে যাচ্ছে। জেলার থেকে মহকুমা স্তরে কৃষি তত্ত্বাবধায়কদের মাধ্যমে, এগ্রি সেক্টর অফিসার বা কৃষি আধিকারিকদের মাধ্যমে চলে যাচ্ছে মাঠে এবং কৃষকদের কাছে এই পদ্ধতিতে চাষাবাদের যে নিয়ম বা বৈজ্ঞানিক পদ্ধতি যেটা অবলম্বন করবেন কৃষক ভাইরা, কিভাবে এগোবেন তার যে প্রশিক্ষণ বা তা নিয়ে আলোচনা করা বা মাঠে গিয়ে কৃষকদের বলা বা তার উপকারিতা সম্বন্ধে ওনাদের জানানো, ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং এগুলোর মাধ্যমে মাটির উর্বরতাকে বাড়িয়ে মাটিতে মাটির যে স্বাস্থ্য ব্যবস্থাপনা তার একটা বিশেষ উন্নতি সাধন, তারপর মাটির যে আভ্যন্তরীণ পরিবেশ তাকে উন্নত করা এবং সেই সঙ্গে আছে সারা বছর মাটিকে আবৃত রাখা এবং উদ্ভিদের স্বাস্থ্য ব্যবস্থাপনায় একটা নতুন দিক খুলে দেওয়া, সম্পূর্ণ রাসায়নিক পদার্থ মুক্ত চাষ যাকে বলা যায়।
1: আচ্ছা, এই যে প্রচলিত যে চাষাবাদ এবং প্রাকৃতিক চাষাবাদ, এই দুটোর মধ্যে কি তফাৎ রয়েছে?
0: প্রচলিত চাষাবাদে উৎপাদন বাড়ানোর জন্য বা ফলন বাড়ানোর জন্য বা গাছের যে সবুজ অংশের বৃদ্ধির জন্য মাটিতে খাবার দেওয়ার জন্য মুখ্য খাবার নাইট্রোজেন পটাশ ফসফরাস এগুলো আমরা সারের মাধ্যমেই দেই, আর সেই সঙ্গে আমরা উৎপাদিত ফসলকে রক্ষা করার জন্য আমরা রোগ পোকা নিয়ন্ত্রণের জন্য আমরা রাসায়নিক ওষুধও দিই। এমনিতে অন্যান্য পদ্ধতিগুলির সঙ্গে যেমন জমি পরিষ্কার করা বা জমিতে যে কোনো রোগ পোকার ডিমকে যদি নষ্ট করা যায়, পোকার ডিমকে নষ্ট করা, এগুলো কৃষকেরা করে থাকেন, কিন্তু তৎসত্ত্বেও দেখা যায় যে ফসলকে সুস্থভাবে তুলতে গেলে ওনারা রাসায়নিক ওষুধপত্রের সাহায্য নেন যা পরিবেশকে দূষণ করে এবং মাটিকে দূষণ করে, সে সঙ্গে গৃহপালিত পশুর ক্ষত হচ্ছে এবং মানব দেহে বিভিন্নভাবে এই সমস্ত রাসায়নিক বিষাক্ততা এসে পৌঁছাচ্ছে এবং আমাদের পরিবেশ আজকে সম্পূর্ণভাবে দূষিত হয়ে গেছে এবং মানব জীবন এক বিশেষ বিপদের সম্মুখীন। তার থেকে রক্ষা পাওয়ার জন্যই প্রাকৃতিক কৃষিকে ভারত সরকার বিশেষভাবে গুরুত্ব দিয়ে প্রত্যেকটা রাজ্যকে বলছে যে প্রাকৃতিক চাষাবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা আমাদের করতে হবে।
1: আমাদের এই রাজ্যের কোন কোন জেলায় বা কোন কোন অঞ্চলে এই প্রাকৃতিক চাষ সবচেয়ে বেশি সাফল্য পাচ্ছে?
0: হ্যাঁ, আমি আলোচনার শুরুতেই বলেছিলাম যে কৃষি রাজ্য কৃষি গবেষণা কেন্দ্র অরুন্ধতী নগর, সেটা সেখানে সেটা স্টেট নোডেল বা মিশন অফ ন্যাচারাল ফার্মিংয়ের মূল অফিস, সেখান থেকে পরিচালিত হয়। সেখানে আমাদের কৃষি সহ অধিকর্তারা কাজ করছেন এবং বিভিন্ন রাজ্য থেকে বিশেষজ্ঞরা ওখানেই আসেন প্রথম, এরপরে ওনারা বিভিন্ন জায়গা ভিজিট করেন, বিভিন্ন জেলাগুলো ভিজিট করেন, পশ্চিম ত্রিপুরা, তারপর দক্ষিণ ত্রিপুরা, উত্তর ত্রিপুরা, ধলাই, সমস্ত জেলাগুলিতে বিশেষজ্ঞরা যান এবং মাঠে গিয়ে এগুলো প্রাকৃতিক চাষের অগ্রগতি খতিয়ান দেখানো হয়। এখন আমরা এক বছর যে কৃষক ভাইরা করেছেন সেটার উপর আমরা এখন ওনাদের মানে সার্টিফিকেশনের কাজ করছি।
1: আমাদের কৃষকদের মধ্যে এই প্রাকৃতিক চাষ নিয়ে কতটা উৎসাহ আপনি লক্ষ্য করছেন?
0: বিশেষ উৎসাহ।

0: কখন শিক্ষকবারে বলেছে যে আগে জমিতে কেঁচো দেখা যেত না, এখন কেঁচো দেখা যাচ্ছে। তাছাড়া এই প্রাকৃতিক চাষে ফলনও ভালো হয়েছে এবং এগুলো সম্পূর্ণ বিষমুক্ত। এই কথাটা কৃষক ভাইদের কাছে পৌঁছানো গেছে যে আজ এখন যে আমি যে ফসলটা তুললাম, বেগুন তুললাম বা লঙ্কা তুললাম বা এই ঢেঁড়স তুললাম, সে যাই মাঠ থেকে তুলছি বা গত সিজনে আমরা ফুলকপি বাঁধাকপি এগুলো পেয়েছি, এগুলোর মধ্যে কোনো সার ওষুধ দেওয়া হয়নি, এগুলো প্রাকৃতিক উপায়েই করা হয়েছে। এই জীবামৃত বীজামৃত করা হয়েছে, জীবামৃত ঘন জীবামৃত এগুলোর ব্যবহারের মাধ্যমে কৃষক ভাইরা এগুলো উৎপাদন করেছেন।
1: এবং এই প্রাকৃতিক চাষে উৎপাদন খরচ কতটা কমিয়ে আনা সম্ভব?
0: হ্যাঁ, এই প্রাকৃতিক চাষ উৎপাদন এর বিশেষ কোনো খরচা নেই, কারণ এই যে ওনারা যে গোচানা বা গোমূত্র সংগ্রহ করবেন বা নিমাস্ত্র আগ্নেয়াস্ত্র বা বিভিন্ন যে পদ্ধতি রয়েছে বিভিন্ন প্রাকৃতিক চাষের উপকরণগুলি, এগুলো আমরা ওখানেই একটা জায়গায় পাওয়া সম্ভব। মানে ওই গ্রামাঞ্চলেই সেন্টার থাকবে একটা, যাকে আমরা বলছি বায়ো রিসোর্স ইম্পোর্ট সেন্টার, সেখান থেকে কৃষক ভাইরা সংগ্রহ করে নিতে পারে।
1: আচ্ছা, আমার খুব জানতে ইচ্ছে করে এই যে প্রাকৃতিক চাষ বা ন্যাচারাল ফার্মিং, সেটা কি শুধুমাত্র আমাদের ভারতবর্ষেই এত প্রাধান্য দেওয়া হচ্ছে নাকি গোটা পৃথিবী জুড়ে?
0: মানে সব জায়গায় আজকের তারিখে, মানে পরিবেশ প্রিয় চাষ বলতে যদি আমরা বুঝি, তাহলে আমরা প্রাকৃতিক চাষাবাদকেই বলবো। অর্গানিক ফার্মিং দিয়ে শুরু হয়েছিল, যে জৈব চাষ, জৈবিক পদ্ধতিতে চাষ, তারপরে এসছে তারই আরেকটা রূপ হলো প্রাকৃতিক চাষ, প্রকৃতির থেকে নিয়ে উপাদান যেগুলো আছে সেগুলোকেই আবার জমিতে কাজে লাগানো।
1: আচ্ছা ডক্টর চক্রবর্তী, যেটা এবারে আপনার কাছে জানতে চাইব যে প্রাকৃতিক চাষে দেশীয় বীজ, জীবাণু সার এবং জৈব উপাদানের ভূমিকা যেটা রয়েছে তার গুরুত্ব কতটা রয়েছে?
0: না না, এগুলোর ভীষণ গুরুত্ব রয়ে গেছে সারা বছর ধরে। যে আমি যে আলোচনায় বলেছি যে সারা বছর মাটিকে আচ্ছাদন দিয়ে রাখা, তাহলে আমরা সেই বিভিন্ন অণুজীবগুলির যে আবাস আবাসস্থল সেটাকে আমাদের তৈরি করতে হবে। আমাদের ভূমি মাকে আমরা সূর্যালোকে সেটা উন্মুক্ত আছে, তার পিঠটা পুড়ে যাচ্ছে, আমি যদি আচ্ছাদন দিই তার উপরটা পুড়ে যাচ্ছে ধরতি মা। হ্যাঁ, ওটাকে যদি আমি আচ্ছাদন দিয়ে রাখি তাহলে ভিতরটা ঠান্ডা হবে, ঠান্ডা হলে যে বিভিন্ন জীবাণুগুলো আছে, কেঁচো আছে, এদের আসা যাওয়া শুরু হবে এবং সেটা অনেকটা গভীর অবধি চলার পথটা সুগম হবে। এই এবং সেই সঙ্গে জৈব পদার্থের একদিকে সঞ্চয় হচ্ছে, আবার আরেক দিকে কার্বনের সংরক্ষণ হচ্ছে, সেই সঙ্গে আছে জল সংরক্ষণ আর ভূমিক্ষয় রোধ। আর সারা বছর যে মাটিকে ঢেকে রাখা, তার মধ্যে রয়ে গেছে মানে আমরা বলি যে আবরণ ফসল যেগুলো আছে, যেগুলো আমরা চাষ করি সাধারণত, এরপরে ভূমি কর্ষণহীন রেখে চাষাবাদ করা, এরপরে শস্য বৈচিত্র্যের মাধ্যমে চাষ করা, ফসলের বিভিন্ন যে অবশিষ্টাংশ আছে এগুলোর ব্যবস্থাপনা, এইটা মোটামুটিভাবে প্রাকৃতিক চাষের একটা অঙ্গ। জৈবিক উপাদান দিয়েই, এই বিভিন্ন গাছপালা দিয়ে, আমাদের যে শিম্বি গোত্রীয় ফসল আছে এগুলো দিয়ে, এগুলো হারভেস্ট হওয়ার পরে এগুলো দিয়ে আমরা ঢেকে রাখি,
1: বিশেষ করে ঢালু জায়গাগুলো যেগুলো থেকে মাটি ক্ষয়ের সম্ভাবনা রয়েছে সেগুলোতে এই আচ্ছাদন ভীষণ প্রয়োজন। যারা জুমিয়া রয়েছেন, যারা জুম চাষ করেন, তাদের বেলায় কি বলবেন?
0: ওনারা সার ওষুধ ব্যবহার করেন না, এই ক্ষেত্রে ওটা অনেকটাই প্রকৃতিগত। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলা দরকার, প্রাকৃতিক কৃষি পদ্ধতির মধ্যে কীট শত্রু বা যে ব্যবস্থাপনা, এর মধ্যে আমরা কিছু কিছু জিনিস বলি, যেমন নিমের সংমিশ্রণ ব্যবহার করা পোকার জন্য, তারপর ফাত ফসল যেরকম এই যে গাঁদা ফুল আমরা লাগিয়ে দিই, হ্যাঁ এগুলো, এরপরে হাত বাছাই করে যে ডিমকে পৃথক করে দেওয়া, ডিমগুলোকে নষ্ট করা, কীটশত্রুর যে ডিম আছে সেগুলোকে নষ্ট করা, তার স্ফুটন প্রক্রিয়াকে ব্যাহত করা, হ্যাঁ পূর্ণাঙ্গ পোকা বা তার অন্যান্য দশাগুলোকে খাদ্যাভাব ঘটিয়ে সেগুলোকে নষ্ট করা, মানে গোবর আর গোচানার দ্রবণ, এটাই হলো মুখ্য প্রাকৃতিক চাষের মূল উপাদান। এছাড়া লঙ্কা আদা বাটা এগুলোর ব্যবহার, এছাড়া হাত বাছাই করে ডিমের অপসারণ একটা বিশেষ উপায়।
1: এটা কতটা সাফল্য?

0: গুলো পাচ্ছেন তারা?
1: হ্যাঁ, এই পদ্ধতি অবলম্বন করে দেখা গেছে কিছু রোগ পোকার আক্রমণ তো আসবেই, কিছু রোগ পোকার আক্রমণ আসে, ওগুলোকে আমরা মানে ওগুলো যেহেতু আর্থিক ক্ষতি সীমার অনেক নিচে, সেটাকে আমরা সহজভাবেই নিচ্ছি, কারণ এইটাকে আটকানো যাবে না। এর পরবর্তী পর্যায়ে দেখা যাবে, এর পরবর্তী বছর, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষে দেখা যাবে রোগ পোকার আক্রমণ কমে আসছে, আমরা ফসলকে ভালোভাবে করে তুলতে পারবো।
0: আচ্ছা, তো প্রাকৃতিক চাষ নিয়ে আজকে আমরা কথা বলছি।

0: দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষে দেখা যাবে রোগ পোকার আক্রমণ কমে আসছে, আমরা ফসলকে ভালোভাবে করে তুলতে পারব।
1: আচ্ছা, তো প্রাকৃতিক চাষ নিয়ে আজকে আমরা কথা বলছি। প্রাকৃতিক চাষে আপনার যে সরকারি উদ্যোগ বা কৃষি দপ্তরের পক্ষ থেকে কি ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে?
0: ভারত সরকারের তরফ থেকে রাজ্য ভিত্তিক স্তরে গাইডলাইন তৈরি করে দেওয়া হয়েছে, মানে কৃষক ভাইরা কি পাবেন, ওনাকে ওই দ্রব্য জিনিসগুলো বানানোর জন্য, যেমন জীবামৃত, বীজামৃত, ঘন জীবামৃত, এগুলো বানানোর জন্য যে খরচপত্র হবে তার জন্য কৃষক ভাইরা কিছু একটা আর্থিক সহায়তা, তারপর উনি যে কাজ করবেন জমিতে, যে কৃষক ভাই কাজ করবেন তার জন্য যে কোনো খরচ লাগবে সেই খরচ। আচ্ছা, এদেরকে কৃষক ভাইদের একটা গুরুত্বপূর্ণ কথা, কৃষক ভাইদের গাইডেন্স দেওয়ার জন্য, কৃষক ভাইদের সঠিক প্রশিক্ষণ এবং সঠিক পদ্ধতিতে চাষাবাদ করার জন্য প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে আছেন কৃষি সখীরা। কৃষির সখীরা ওনারা সবাই মহিলা, একটা মহিলা গোষ্ঠী বলা চলে, ওনারা সবাই সরকার থেকে সুপারিশকৃত, স্বীকৃত ওনারা, এবং ওনারা প্রশিক্ষণ প্রাপ্ত। ওনারা গ্রামে গিয়ে, একটি গ্রাম পঞ্চায়েতে দুইজন আছেন এবং দুইজনের নির্দিষ্ট কৃষক সংখ্যা আছে, সেই কৃষক সংখ্যার উপর ভিত্তি করে ওনারা ওই কৃষকদের বাড়ি গিয়ে বা গৃহিণীদের, যারা জমিতে স্বামীকে সাহায্য করেন বা নিজেও চাষ করেন, গিয়ে বাড়ি গিয়ে ওনারা এই ব্যাপারে ওনাদের সঙ্গে কথা বলেন এবং ওনাদের বোঝান যে এইভাবেই প্রাকৃতিক চাষটা এইভাবে করতে হবে, এই নিমাত্র বানাতে গেলে এইভাবে করতে হবে, এই উপাদানগুলি দিয়ে করতে হবে, তারপর গোচানা গোমূত্র দিয়ে আমরা জীবামৃত তৈরি করব। তো এই সমস্ত বিষয়গুলি ওনারাই বাড়িতে বাড়িতে গিয়ে বোঝান, ওনারা প্রশিক্ষণপ্রাপ্ত। আবার ওখানে ক্লাস্টার ভিত্তিক হয়, একটা গ্রামের মধ্যে আমরা পাঁচটা ক্লাস্টার রাখলাম, উদাহরণস্বরূপ বলছি, ওই পাঁচটা ক্লাস্টারে ওই দশজন কৃষি সখী হবে দুইজন করে। ওই ক্লাস্টারে, ওই একটা ক্লাস্টার মানে হলো একটা, আমরা ধরে নিয়েছি যে একটা ওখানে ১২৫ জন কৃষক থাকবে একটা জায়গায়, দুটো ক্লাস্টার হলে ২৫০ জন কৃষক, ২৫০ নাম্বারস, কৃষকের গ্রুপ তৈরি হয়ে গেছে, কৃষকের গ্রুপ, কৃষি সখী, দুজন কৃষি সখী, একটা কৃষকের গ্রুপ।
1: একেবারে, অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা আলোচনা করার জন্য, আবার আপনাকে অনেক ধন্যবাদ।
0: নমস্কার
1: কৃষক বন্ধুরা, এতক্ষণ কিষাণবাণী অনুষ্ঠানে শুনছিলেন ত্রিপুরায় প্রাকৃতিক চাষের অগ্রগতি প্রসঙ্গে সহকারী কৃষি অধিকর্তা, রাজ্য কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর, শ্রী রাজীব রঞ্জন চক্রবর্তীর সাক্ষাৎকার।

আপনারা শুনছেন কিষাণ বাণী অনুষ্ঠান। এখন শুনবেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে কিছু কথা। ভারত কৃষি নির্ভর দেশ, দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ জীবনের সঙ্গে কৃষির সম্পর্ক অত্যন্ত গভীর। কৃষকরা সারা বছর কঠোর পরিশ্রম করে আমাদের খাদ্য উৎপাদন করেন, কিন্তু কৃষিকাজে রয়েছে নানা ধরনের ঝুঁকি ও ব্যয়। বীজ, সার, কীটনাশক, সেচ, শ্রমিক, সবকিছুর খরচ ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে কৃষকদের কিছুটা আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে ভারত সরকার চালু করেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি হল ভারত সরকারের একটি কেন্দ্রীয় খাতের প্রকল্প। এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষক পরিবারকে বছরে মোট 6,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এই টাকা সাধারণত বছরে তিনটি সমান কিস্তিতে 2,000, 2,000, 2,000 টাকা করে সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। অর্থাৎ কৃষককে মাঝখানে কোনো দালাল বা মধ্যস্থতাকারীর ওপর নির্ভর করতে হয় না, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর মাধ্যমে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করা হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল কৃষকদের কৃষিকাজের বিভিন্ন প্রয়োজনীয় ব্যয় মেটাতে আর্থিক সহায়তা করা। কৃষকরা এই অর্থ ব্যবহার করতে পারেন বীজ কেনার জন্য, সার ও কৃষি উপকরণ কেনার জন্য, কীটনাশক বা জৈব উপাদান কেনার জন্য, সেচের খরচ কমাতে, কৃষিকাজের অন্যান্য প্রয়োজনীয় ব্যয় মেটাতে। যদিও 6,000 টাকা কৃষকের সমস্ত

খরচ বহন করার জন্য যথেষ্ট নয়, তবু কৃষিকাজের মরশুমে এই অর্থ অনেক কৃষক পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হতে পারে। কারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন? প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় যোগ্য কৃষক পরিবারকে সুবিধা দেয়া হয়। সরকারি সংজ্ঞা অনুযায়ী কৃষক পরিবার বলতে সাধারণত স্বামী, স্ত্রী এবং অপ্রাপ্তবয়স্ক সন্তানদের বোঝানো হয়। তবে সুবিধা পাওয়ার জন্য কৃষক পরিবারকে প্রকল্পের নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন যোগ্য কৃষক পরিবার চিহ্নিত করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই সুবিধা কারা পাবেন না? প্রাতিষ্ঠানিক জমির মালিকরা, সাংবিধানিক পদে থাকা ব্যক্তিরা, নির্দিষ্ট শ্রেণীর বর্তমান ও প্রাক্তন মন্ত্রী এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা, কেন্দ্র বা রাজ্য সরকারের নির্দিষ্ট শ্রেণীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারীরা, নির্দিষ্ট ক্ষেত্রে মাসিক 10,000 টাকা বা তার বেশি পেনশনপ্রাপ্ত অবসরপ্রাপ্ত ব্যক্তিরা এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। টাকা কিভাবে কৃষকদের অ্যাকাউন্টে আসে? এই প্রকল্পের মাধ্যমে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা DBT। যোগ্য কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়। এই ব্যবস্থার ফলে মধ্যস্থত্বকারীর ভূমিকা কমে, অর্থ সরাসরি উপভোক্তার কাছে পৌঁছয়, অর্থ প্রদানের তথ্য যাচাই করা সহজ হয়, কৃষক নিজের পেমেন্টের অবস্থা জানতে পারেন। কৃষকরা সরাসরি PM কিষাণ পোর্টালের নো ইউর স্ট্যাটাস বা KYS ব্যবস্থার মাধ্যমে পেমেন্ট স্ট্যাটাস, ব্যাংকের তথ্য এবং অন্যান্য পেমেন্ট সংক্রান্ত তথ্য যাচাই করতে পারেন। EKYC কেন গুরুত্বপূর্ণ? PM কিষাণ এর নিবন্ধীকৃত কৃষকের জন্য EKYC বাধ্যতামূলক। সরকারি তথ্য অনুযায়ী EKYC সম্পূর্ণ করার জন্য অনলাইন, মোবাইল অ্যাপ এবং নির্দিষ্ট ক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতির সুবিধা রয়েছে। তাই যেসব কৃষকের EKYC এখনও সম্পূর্ণ হয়নি, তাদের নির্ধারিত সরকারি পদ্ধতিতে EKYC সম্পূর্ণ করতে হবে। নতুন কৃষক কিভাবে নিবন্ধিত হবেন? নতুন কৃষকরা PM কিষাণ এর সরকারি পোর্টালের মাধ্যমে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করতে পারেন। নিবন্ধনের ক্ষেত্রে সাধারণত কৃষকের আধার সংক্রান্ত তথ্য, মোবাইল নম্বর, রাজ্যের তথ্য, কৃষি জমি সংক্রান্ত তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য প্রয়োজন হতে পারে। সরকারি নিবন্ধন ব্যবস্থায় আধার প্রমাণীকরণ করা হয় এবং কৃষকের পরিচয় ও যোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়া থাকে। কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা হচ্ছে, PM কিষাণের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের নিজেদের তথ্য সঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আধার ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিক দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যাংক সংযুক্তিকরণ বা যাচাই সংক্রান্ত তথ্য ঠিক রাখতে হবে। EKYC সম্পূর্ণ করতে হবে। জমির মালিকানা সংক্রান্ত তথ্য সঠিক থাকতে হবে। একই পরিবারের একাধিক সদস্য ভুলভাবে সুবিধা গ্রহণ করছেন কিনা সে বিষয়েও সতর্ক থাকতে হবে। সরকারি পোর্টালে সন্দেহজনক বা যোগ্যতার শর্তের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কিছু ক্ষেত্রে সুবিধা সাময়িকভাবে আটকে রেখে যাচাই করা হতে পারে। তাই কৃষকদের নিজেদের তথ্য ও যোগ্যতা নিয়মিত যাচাই করা উচিত। টাকা না এলে কি করবেন? কোনো কৃষকের অ্যাকাউন্টে কিস্তির টাকা না এলে প্রথমে নিজের PM কিষাণ স্ট্যাটাস পরীক্ষা করতে পারেন। দেখতে হবে EKYC সম্পূর্ণ রয়েছে কিনা, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিকভাবে দেয়া হয়েছে কিনা, আধার সংক্রান্ত তথ্য ঠিকঠাক দিয়েছেন কিনা, জমির তথ্য যাচাই হয়েছে কিনা, আবেদন অনুমোদিত হয়েছে কিনা। এরপরও সমস্যা থাকলে PM কিষাণ এর সরকারি অভিযোগ ব্যবস্থার মাধ্যমে অভিযোগ জানাতে পারেন। সরকারি পোর্টালে অভিযোগ দাখিল ও তার স্ট্যাটাস দেখার ব্যবস্থা রয়েছে। এই প্রকল্পের বিশেষত্ব হল এটি কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করে। তবে কৃষকদের মনে রাখতে হবে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এবং প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এক নয়। কিষাণ সম্মান নিধি কৃষককে নির্দিষ্ট আর্থিক সহায়তা দেয়, অন্যদিকে ফসল বীমা যোজনা নির্দিষ্ট প্রাকৃতিক দুর্যোগ বা ফসলের ক্ষতির ক্ষেত্রে বীমা সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে কাজ করে। অতএব একজন কৃষক চাইলে নিজের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন কৃষি সহায়তা প্রকল্পের সুবিধা সম্পর্কে জানতে পারেন। এতক্ষণ শুনছিলেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সম্পর্কে কিছু কথা। আপনারা শুনছেন কিষাণ বাণী অনুষ্ঠান।

এতক্ষণ শুনলেন পর্যায়ক্রমে ঘর গৃহস্থী এবং কিষাণবাণী, আকাশবাণী কৈলাসহর। পরবর্তী ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

0: আকাশবাণী কৈলাসহর। এখন পর্যায়ক্রমে আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান, কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং সবশেষে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: সানজাগা হামিয়া ফারই তাবুক চেঞ্জাগ তিনি সানজা জরানি ককবরক পান্ডা তিনি সাংগ্রং সাল পৈলানো খানাবায়ানো হাবানি কক পান্ডা তিনি হাবানি কক পান্ডা ও ওয়াক নো বাহাইকে রিনানি বাহাইকে বন সাসারি ওই তিসানানি তে বাহাইকে তালাফে খাইনানি অবনতই ককলাম সালাইমানি খানাবায়ানো অবনো স্রাই স্রাইকে সাই খানারিওয়ানো ডক্টর বিল্ল দেববর্মা হাকে খানাবাদি হাবানি কক পান্ডা
2: সগ তিনি চিনি হাবানি কক পান্ড আও তাবুকনি অমলঙ্কা বেলাইখেন সেবগ এবার চাকরি মানথানি তুগুই ফাইরে রেখা তরক তরক জেসক পানো লেখা পড়বই তংদি তাবুকনি অমল রগ লাইটে সাকাই সেবুক খেলাইমাইয়া চিনি রং পয়সা জিনানি লামা সানা থাকে বাক্সা বাক্সা তঙ মাল মাতারি বই রং পয়সা জিনামু চাক বাক্সা বাক্সা খাই বা খেতর খাই হাকে বা হুক বার খাইমেন বিশিংতে যিনি হাবানি কক পান্ড খালায়েন মাল মাতারি মানে বিশিংতে যেন বাহাইকাই রং পয়সা জিমান হাকাবা চিনি রং থকন যেন বাহাইকে গ্রাক খাইমান অবন রগৈন সবাই শুক্র বই যিনি সালাইমানো চিনি স্যার ডক্টর বিল্ল দেববর্মানে খুক্তি তাবুক যেন খালায়েন মাল মাতা রিমানে বিশিংতে তাই ব মাল মাতারিখাই যেন বহাইকাই যেন রং পয়সা জিমান আবন রকম যেন তিনি খালায়েন পৈলানো যেন তিনি লামসকলায়েন যিনি স্টুডিও বাই সকাই যাক খুলমকা
3: খুলমকা
2: তিনি পান্ডা লামসক সান যেন তিনি খালায়েন নিন খুক্তি যেন মাল মাতা রিমানে বিশিংতে চিনি রং থংরগ্ন যেন বাহাইকে গ্রাক খাইমান ওইতো আংথাইসিং সাকা তাবুকনি অমলর এবার জরারগ চাকরি মাননি এবার সেবক খাইতানি বেলে খান কক তুক ফাইকা অবন বাকি যেন তিনি নিন খক্তি খালাইনাই বাহাইকে বাহাইকে যেন রং পয়সা গাজিলাইমান
3: বেলাখানে হামবাই গুবই কক ন তাবুকনি জরারগ যেন পড়ালেখা পড়ি ডিগ্রি নাই তংব সেবক্রক মাইয়া ওই যেন মাল মাতারি মানে বিশ্রী মাল মাতা হামক্রাই বেদ বিশ্রী বসং যারা গ্রাম অঞ্চল তংনাই
2: বড়
3: অঞ্চলে তংনাই রং বড় সিন মাল মাতা নিউইব রং পয়সা ইনকাম খাইনানি সুযোগ সুবিধা তাবো তংক আমি বিশ্বাসে গবং মানুষ তো মাল মাতা হামক্রাই বেদ গবং মানুষ যে সুযোগ সুবিধা হাঙ্গাকে যে কোনো মাল মাতা নো রিউই কাইসা রিউই রং পয়সা ইনকাম খাইনানি সুযোগ পেলে কেন কাহাম তঙ্গ তাবো লামা তঙ্গ
2: গবং মা শিখলা শিখলি তাকুক সং মানে তামন সানাই রিনামো চুঙ খাইনামো চুঙ কাইসে ককরে দেবা খা তংফানো একচুয়া এই বরক মাহাই গবং মা বদল তঙ লামা ফুনুনাই কে বরক ন বরক তামকে খাইকে বাহাই খাইনাই বাহাই খাইনাই গানাও মাল মাতানি নাইখুং তঙ ফিয়াবা বরক আরো থাঙ্গই বরক

0: কক বিটি সব বংন রাই আমি বড় রক গরে আবন বাকি বং মানক আগে এ অবশ্য তিনি খোনা লাই সে আবাই কক বিশিংতে বাহাইকে বড় থাকাই সঙ্গা সেপমান বাহাইকে মাননাই তাই ব ব মাল মাতা রক রিনান বাকি বড় সেপর
1: আচ্ছা সে মাল মাতা বেদেক তো বিশেষ করে সে মাল মাতা রিমানী তো তামনি বাকি হিঙ্গা সে পারাও জেতংনাই রক অর্থনৈতিক দিক দিয়ে অনেক দুর্বল দ বিনি বরক তাম বাকি কাইসা কুসু মানে মাসা মানে হাইন ওয়া কংসু পৌনংসু মসু কংসু রিলাইও আমার ইমানই কারণ সিনে পরিবারও যখনই সিনে রং পয়সার দরকার আপুর যাহাতে সিনে মশা পড়ি নিতো বা স্কুল বই পাইনা ফানংতো বাইরে পড়ি নি ফানংতো বা মশা কাইনা ফানংতো আ সময় রোগ আমন সুযোগ আ সুযোগ ইউটিলাইজ খাইমান আমনি সাথে সাথে পরিবার সুবা সুবা যাত্রী হিঙ্গি সে দপ্তর সিনে রাজ্য সে বড় হাস্তে বড় রঙ যেমন সে মাল মাতানি যে প্রোটিন নাম সে বড় রং যে ডেইলি যে প্রোটিন নাম মানে আমব যোগান রিমানকা সে রাজ্য যে বিশেষ করে সে দুধ অংশ মাংস অংশ তাই তক্তই অংশ আমার রংনব সে রাজ্য যে চাহিদা তমানে আমার মিট মেটাও ইমান খাটা কম সুপংই মাংখা যে কুলো গিয়ান তমানে নাম সুপংই মাংখা আমার বাকি সিনে দপ্তর হয়ে থেকে বিশেষ করে দুধ মাংস তক্তৈন রিনানি বাড়ি রিনানি বাইকে বাড়ি রয়ে সঙ্গ ন্যাশনাল লেভেল বাইকে সঙ্গ যাতে সে প্রোডাকশন সঙ্গ ক্লাং ইমান আমনও সে দপ্তরের চেষ্টা তঙ্গ আমনি বাকি নাইকে অমরণ রিনাই হ্যাঁ বড় সাংঘাই সুযোগ মাননাই সে দপ্তর হইতে তো গবংমা সে প্রজেক্ট রক দো হ্যাঁ প্রজেক্ট রুনানি আগে রোগ পারা রোগ খাইতো নুগো পারা পিছিং রোগ কাইসা কাইনি হ্যাঁ বা চাদরব নুখুং কাইসা চাদরব বা নংদ্রব হই মাল মাতানো রিলাই কমার্শিয়াল ভাবে রিনানি থাকাই কমার্শিয়াল ভাবে রুনানি দরকার তাবো হঙ্গাকাই তামংবা কমার্শিয়াল ভাবে রিনানি রেখা হঙ্গাকাই তামংনানি পরিবারও যে রং পয়সা যে নামমানে আমার সবাই মাননাই প্লাস যে বেকার সে পারাম চাইরগো এক দুই খরকসা খরং ইপানো বেকার দঙ্গে আরও চাকরি এমপ্লয়ি জেনারেশন খাই মাননাই নিন জায়গাও আমার বাকি কমার্শিয়াল ভাবে চিন্তা খাইনা নাম তাবো
0: মানে চাদ্রব নদ্রব হইয়াও বরং মানে যে ইয়াক চুক্তি ইলিয়া মানে নং বাইকে বড় থাঙাই বাইকে সেপমান আবো নং নাইটংনা নাং
1: নাইটংনা নাংছে নাইতা নাইটংনা বাকি মাল মাতা হামক্রাই বেদেক সিনে সারা সিনে হাস্তে যত জাগানো সিনে
0: সেপরেনা
1: তেয়ারিং হইতং সিনে ব্লক লেভেল ভেটেনারি হসপিটাল টঙ্গ হ্যাঁ সাব ডিভিশনাল লেভেল ভেটেনারি হসপিটাল টঙ্গ হ্যাঁ ডিস্ট্রিক্ট লেভেল ভেটেনারি হসপিটাল টঙ্গ স্টেট লেভেলও বতঙ্গ আর জায়গারও থাঙ্গাই হ্যাঁ মালাই খাঙ্গাকাই নরংন কাহাম খাই বুঝুকই ব স্কিমও নাহা খাকাই ব স্কিম ব মাল মাতানো রিউ সুরু খাইনানি নন কাহাম খাই ডিটেল খাই বুঝুকই সাই রিমানতা আমি বিশিংহ আং কাইসা কাইসা কাই প্রজেক্ট যে টংমানি তাবক যে সিনে দপ্তর চলি টংমানি আর প্রজেক্ট রং আং কিসা ডিটেল সানাম কারণ যদি একমাত্র সিনে মাল মাতা হামক্রাই বেদেক কম সময়ও ন মাল মাতা যেমন টক সো ব্রয়লার ফার্মিং সো পিগারি ফার্মিং সো হ্যাঁ ডাইরি ফার্মিং ফানঙ্কা গোটারি ফার্মিং ফানঙ্কা কম সময়নি বিশিং প্রফিট আস প্লাস আসল বসং টিকলাই মানো যেমন এক বছরনি বিশিংনো প্রফিট বতিক্লাই মানে নিনি যে খরচ থামনে আমার বসং লাভ বখাই মানে আসল বতিক্লাই মানো আমি বিশিং আং কাইসা কাইসা সানা থাকা দ পুইলানো ব্রয়লার ফার্মিং ব্রয়লার ফার্ম খাইনানি তাবুক তো নগো বা ব্রয়লার মাংস সে বাজার হোক বেলেগ চাহিদা দ যে কোনো অনুষ্ঠান কালবারি অংশ যে কোনো অনুষ্ঠান জন্মদিন ফান অংশ যে সোপান অংশ ব্রয়লার মাংস ইয়াকাই খাইছি মাইয়া রেখাই গাবনি বাকি ব্রয়লার ফার্মিং সুরু খাইনা নাং পয়লা ব্রয়লার ফার্মিং খাইনা হাঙ্গাকাই সে ক্যাপিটেল নাং রং পয়সা নাং হ্যাঁ দিবা রং পয়সা নাং হাঙ্গাই দাম খাইনাই সে দপ্তরের অফিসার রক দো ডাক্তার রক দো আর থাকে মালাই না নাই মালাই আর বড় প্রজেক্ট সামনা নামাই নইলাম প্রজেক্টের মাধ্যমে ব্যাংক অ্যাপ্লাই খাইনাই ব্যাংক অ্যাপ্লাই খাকা আর জায়গাও ব্যাংকের মাধ্যমে লোন রিমাননাই লোন রেখাকাই সুরু খাইমানে নিনি রং পয়সা কৃ পুজি কৃপানো ব্যাংকের লোন মাধ্যমে খাইমানো তার অম হাই খাই ব্রয়লার ফার্মিং সুরু খাইমানো আমার সাথে সাথে সে যে পিগারি ফার্মিং হ্যাঁ ওয়াকি তাবুক তো নুগি দ

0: কিন্তু বাজারক মাংস আগবাহ নিবলে কি চাহিদা যে ওহান যেমন শুধু ওহান মই হিমিয়া বাই প্রোডাক্ট যেমন মসজিদেন আমাকে বেলেগে কমন হয়ে থাকছে নি শহর এলাকার হব আগরতলা শহর যে কোনো যে গ্রাম অঞ্চল হব মাংস মসজিদেন বেলেগে কমন হয়ে থাকে রুটি বাই খাই সারি নি জরা রকম গলি গলিও না আমার হাই লগে মাংস ওয়াগ্রি ওই পিগারি ফার্মিং খাইব ইনকাম খাইনি সুযোগ দো ডিমান্ড দো যে চাহিদা দো তা হাঁ আমার হাইখাই ওয়াগ্রি ইমানো হাঁকাই মূসকি ডাইরি ফার্মিং খাইব দুধ ফালিব দুধ ফালিব মূসকি রং পয়সা ইনকাম খাইমানো তাকে সাথে সাথে যে পারানি যে খরকসা খরক নি রংফোন যারা টংনাই বেকার হাইন টংনাই রংনাবো চাকরি সুযোগ রিমানো নি নর জায়গাও হাঁকা আং পুলিয়ান সারা চিনি কাছে ন্যাশনাল লেভেলও একটা প্রজেক্ট দো চিনি তাবুক চলি দো মানে ন্যাশনাল লাইফ স্টক মিশন কাইসা চিনি প্রজেক্ট ন্যাশনাল লেভেল নি দো আজাগো ডাইরি ডেভেলপমেন্ট এন্টারপ্রেনারশিপ দা প্রোগ্রাম হই দো আজাগো পিগারি ফার্মিং খাইমানো হ্যাঁ ব্রয়লার লেয়ার ফার্মিং খাইমানো হেসারি রখাইমানো হাঁকা গুটারি ফার্মিং খাইমানো অ লোন রকম সঙ্গা হাঁকা সঙ্গে অল ইন্ডিয়া লেভেল কাছে এপস দো এপস প্রজেক্ট সাবমিট মা খাই ও প্রজেক্ট সামে সঙ্গে প্রজেক্ট না সাবমিট খাকে সে ডিপার্টমেন্ট নি থ্রুতে যদি ও প্রজেক্ট না সাবমিট খাকে ও জায়গাও ওয়াক নি ক্ষেত্রে হাঁকা পঞ্চাশটা ওয়াক প্লাস ব্রী প্লাস যা পাঁচটা খাই রিমানো আর লোন রক ত্রিশ লাখ জরতে রিমানো তা খরকসা ফরকস না হাঁকে পনেরো লাখ নি হয়তো পানি শুরু খাইমানো হাঁকা ম্যাক্সিমাম এক কোটি জরতে ওয়াক নি ফার্ম লোন রই দো সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্ট আমো আজ ম্যাক্সিমাম ত্রিশ লাখ জরতে সাবসিডি মানো আলু রকমের বেলেগে কাহাম কারণ সে অনেক বড়ন সঙ্গা এবং অনেক সাকসেস বংকা অলুন নাহারি তাক সে বড় রোবত অলুন না ওই খাই টাই যেমন আন এলাকাও যেমন উদয়পুর এলাকাও সে বরং জমাতিয়া কাছে বরং কাহাম খাই আশি লাখ প্রজেক্ট নাহারি ব সাবসিডি ত্রিশ লাখ ব সাবসিডি মানকা তাই বিনর তাব পিকলেট বো তাই বিনি বোমা বো গবং মা একশোটা মতো বোমা বাই বসাবাই দো আলুন রং না হার মাংখাকাই লেখে কাহাম সিনি বড় রক যারা পড়ি কালে গ্রেজুয়েশন খাই চাকরি মাই আমো হাই রক গবং মা তাবক দো আমো হাই লুন রং না ওইব খাই মানো তাই কম
1: হাই অব তো থাকিং যে ত্রিশ লক্ষ নি খানামানি আবো খরকসা বড় গাতে কিসা মানে রাংকিসা লোন
0: নিয়ে আমি কাছে বেলেগে কমার্সিয়াল আমার বেলেগে প্রজেক্ট কটর আমার কাহাম প্রজেক্ট
1: খরকসা তোমার
0: খরকসার মান নাই আমার খরকসার মান নাই নি জায়গা তো নাই কিসা ওয়াক নি ফার্ম কিসা জায়গা নাঙ্গ কারণ তাং মানে বল জায়গা নাংমানি কারণ ওয়াক নক পুলা মা টাং নাই আমার পরে বিনি চা থাই জায়গা আছে চা চা রানি যে আদা যেমন থার বথা বর্ষক সিনি পারার যে থা বর্ষক মানে আথা বর্ষক রকম কাইনে নাঙ্গ কাই আমার বাকি জায়গা নাই ইন্ডিভিজুয়াল খরকসা না এপ্লাই খাই মানো
1: আমরকসা মানো
0: সঙ্গামো হাই সিনি তীরপাড়াও সিনি হাসে কবং মা ব্রক লোন না খাসিনি বড় রক না খা কবং মানে না হারে তাবো খাই দো সাকসেস খাই সঙ্গ নগুই দো যে এক কানি দুই কানি পিক ফার্ম হাঁকা সঙ্গ ম্যাক্সিমাম তিন কানি জরতে রকম হাঁকা চাওতা বিনি নখ টাকানি বিনি আদা থাবরসে কাইনানি কানি সেনাঙ্গ বিনি নখ টাকানি চারনা বাকে বুতুই থাবরসে কিংবা ওয়াগনি বাকে বেলে প্রিয় খাদ্য থাবরসে বুতুইটা সঙ্গামো চার খাঙ্গে তাও বিনি খাদ্য যে সঙ্গ মানে যে রেশন আমো কম নাঙ্গো তা থাবরসে বুতুই
1: থাবরসে চাউনি
0: হাঁকে চিকন যদি আমো হাই লোন নাই ওই আং চিকন বাই শুরু খাইনানি বাই মনে কই যে আং পাঁচটা দশটা ওয়াক রিউই শুরু খাইনানি আমো হাই নিবাগে সিনে সুযোগ সুবিধা তো সিনে ডক্টর যে যেমন ইন্টারেস্ট সাবভেনশন নিয়ে কাইসা স্কিম লঞ্চ খাই গেছে ডক্টর হইতে যে এক লাখ ষাট হাজার টাকা পর্যন্ত জায়গাও লোন নাই মানো নং লোন না হারিতাম খাইনে নং ইন্টারেস্ট সাবভেনশনও সঙ্গ ওয়াক নি ফার্ম খাইমানো মুসুক নি ফার্মবো খাইমানো আর জায়গা হোক ইন্টারেস্ট সাবমেন চলে তামন কোনো খাইনে নাঙে নি ব্যাংক নি লেনদেন কাহাম দাতং আমার নাইনে নাংনাই হ্যাঁ কারণ সিভিল স্কোর নাই হ্যাঁ ব্যাংক লোন না হারে না হিঙ্গাকে বড় সিভিল স্কোর হামি হাঙ্গাকে অনেক সময় স্যাংশন খাই
1: লোন না নানি
0: বড়োয়ারনি বিনি অন্য লোন ডক রিং না নাংনাই সিন বড় রোগ তো পার অনেক সময় বন্ধন লোন ডক না হার যাক আরও হিঙ্গাকে অনেক সময় ব্যাংক রোগ স্যাংশন খাই

0: tang nge indra samen chon lun tong am ke shut chara asol himi nang sona nang nai shut nangya sar de je shut phai mani am ke doctor sin doctor hoite bohon khaine am payment khaine bank no gamo hai lun tong ke te kaise lun tong jini किसान क्रेडिट कार्ड नै आगी त संके सिनियो किसान क्रेडिट कार्ड हंगै त एग्रीकल्चर हमिरो किन्तु ताबो कै किसान क्रेडिट कार्ड सेन्ट्रल लेभल सेन्ट्रल गभर्नमेन्ट होते जे एआरडीडी माने एनिमल रिसोर्स डेभलपमेन्ट डिपार्टमेन्ट न मालमाता हमकरे बेदंग न सुजुग रखा एवं फिशरी डप्टर न बतंग दाबो हंगै न केसीसी लोन नहारे चिकन चिकन সুরক্ষায় খাই সুরক্ষায় মানে যেমন আনি নগ মনে কে আং দুইটা মুসুক ফানো টঙ্কা ওয়াক ফানো টঙ্কা বিনি চারণানি বাগে আনি রং পয়সা পুজি করে ইনকাম করে বা আনি মুসুকনি নগ বাই টঙ্কা নবার হাই হ্যাঁ আং টাংমাই আং টঙ্কা মানে বন তাহে সালামনানি বাগে রং পয়সা করে ইনকা আমার হাই লোন রক সরকার হইতে রুই চ
1: আরো মানো আবার খাই ও যে নক বাই খেকায় লোন দমানি তাবো যে লোন অম চাকরি খাই নাই রংনি নক নক খুঁ যদি বাই খাঙ্কা বড় তো মান গেল বলে
0: লোন নি নগ মাল মাতা তহাকে নং লোন না হানাকে চাকরি খাই যাপা নং তো চাকরি খাই যাপা না নাহারি মানো শুধু মাত্র একমাত্র নিনি অন্য লোন ব্যাংক সিভিল স্কোর কামুং না নাং নাইতা আছে আসুকছে কেসিসি লোন না হারিব সং 10,000 টাকা থেকে 2,00,000 পর্যন্ত সং লোন নাই মানো
1: কিষান ক্রেডিট লোন আম গভর্নমেন্ট এমপ্লয় হো মানো
0: এই এমপ্লয় এমপ্লয় গভর্নমেন্ট এমপ্লয় নাই মানো আর সুদ কে খুব কম হ্যাঁ খুবই কম সুদ সং অনলাইন অন্য লোন রক যেমন সিডিএল যেমন পার্সোনাল লোন রক হাউজিং লোন নানা নাগাছিনি বছর সঙ্গে অ্যানুয়ালি 10-15 টাকার সুদ রা নাং কেসিসি লোন না খাঙ্গা কাই নিনি বছর মাত্র 4-7 টাকা সে নাং হ্যাঁ আমার বছর কাছে নিবাকে শর্ট করা গাম বেলাইকে কাহাম সুযোগ সিনি বা যারা চিকন চিকন ফার্মার্স টং নাই রক হ্যাঁ পাড়া রক ওয়াক নক ওয়াক টং আদা পাই নানি রাং করিং টঙ্কা বা মুসুক টং দুধ দুধ ফালি রাং ইনকাম ইয়াং টঙ্কা বা আমার হাই আদা চার নানি নক টাংনানি গোয়াল নক টাংনানি নক গয় নক টাংনানি রক আমার হাই রক লোন রক ব্রয়লার ফার্মিং যেমন মনে কে আং এক বছর আগে ফানে দুই বছর আগে ফানে আনি ফ্ল্যাট রকমই ফানে আতি কত ফাই ফানে আনি পুঁজি পাই থাকা খরচং থাকা পুঁজি পাই থাকা নক টঙ্গি টঙ্কা কিন্তু আং ক্যাপিটাল করিং আং শুরু খাইমে আং টঙ্কা আমার হাই গার কেসিসি লোন রক না হারি খাইমান হতা শুরু খাইমান হতা
1: অব তো কাহাম কক সঙ্গা গা বাই বাই লোন না তাই কাছে সে আনি কক সুম গাই চিনি বরক তো গবাং বড় রক থাকতে হিনতে আম চাই তম তো গাই বরক অফিসে ভাইয়ে কক সানা সেলাইয়া নিনে প্রজেক্ট ভাইকে খেলাই সাব ভাই মা লাই বমতি খেলাইকা আর জরাও খাই বরং আমি ফোনক রেনাই যেতাম স্যার
0: হ্যাঁ সিনি পারাবিসিং রকতে সিনি যে হসপিটাল টং মানে যে সাব সেন্টার টং মানে আজাগ্র থাঙ্গে যোগাযোগ খাইকে হাঙ্গা খাই সিনি যে ডাক্তার টং নাই রং বর কাহাম খাই নন ক্লাস খাই বুঝুগির নাই ট্রেনিং খাইরো নাই নং ট্রেনিং নাঙ্গে ট্রেনিং খাইরো নাই নন ফ্রি অফ কস্ট কোনো রং পয়সা নাঙ্গিয়া তিন দিনে নাঙ্গে তিন দিনে ট্রেনিং খাইরো নাই গাগাই প্রজেক্ট বুঝুক না নিবাগাই বসং বুঝুগির নাই যে বল লোন না খাই পুঞ্চক সবই সুযোগ সুবিধা মান নাই বা অ্যাপ্লিকেশন ফর্ম বড় মান নাই আমি যত না চিনি যত প্রত্যেকটা ডিসপেন্সারি লেভেল না ফর্ম রক দো হ্যাঁ অ্যাপ্লিকেশন ফর্ম দো আর থাকে শুধু অ্যাপ্লিকেশন না হই ফর্ম ফিল আপ খাই নিনি ডিটেল যে ডকুমেন্ট নাং মানে জাগানি কালোয়া নাং খাই জালং কালোয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ড যে নাং মানে আমার যত ডিটেল খাই ব্যাঙ্ক জমা কাছে অ্যাপ্রুভ না নাঙ্গ ডাক্তার নি সই নাঙ্গ ফর্ম ডাক্তার নি সই না হই ব্যাঙ্ক জমা রেখাকে আমার 10-15 দিন বিশিং স্যাংশন খাই রো
1: ডাক্তার মানে মালমাতা
0: মালমাতা হামকে বেটেনারি ডাক্তার ভেটেনারি ডাক্তার তা ভেটেনারি ডাক্তার নি সিনি যে হাসপাতাল টং নাই রং
1: কেন লোন বড় প্রজেক্ট সময় বড় নন লোন নন রেসি
0: কেসিসি লোন বা ইন্টার সামেন চনি লোন গছি নি রেডিমেড প্রজেক্ট টং সিনি প্রত্যেকটা ডিসপেন্সারি ও না হসপিটাল ও না প্রজেক্ট রেডি টং
1: মানে আমুখে আছে
0: নোয়া না জাস্ট থাঙ্গে অ্যাপ্লিকেশন কাজে সই জমা ব্যাংক জমা রে নামি আছে
1: আও সুন তো খাকা লোন না খাকায় কেসিসি লোন খরকসা রখাই না হাই আর লোন খরকসাও নাই ওই রমদি বরক দল এবার জেল জি গ্রুপ এবার এসি জি গ্রুপ
0: চিনি যে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোগ্রামনি প্রজেক্ট আন্ডার হংকে গ্রুপ চিনি তাবুক তো প্রডিউসার গ্রুপ নেই টিআরএলএম হইতে যে প্রজেক্ট খাই মানে আরো খানাকা আরো প্রডিউসার গ্রুপ হই কাছে গ্রুপ সামজা টং বরক বক এস এস জি নি মাধ্যমে না বরক লোন অলুন রং না হারি মানো হ্যাঁ তাবুক টিআরএলএম নি মাধ্যমে বসে ওয়াক নি ফার্ম পুণ্যি ফার্ম রুই টং আজাগাব সাবসিডি অনেক গবং মান টং বরক সিনি পারানি ট্রেপস নি আন্ডার যে ব্লক টং মানে ইনকা ট্রেপস মানে যে এডিশন

0: ADC block sini testa ADC block dong al testa block ona o project soli chong SSG group ro khai loan dong na hari o loan dong na nawi borok samong khai chong ta wagni farm punni farm ro khai chong ta kabang man na protect ta block ona 30 40 ta group khai am ha ke kabang project
1: soli chong ADC block no kare general block ro khama
0: o je ang NLM ni je project mane among ka joto ni bagi no project to onge utreps ni andaro jara tongnai ronga ka mo ADC block ni bagi ADC block ni bagi nge KCC loan interest amanchona amro kon joto no je kono joto ni bagi nai group bonai mone single bonai
1: mone SCC group rong bo am dekhe
0: mare nai am
1: mane bor bo ad doctor thangai nyo o mane nai khongo thangai nyo sem bhai ke man sungai nyo tapor bor no mare nai ja loan mare nai ja nge ang loan to seng to tao nai ti seng Grameen Bank ni phan ang to je kono bank as chin kai sa bor risk phan kai je mon insurance ante nga da kong ga
0: আমার ইন্স্যুরেন্স অমরপুর তো তং নাই পাও ইন্স্যুরেন্স সেন্ট্রাল গভর্নমেন্ট হইতে গেছে সিনে প্রজেক্ট সব পেকা তাও ন্যাশনাল লাইভস্টক ইন্স্যুরেন্স নি হলে এনএলএম ন্যাশনাল লাইভস্টক মিশন নি আন্ডার লাইভস্টক ইন্স্যুরেন্স নি কাছে প্রজেক্ট চলি চং সিনে বিশেষ খাই যে যে অ্যানিমেল নো ইন্স্যুরেন্স খাই মানে ইঙ্গা কাই সিনে যে পাড়া রং যে ওয়াক টং মানে হ্যাঁ তিন মাস নি উপর যে ওয়াক টং মানে হাঙ্গা পুন ব তিন মাস নি উপর মূসুক যে দুধ দুই চং দুগ্ধ পথে কাবিহীন যে দোয়াল গরু তা দুধ দুই চং তাব বর্তমানও দুধ দুই চং আর মূসুক রং সঙ্গে মূসুক চেলা বেরেস আমার হাই রংনব সঙ্গে ইন্স্যুরেন্স নিয়ে আন্ডার সিনে প্রজেক্ট স্কিন দপ্তর হইতে প্রজেক্ট চলি চঙ্গ আমি নিয়ম গাকে তাম চাব মনে খাই আং ওয়াক ফার্ম কাছে লুন নাই খাই গা অনেক সময় তাম সুগো যে সিনে পাড়া রাম চাই রোগ তাব ওয়াক বেমার ফাই তো কিবা ওয়াক তো দুইটা বেমার বিশেষ করে নবজাগো ক্লাসিক্যাল সোয়াইন ফিভার বা আফ্রিকান সোয়াইন ফিভার হলে বেমার রোগ বেমান যাকে ওয়াক ফার্ম রোগ অনেক সময় ফার্মার্স রোগ বেমার বেমান যাকে থেই রোগ থাকবে যদিও লাইফ স্টক ইন্স্যুরেন্স নিয়ে আন্ডার যদিও পুন ওয়াক রং না যদি ইন্স্যুরেন্স খাই না রাখ মানুষ যেমন মনে করি নিয়ে ওয়াক প্রেজেন্ট যে মার্কেট ভ্যালু তিন হাজার টাকা থেকে শুরু খাইব পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত খাইব মুসুক নিয়ে শুরু খাই তিন হাজার মিনিমাম তিন হাজার ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার টাকা মনে খাই তাবো মনে খাই আমি তিন হাজার নি মূল্য কাছে ওয়াক সানি বসা আং জাস্ট এক্সাম্পল রেখা উদাহরণ তিন হাজার টাকা রেখা কাই নং বিনি ওয়ার্ক মার্ক ভ্যালু রুই নং ইন্স্যুরেন্স খাই এক বছর নিব মাত্র নাম ষোলো টাকা সেরে নাম ষোলো টাকা নি বিশিংও নং ইন্স্যুরেন্স নিয়ে খাই পাই হাকাই বিনি খুঞ্জ কাছে সঙ্গ নাম্বার থেপাই রো আর নাম্বার বাই খাই সঙ্গ ইন্স্যুরেন্স খাই রাখাই এক বছর নি বিশিং ওয়াক ফানো পুন ফানো যে কোনো কারণে থুই থাঙ্কা থুই থাঙ্কা হাঙ্কাই নং ও তিন হাজার টাকা ফিরগি মান নাই তা ইন্স্যুরেন্স খাইজাক নি বাকে হাঙ্কাই আমার হাইকাই ন চার হাজার পাঁচ হাজার আমার রেট টং কাইছে ও রেট তার মানে সঙ্গ পনেরো পার্সেন্ট শতকরা পনেরো পার্সেন্ট সেটা না নাঙ হ্যাঁ তাই বাকি পঁচাশি পার্সেন্ট হাঙ্কাকে গভর্নমেন্ট সে বহন খাই তো সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট বহন খাই তো মানে একশো টাকা প্রিমিয়াম ফাইকা হাঙ্গাকে পনেরো টাকা বেনিফিসিয়ারি নাই তাই পঁচাশি টাকা হাঙ্কাই সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট রো তারপরে আসে কাহাম প্রজেক্ট অম হ্যাঁ তাও মনে হয় আনি তিন হাজার মূল্য ওয়াক থই থাঙ্কা ইন্স্যুরেন্স খাই যাক নাই তিন হাজার টাকা ফিরগই মান নাই
1: আর যে আর ওয়াক নি দাম বা বেলু আর বেলু সব খাই
0: আমার সঙ্গে যে ডাক্তার তো নাই রক সিনে ফিল্ডের যে ডাক্তার তো মনে করি আং মালিক সানাই স্যার আমার তা তিন হাজার ইয়া পাঁচ হাজার মানে দশ হাজার ঠিক আছে নাক পাঁচ হাজার দশ হাজার পান খাই দিই না ম্যাক্সিমাম আমি তো পয়লান সাকান যে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত খাই মানে যেমন মুসুগ হ্যাঁ মুসুগ সঙ্গে পঞ্চাশ যেমন কাজ জার্সি ক্রস রক টং মুসুক তো দশ লিটার পনেরো লিটার দুধ নাই করে দিবা আগে সঙ্গে ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার টাকা মূল্য সঙ্গে ইন্স্যুরেন্স খাইও পঞ্চাশ হাজার টাকা মূল্য ইন্স্যুরেন্স খাইকে নিয়ে এক বছর নেবি সঙ্গে মুসুক কোনো কারণে থুই থাকে নয় পঞ্চাশ টাকা হাজার টাকা ফিরবি মানে আমার হাইটা কারণ ইন্স্যুরেন্স খাই মানে কারণ তাম বাসি মালমাতা যে কোনো সময় বিভিন্ন বেমার বা মান যাকে যেমন শুধু বেমার বা হিমিয়া অ্যাক্সিডেন্ট নেই মানো হ্যাঁ ডেলিভারি সময় অ্যাক্সিডেন্ট নেঙ্গো রিক্স কাভারেজ খাই না বাকি যেমন গাড়ি রোগ অ্যাক্সিডেন্ট নেঙ্গো লামা রোগ খাওয়াই তো থাকে অনেক সময় হ্যাঁ অনেক সময়
1: ওয়াতি
0: ফেরে জাগি থই থাঙ্গো ইয়াকুং বাই থাঙ্গো নবার ওয়াতি ফাইপুর অনেক সময় ফেরাং কক রোগ থইও আমার হয়তো কবং মাস নগুই তো সঙ্গ ফেরাং কক জাগি মুসুক থিমা রোগ হ্যাঁ অমো হাই রোগ হ্যাঁ ইন্স্যুরেন্স কাভার রি নাই ত্যাং বেলাই খাই কাহাম প্রজেক্ট অম আমার বাকি যত না আং কইও ও যত মালমাতান যে যে সঙ্গ চারটা ক্যাটাগরি করিও খাই চং মাল ইন্স্যুরেন্স আমার অন্য খাই না নিবে
1: আছে কক বেলেখান চেন তিনে কক কাম কাম খানা লাগে তাই চেন যে ওয়াইশাপন সাইমিয়া কম তে কক রবসেন খানা লাগে হাঙ্কাই খা খায় যে মাল মাতারি হইব

खुलाम साग आई चोखाइला सतन आई।

Ah.

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। দিল্লিতে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভরত পড়ুয়াদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ এবং পুলিশ কর্মীদের বিরুদ্ধে হিংসার অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট আজ 5 সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে। কেন্দ্রীয় সরকার নাগরিকত্বের আবেদন নিষ্পত্তির প্রক্রিয়ায় পরিবর্তন করে এই ক্ষমতা জেলা শাসকদের হাতে দেওয়ার জন্য দ্য সিটিজেনশিপ থার্ড অ্যামেন্ডমেন্ট রুলস 2026 জারি করেছে। একাধিক কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে এসেছেন। বাংলাদেশে জাতীয়তাবাদী পার্টি বিএনপির বিশিষ্ট নেতা মির্জা ফখরুল আলমগীর আজ সে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত কলম্বিয়ায় 30 দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বিডাব্লিউএফ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলা জুটি তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। আসছে বিস্তারিত খবরে। দিল্লিতে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভরত পড়ুয়াদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ এবং পুলিশ কর্মীদের বিরুদ্ধে হিংসার অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট আজ 5 সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে। শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি আর সুভাষ রেড্ডি এই দলের নেতৃত্ব দেবেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং 2 বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহানার বেঞ্চ জানিয়েছেন, কমিটিতে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রবিশঙ্কর ঝা, দিল্লি হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শৈলেন্দ্র কর, কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর প্রাক্তন নির্দেশক ঋষি কুমার শুক্লা এবং মেঘালয় পুলিশের প্রাক্তন মহানির্দেশক এল আর বিষ্ণুই রয়েছেন। শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, উচ্চ সতর্কতার বিষয় হওয়ায় এই কমিটি যে তদন্ত করবে তা মাত্র একবারের জন্যই গৃহীত হবে তা নয়, নিরবচ্ছিন্ন এবং নির্দিষ্ট সময় অন্তর বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে অন্তর্বর্তী রিপোর্ট জমা দেওয়ার জন্য বলেছে বেঞ্চ। শীর্ষ আদালত বেশ কয়েকটি বিষয়ের ওপর সর্বাপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ আরোপ করতে বলেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল নির্দিষ্ট লক্ষ্য স্থির করে চালানো হিংসা এবং মহিলা আন্দোলনকারীদের হেনস্থা অশ্লীলতাহানি। উল্লেখ্য, নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে গত 20 জুলাই কংগ্রেস জনতা পার্টির সংসদ ভবন অভিযানের সময় হিংসাত্মক সংঘর্ষে আন্দোলনকারী এবং নিরাপত্তা বাহিনী উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হন। ঝাড়খণ্ড হাইকোর্ট 11 থেকে 23 জেপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা এবং খাদ্য সুরক্ষা আধিকারিক পরীক্ষার মাধ্যমে হওয়া নিয়োগ বাতিলের বিষয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। পরীক্ষা ও নিয়োগ বাতিল করে রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া 3টি পৃথক আবেদনের শুনানিতে বিচারপতি দীপক রোশন এই নির্দেশ দেন। নির্বাচিত প্রার্থীদের কাজে পুনর্বহালের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যথাযথ আইনি প্রক্রিয়া এবং ন্যায় বিচারের নীতি অনুসরণ না করে তাদের চাকরি থেকে অপসারণ করা যায় না বলেও বিচারপতির অভিমত। এ বিষয়ে রাজ্য সরকার এবং ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন জেপিএসসির কাছে জবাব চেয়েছে হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি আগামী 15ই সেপ্টেম্বর। সরকার আজ দিল্লি মাস্টার প্ল্যান 2047 প্রকাশ করেছে। এই পরিকল্পনায় দিল্লিকে বিশ্বমানের পরিবেশ বান্ধব, স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক রাজধানী হিসেবে গড়ে তোলার দীর্ঘমেয়াদী উদ্যোগ নেওয়া হয়েছে। মাস্টার প্ল্যানে অর্থনৈতিক বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং উন্নত জীবনযাত্রার মান নিশ্চিত করার পাশাপাশি দিল্লির সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে প্রায় 3 কোটি 20 লক্ষ মানুষ বসবাসকারী জাতীয়

0: রাজধানীকে অর্থনৈতিকভাবে প্রাণবন্ত শহর হিসেবে গড়ে তোলাই মাস্টার প্ল্যানের লক্ষ্য। অনুষ্ঠানে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহরলাল বলেন, আগামী কয়েক বছরে জাতীয় রাজধানীতে প্রায় 30 থেকে 40 লক্ষ নতুন ফ্ল্যাট তৈরি করা হবে। দিল্লির বিপুল জনসংখ্যার প্রেক্ষিতে আবাসনের চাহিদা মেটাতেই এই উদ্যোগ। চেন্নাইয়ের কাছে মহাবালিপুরমে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে 31তম দক্ষিণাঞ্চলীয় পরিষদের বৈঠক সম্পন্ন হয়েছে। ওই অঞ্চলের উন্নয়ন ও বিকাশের ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বরিষ্ঠ আধিকারিকরা নিজেদের মধ্যে মতবিনিময় করেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়, কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, কেরালামের মুখ্যমন্ত্রী সতীশন, তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী মাল্লুভাট্টি বিক্রামার্কা এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বৈঠকে যোগ দেন। এছাড়াও পুদুচেরি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপাল, লাক্ষাদ্বীপের প্রশাসক এবং একাধিক মন্ত্রকের বরিষ্ঠ আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন। স্বাস্থ্যক্ষেত্রে অর্থের যোগান, পরিকাঠামো উন্নয়ন, পরিবেশ রক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে সহযোগিতামূলক গণতান্ত্রিক ব্যবস্থাপনার ওপর সকলেই জোর দিয়েছেন। কেন্দ্রীয় সরকার নাগরিকত্বের আবেদন নিষ্পত্তির প্রক্রিয়ায় পরিবর্তন করেছে। গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ এবং অসম ও ত্রিপুরার উপজাতি এলাকা বাদে বাকি অংশে নাগরিকত্ব আইনে 6(b)ধারার অধীনে আবেদন গ্রহণ, যাচাই এবং উপযুক্ত ক্ষেত্রে নাগরিকত্ব প্রদানের ক্ষমতা দিতে স্বরাষ্ট্রমন্ত্রক দ্য সিটিজেনশিপ থার্ড অ্যামেন্ডমেন্ট রুলস 2026 জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী এতদিন যে ক্ষমতা এম্পাওয়ার্ড কমিটি ও ডেজিগনেটেড অফিসারের হাতে ছিল, তা এবার থেকে জেলা শাসকদের হাতে ন্যস্ত করা হল। জম্মু কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলেও এই নির্দেশিকা কার্যকর হবে। সংশোধিত নিয়মে স্পষ্ট বলা হয়েছে, জেলাশাসক আবেদনকারীর নথি যাচাই, প্রয়োজনীয় অনুসন্ধান এবং নাগরিকত্ব আইনে নির্ধারিত আনুগত্যের শপথ গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করবেন। আবেদনকারীকে উপযুক্ত বলে সন্তুষ্ট হলে তিনিই ভারতীয় নাগরিকত্ব প্রদান করবেন। সমস্ত আবেদন ইলেকট্রনিক পদ্ধতিতে জমা ও প্রক্রিয়াকরণ করা হবে। আবেদনকারী নির্ধারিত সুযোগ পেয়েও শপথ গ্রহণের জন্য ব্যক্তিগতভাবে হাজির না হলে আবেদন খারিজ করার ক্ষমতা জেলাশাসকের থাকবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে এসেছেন। বাগডোগরা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সহ তাঁর একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। এছাড়াও সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি। শিলিগুড়িতে কাওয়াখালীতে আগামীকাল নতুন ফৌজদারি আইন বিষয়ে 5 দিনের একটি বিশেষ ন্যায় সংহিতা প্রদর্শনীর উদ্বোধন করবেন শ্রী শাহ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকবেন। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করবেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলি এখন পশ্চিমবঙ্গে সমানভাবে চালু হওয়ায় রাজ্যের মহিলা এবং শিশুরা উপকৃত হবেন বলে কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী মত প্রকাশ করেছেন। কলকাতায় আজ তিনি মন্ত্রকের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। মন্ত্রী বলেন, কেন্দ্র সব রকমভাবে রাজ্যের পাশে রয়েছে। সেপ্টেম্বর মাস পোষণ মাস, সেই উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হবে বলেও তিনি জানান।
1: পোষণ মাসে আমরা থিম বেসড প্রোগ্রাম করি, এইবারও করব। ভালোভাবে এখানে পশ্চিমবঙ্গে পোষণ মাস চালাই, আর এইবারে যেটা থিম আমরা ফাইনাল করব, ওই থিম বেসড অ্যাক্টিভিটিস বেশিভাবে চলুক, গ্রামের লোকেদেরকে এটা বেশি মানে জনজাগরুকতা অভিযানের মাধ্যমে ভালোভাবে ওনারা সঙ্গে মিলে কাজ করুক। আর যে স্কিমগুলো চলছে, স্কিমের জানকারি বা স্কিমের যে লাভার্থীরা, ওনারা সহি মতো লাভ পায়।
0: বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি বিএনপির বিশিষ্ট নেতা মির্জা ফখরুল আলমগীর আজ সেদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদে আয়োজিত রাষ্ট্রপতি নির্বাচনে 78 বছর বয়সে এই প্রবীণ নেতা 255টি ভোট পান। তিনি চরম দক্ষিণপন্থী বাংলাদেশ জামাতে ইসলাম এবং দেশের প্রথম পড়ুয়াদের নেতৃত্বে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমর্থিত 11টি বিরোধী দল নিয়ে গঠিত জোট প্রার্থী প্রাক্তন সেনা আধিকারিক ওলি আহমেদকে পরাজিত করেন। ওলি আহমেদ পেয়েছেন মাত্র 88টি ভোট। দেশের মুখ্য নির্বাচন কমিশনার এএসএম নাজির উদ্দিনের নেতৃত্বে আজ রাষ্ট্রপতি নির্বাচনে 343 জন সাংসদ ভোটদান করেন। আগামীকাল সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ করবেন। উল্লেখ্য, 35 বছর পর এই প্রথম সেদেশের রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেন। শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত কলম্বিয়ায় 30 দিনের অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বোগোটায় আজ মন্ত্রিসভার বৈঠকের পর রাষ্ট্রপতি আলবার্তো দে লা এসপ্রিয়াল্লা এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করেন। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ইতিহাসে এই

সক্ষম কলম্বিয়া জটিল অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে। ভেঙে পড়া আবাসন পুনর্নির্মাণ, স্কুল ও হাসপাতাল সহ জরুরি নাগরিক পরিকাঠামো পুনর্গঠন এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান নতুন করে চালু করতে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হবে। এদিকে 7.4 মাত্রা ওই ভূমিকম্পে আজ সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 319, আহত 4400 বেশি মানুষ, নিখোঁজ 260 জন। বিডাব্লিউএফ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলা জুটি তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। নতুন দিল্লিতে আয়োজিত এই প্রতিযোগিতায় ভারতীয় জুটি সপ্তম বাছাই জাপানের প্রতিদ্বন্দ্বীকে 21-16, 21-12 সেট স্ট্রেট সেটে হারিয়ে দেন। আগামীকাল কোয়ার্টার ফাইনালে ভারতীয় জুটি চীনা প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবেন। এদিকে পুরুষদের সিঙ্গলসে প্রি কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছেন আয়ুষ শেট্টি। ডুরান্ড কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলা গোলশূন্য রয়েছে। এর আগে ইস্টবেঙ্গল 135তম ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে ওঠে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দিল্লিতে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভরত পড়ুয়াদের ওপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ এবং পুলিশ কর্মীদের বিরুদ্ধে হিংসার অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট আজ 5 সদস্যের ক্ষমতাসম্পন্ন

সেমিফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলা গোল শূন্য রয়েছে। এর আগে ইস্টবেঙ্গল 135তম ডুরান কাপ ফুটবলের ফাইনালে ওঠে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দিল্লিতে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভরত পড়ুয়াদের ওপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ এবং পুলিশ কর্মীদের বিরুদ্ধে হিংসার অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট আজ 5 সদস্যের ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে। একাধিক কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ পশ্চিমবঙ্গ এসেছেন। বাংলাদেশ জাতীয়তা পার্টির বিশিষ্ট নেতা মির্জা ফখরুল আলমগীর আজ সেদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককটমা পড়ব চিত্ত দেববর্মা তিনি ককটমা ববাগ্র কংখা ভারতাই জাপানি বিং নাইমাং চুবাসু অতাইব ক্রা খাইনও গসিমু রাইখ্যা হাস্তে পাই ইন্দ্রস নাই রেডি নালু সয়সিমু রাইদেবাই মালমাতা পালাইমানী বিশিংটি কামি আমসানি রং পয়সা আজিমু ক্রা খাইনি ফান বকসিনকা তিনি হাস্তে মন্ত্রিসভানী পানও হাস্তে হাফাং জুদা জুদা নাইকুঙ্গ সাসাই সারা সিনিচি সিনি বুক চা আচুগ্রাম বরক চিতকনা তাই থামরা বা কতাল আচুগ্রাম সামনা বাকি ককচাপ জাকা দিল্লি তেজস স্টেডিয়াম উমর বিসিসি সিনি জরানী সুব্রত মুখার্জী কাপ ফুটবল বাতাইমাও তিনি ত্রিপুরা স্পোর্ট স্কুল কপ্লাইংখা তাবু ককটমা সুক্রুবই ভারতাই জাপানি বিং নাইমুং চুবাচু তাইবক্রা খাইনও গসিমুর লেখা তিনি দিল্লি কতালো কাশ্মু মন্ত্রী রাজনাথ সিং তাই জাপানি কাশ্মু মন্ত্রী সিনজিরু উইজুমিনী বিং ককলাম সালাইমাও তুইয়ং নাইমুং কাশ্মু টং সেব্রকন চুবাচু খাইনও তুই ককলাম সালাইজাকা খরকনি মন্ত্রী তুইয়ং নাইমুং চুবাচু ন তুই কক খালাইমা কং বুলায় মুসই রেখা রাষ্ট্রবক্র ইয়াচু সিপি রাধাকৃষ্ণন তাই মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি তিনি আগিনী মন্ত্রীবক্রক থানায় রাজীব গান্ধী আচাইমা সালো বন খুলমু ইয়াফরকা হদালামতে রাষ্ট্রবক্রক ইয়াকচু বসংনি বাকি সামুং টানলামা তাই বি কক্ন মৈতুকলাইকা আগরতলানী কংগ্রেস ভবন প্রদেশ কংগ্রেস কাজকু আশিস কুমার সাহা এম এল এ সুদীপ রায় বর্মন তাই কবনি অজারক থানায় আগিনী মন্ত্রীবক্রক রাজীব গান্ধী মানপ্লিউ খুম্বগ খুলমু ইয়াফালাইকা বনমালীপুর কেন্দ্র সংসারজাক পান্ডা কাইসও এম এল এ গোপাল চন্দ্র রায় আগিনী মন্ত্রী বক্রক থানায় রাজীব গান্ধী মানপ্লিউ খুম্বগ খুলমু ইয়াফারকা হাস্তেপা ইন্দ্রসেনায় রেডি নালু সয়সিমু রাইদেবাই মালমাতা পালাইমানী বিশিংটি কামি আমচাইনি রং পয়সা আজিমু ক্রা খাইনি ফান বকসিনকা তিনি আগরতলানী প্রগা ভবন মালমাতা হামক্রাই নাইখুংবাই সংযোজাক লয় খাইমুঙ্গ বসাকা মন্ত্রীকরা মালমাতা হামক্রাই ওয়ানসুক্তানি বিশিং সাসাই নৈরা ব্রিশিডক ওয়াক পালাইনি বাকি রাংনি চৌবাচু ইয়াফারজাকা অ বিশু নতাইব খরক চারা ন অ তাং বিং খবনা বাকি নাহারমুং টঙ্গু পান্ডব মালমাতা হামক্রাই মন্ত্রী সুদাং সুদা সাকা হাস্তে হাপাং মালমাতা হামক্রাইও জুদা জুদা লুকু হামারি গনাং সাকথাকা হাস্তে হাপাংনি জুদা জুদা নাইকুঙ্গ সা সাই সারা সিনিচি সিনি বোকচা আচুগ্রাম বরক চিতং নাতাই থামরা বা কতাল আচুগ্রাম সামনা বাকি তিনি মন্ত্রীসভানি কক রাম পান্ডব ককটাবজাকা বেড়াইখি মন্ত্রী সুশান্ত চৌধুরী তাংন কতর ককমা থুমাই রুথুম সাকা হাস্তে পুলিশ চকুরা চিদক চলা তাই বুড়ি কনস্টেবল চিতক জাগান সাকাম নাইকুঙ্গ জে আর বিটি নি বিশিংটি নৈরা চিচুকু এল ডি সি বুক চাচুগ্রাম বরক লং চিতক জাগান আবনকারি প্রিন্টিং এন্ড স্টেশনারি নাইকুঙ্গ টেকনিক্যাল গ্রুপ সিয়াচুগ্রাম নৈচি ছিনি জনজাতি হামক্রাই নাইকুঙ্গ কাইডক এল ডি সি তাই কাইচুকু এম টি এস চিতক জাগান জে আর বিটি নি বিশিংটি বরক চিতক মুনি সামু ভুতং পাইছুরি জাগান বতাই বসাকা বসকাং সালো বিশ্রামগঞ্জ উদয়পুর বিলুনিয়া তাই সাব্রুম রেল স্টেশন জি আর পি থানা আচুগ্রি জাগান আবনি বাকি সারাবা আচুগ্রাম সাম জাগান আবনি বিশিং টঙ্গ কাইথাম সাব ইন্সপেক্টর কাইচিসা বুড়ি সাব ইন্সপেক্টর কাইচুকু এসিস্টেন্ট সাব ইন্সপেক্টর কাইনুচিসা বুড়ি হেড কনস্টেবল কাই বাচিটক বুড়ি কনস্টেবল তাই কাইবা কনস্টেবল ড্রাইভার আচুগ্রাম হাস্তেনি জুদা জুদা সরকারি ডিগ্রি কলেজ রগ বরক চিতংনা বাকি নৈরা এসিস্টেন্ট প্রফেসরনি আচুগ্রাম সামজাকা আবনকারী তিনি মন্ত্রী সভানী পান্ডব বেঙ্গালুর টংনায় রবিশঙ্কর ট্রাস্টনি শ্রী শ্রী রংনক ইয়ং বিশালগড় আচুগ্রানী ককচাপজাকা রংমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সাকা হাস্তে হাপাং যত কগ্ন

keborom riu phil tham chi tham moni purini kok ni salr ge tini agur tolani town holo songja panda ka chho bo kok saka potaibo saka tirpura bai monipur ni hukumu mukumu sri city ni simi katha lai mung tongo pando monipur ni hukumu mantri kurai jam luken singh tirpura wa monipuri ni hukumu mukumu aoi mata phuartani haste hapang ni samung tamuna belai bolai kya rung nai kung ni kok borok tai kubini topho borok bangte hamklai nai kung mai songjak pando lam chugi kok narka monipuri kok hamklaini kok boxine committee ni vice chairman ti nil kumar singha pando monipuri kok hukumu mukumu mungnang samung tangnai khorok buri no borom rajakha abuni chikang tini di boro town hall bus kangni simi monipuri ni kok ni salno rgoi naitho to himboto kaisa aulini juda juda lamatri laichu lakya akajbani agurtla kendroni okok tuma khanai tongbayu akajbani ni kok tumane update mana bagai login khlaidi www.newsonair.com news on air apps follow khaidi hoda lambo facebook tai x handle all india radio news tai instagram page AIR News Alerts nai di official YouTube channel News on AIR abono kari akajbani agutla kendro ni kokma update manakhai x handle akajbani news agutla facebook AIR News agutla tai YouTube akajbani news agutla nanya nangana MP Kriti Devi Debormoni Achuk Phangbai Tini Udaipurni Circuit House Gumuti Jhelani Hamkrai Gnangni Samung Batangna Tui Amjomung Koklam Panna Kai Cha Songjaka Pandawa Kami Hamkrai Lahar Manjumung Rung Sakham Hukbar Nungjangnai Tui Sungpherang Samung Batang Sep Acharimung Akorong Tui Koklam Chalai Jaka Pandawa Manjaka Bidhan Sabhani Speaker Rampodo Jomatia Edition Samung Charini Adong CK Jomatia Jela Naikol Phang Jelani Kaitham Bidhan Sabha Achukthani Luko Adong Rok নীতি আয়োগ নি আদং ডক্টর জুরাম আনিয়া তিনি তাংন কত্র হদা হামক্রাইতে হদা রংমন্ত্রী টিঙ্কু রাইবে মালাইকা মালাইপুর বরক নি বিসিং হাস্তনি জুড়া হামকারী গান সামু বুটাং তাই কেন্দ্র নি তাং বুটাং নতুই ককলাম সালাইকা লামদিং বদরপুর রুট ট্রেন থাং লাইসমুং কাহাম নতঙ্গু এন এফ রেলওয়ে নি বখাকটে সাজাকা খনা হর 15650 ট্রেন নারেঙ্গিনী সিমি আগরতলা ফাইনাল লামরুবনা সানজা দামদক সতি থামচিব বুবাগরা বীর বিক্রম কিশোর মানিক বাহাদুর ফিল সারাচি চার আচেমা সাল তিনি খুমুলুং রুংনক কতর যা জেখে বরম রুই পালাই জাখা পান্ডব কক নারংনাই রক বুবাগরা বীর বিক্রম নেই লাংমা তংপ্র সামুং টাংনামা তাই কতালকু ত্রিপুরা সামনা বগৈ বিনি সামুং টাংমনি কক ন খরচা লাইকা কিউবানি আগিনী রাষ্ট্রবক্রক ফিডেল কাস্ট্রোনি আচাইমা সাল পালিমা রগৈ তিনি সাবরুমনি কচাম টাউন হল পান্ডা কাইছা সংজাকা আরো মানজাকা কিউবা ফরাই নকনি পুইলা তাংক্রা মাইকি দিরাজ পেরেস কেবনের বদল অজা জিতেন্দ্র চৌধুরী এমএলএ দীপঙ্কর সেন আগিনী এমএলএ বাসুদেব মজুমদার তাই প্রভাত চৌধুরী আকসং থাইমানি ককটুমা দিল্লী তেজস স্টেডিয়াম উমর বিশি চিছিনি জরানী সুব্রত মুখার্জী কাপ ফুটবল বাতাইলে মেও তিনি ত্রিপুরা স্পোর্ট স্কুল গোল কাইব্রী বাই আর্মি পাবলিক স্কুল মেচনখা স্পোর্ট স্কুল গৈ সাইচুং গোল কাইব্রী রেখা জেসিকা জরা অব ত্রিপুরা স্পোর্ট স্কুল নি ওয়াই নি কপ্লাইং মানে গ্রুপ লীগ হাস্টে বদল তাইব থমুং কাইব্রী থানো থামচিনি বদলনি বসং বেরম্ব অ বাতাইলে মুগ খনা ঝাড়খণ্ড বাই ত্রিপুরা স্পোর্ট স্কুল বিশিং থাইন হাস্টে বেরামনি সিনিয়র এলিট গ্রুপনি ক্রিকেট বাতাইলে মুঙ্গ কপ্লাইনি হেট্রিক খ্লাইয়ৈ বিশালগড় সেমিফাইনাল কাছাকা তিনি কমলপুর ক্রিকেট থংখল সংজা গ্রুপ লীগ থমুঙ্গ ছান্তিরবাজার পৈলা বেট খ্লাইয়ৈ সারা দকজিবী রান টিসাকা ফিরক থঙ্গৈ বিশালগড় উইকেট কাইদক বাই নামুনি রান টিসাইমানকা হাস্টে বেরামনি উমর বিশি চিবা জরানি ক্রিকেটনি ফাইনাল উদয়পূর্ণ উইকেট কাইব্রী বাই মেচনৈ সদর এ বদল কপ্লাইংখা তিনি এমবিবি স্টেডিয়ামে সংজা ফাইনাল থমুঙ্গ উদয়পুর পৈলা বেট খ্লাইয়ৈ সারা চারচিবা রান খ্লাইকা ফিরগৈ সদর এ বদল উইকেট কাইদক বাই কপ্লাইংনানি নাংমুনি রান টিসাইমানখা নবাটিবানি ককটুমা বসখাং দামনি চিপুরা হাস্ত্রী যত হাঙ্কর ফেরাং কগৈ ওয়াতৈ ওয়াও নিহিনৈ নবাটিবা নাইকং হজা ক্লাইরিকা খনা সালনি তুমারি সাকাও থামচিব্রুই ডিগ্রি সেলসিয়াস তাই খামো নুচির ডিগ্রি সেলসিয়াস নি গানগিনি তঙ্গুই মানু তিনি সালনি তুমারি সাকাও থামচিবা দশমিক ব্রুই ডিগ্রি তাই খামো নুচির

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হল, রাজ্য মন্ত্রিসভায় সরকারের বিভিন্ন শূন্য পদ নিয়োগ এবং নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত গৃহীত। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুপালনের উপর গুরুত্ব আরোপ করেছেন। রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হল মণিপুরী ভাষা দিবস। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের 3 মাস ব্যাপী সচেতনতামূলক প্রচার অভিযান শুরু। অনূর্ধ্ব 17 সুব্রত মুখার্জি কাপ ফুটবলে ত্রিপুরা স্পোর্টস স্কুল 4-0 গোলে হারালো আর্মি পাবলিক স্কুলকে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের 1177টি শূন্যপদে নিয়োগ এবং 305টি নতুন পদ সৃষ্টির বিষয়ে আজ মন্ত্রিসভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানান, রাজ্য পুলিশে 916 জন পুরুষ এবং মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে। স্বাস্থ্য দপ্তরে JRBT-র মাধ্যমে 219টি LDC শূন্যপদে নিয়োগ করা হবে। তাছাড়া সাধারণ প্রশাসন, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি দপ্তরে টেকনিক্যাল গ্রুপ সি পদে 27 জন, জনজাতি কল্যাণ দপ্তরে 6 জন LDC এবং 9 জন MTS নিয়োগ করা হবে। JRBT-র মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তিনি আরও জানান, আগামী দিনে বিশ্রামগঞ্জ, উদয়পুর, বিলোনিয়া এবং শাবরুমলে স্টেশনে GRP থানা স্থাপন করা হবে। এর জন্য 105টি পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে রয়েছে 3 জন সাব ইন্সপেক্টর, 11 জন মহিলা সাব ইন্সপেক্টর, 9 জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, 21 জন মহিলা হেড কনস্টেবল, 56 জন মহিলা কনস্টেবল ও 5 জন কনস্টেবল ড্রাইভার পদ। রাজ্যের বিভিন্ন সরকারি ডিগ্রি কলেজগুলিতে নিয়োগের জন্য 200টি সরকারি সব অধ্যাপকের পদ সৃষ্টি করা হয়েছে। তাছাড়া আজকের মন্ত্রিসভার বৈঠকে বেঙ্গালুরু স্থিত রবিশঙ্কর ট্রাস্টে শ্রীশ্রী বিশ্ববিদ্যালয় বিশালগড়ে স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে শ্রী রাধাকৃষ্ণন জাতির প্রতি তাঁর সেবা এবং জনজীবনে তাঁর অবদানের কথা স্মরণ করেছেন। আগরতলায় কংগ্রেস ভবনে কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন ও অন্যান্য নেতৃবৃন্দ রাজীব গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। বনমালীপুর কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে বিধায়ক গোপালচন্দ্র রায় রাজীব গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুপালনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেছেন।

আজ আগরতলার প্রজ্ঞা ভবনে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর আয়োজিত কর্মশালায় তিনি বলেন, মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনার অধীনে 1,246 জন শুকর পালককে সহায়তা প্রদান করা হয়েছে। চলতি বছরে আরও 800 জন সুবিধাভোগীকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রাণী সম্পদ মন্ত্রী সুধাংশু দাস বলেন, রাজ্য সরকার প্রাণী সম্পদ উন্নয়নে বিভিন্ন জনমুখী উদ্যোগ গ্রহণ করেছে। কর্মশালায় শুকর পালন সংক্রান্ত প্রদর্শনী এবং ন্যাশনাল লাইফ স্টক মিশনের বিভিন্ন কার্যক্রমের উপর আলোকপাত করা হয়। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন, রাজ্য সরকার সব ভাষাকে সমান মর্যাদা দেয়। 35তম মণিপুরী ভাষা দিবস উপলক্ষে আজ আগরতলা টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি বলেন, মণিপুরী সাহিত্য সংস্কৃতি ভাষা খুবই সমৃদ্ধ। ত্রিপুরার সঙ্গে মণিপুরী কৃষ্টি সংস্কৃতির সুপ্রাচীন মেলবন্ধন রয়েছে। অনুষ্ঠানে মণিপুরের কলা ও সংস্কৃতি মন্ত্রী খোরাইজাম লোকেন সিং, ত্রিপুরায় মণিপুরী ভাষা মণিপুরী সাহিত্য সংস্কৃতির প্রচার ও প্রসারে ত্রিপুরা সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। শিক্ষা দপ্তরের অধীন ককবরক এবং অন্যান্য সংখ্যালঘু ভাষা উন্নয়ন বিভাগ আয়োজিত অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন মণিপুরী ভাষা উন্নয়ন উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান টি নীল কুমার সিনহা। উপস্থিত ছিলেন ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা উন্নয়ন বিভাগের অধিকর্তা আনন্দ হরি জামাতিয়া, মণিপুরী কলা ও সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পাওয়াম গুনীন্দ্র। অনুষ্ঠানে মণিপুরী ভাষা কৃষ্টি এবং সংস্কৃতি জগতের বিশিষ্ট চারজনকে সম্বর্ধনা দেওয়া হয়। এর আগে আজ দুপুরে টাউন হল প্রাঙ্গণ থেকে মণিপুরী ভাষা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য পদযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। নীতি আয়োগের সদস্যা ডক্টর জোরাম আনিয়া আজ সচিবালয়ে সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিঙ্কু রায়ের সঙ্গে এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকালে উভয়ের মধ্যে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়া আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ভিজিলেন্স অ্যাওয়ারনেস অভিযান এর সূচনা উপলক্ষে 17 আগস্ট থেকে 18 নভেম্বর পর্যন্ত 3 মাসব্যাপী একটি সচেতনতা প্রচার অভিযান শুরু করেছে। এই অভিযানের লক্ষ্য হল রেলওয়ে কর্তৃপক্ষ এবং কর্মচারীদের মধ্যে সততা, স্বচ্ছতা এবং একই সঙ্গে জনসেবার ক্ষেত্রে সতর্ক থাকতে অধিকতর সচেতনতা সৃষ্টি করা। এই প্রচার অভিযানের অংশ হিসেবে আজ উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য কার্যালয়ে জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব সততা রক্ষার শপথবাক্য পাঠ করান। এবছরের জনসচেতনতা সপ্তাহের মূল ভাবনা হল সমৃদ্ধির জন্য সততা। লামডিং বদরপুর রুটে ট্রেন চলাচল এখনও নিয়ন্ত্রিত রয়েছে। এনএফ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল রাতে 15650 ট্রেনটি নারিঙ্গি থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হবে সন্ধ্যা 6:30। কিউবার প্রাক্তন রাষ্ট্রপতি ফিদেল কাস্ট্রোর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে আজ সাবরুমের পুরাতন টাউন হলে এক সভা অনুষ্ঠিত হয়। কিউবা সলিডিটারি ফোরাম ত্রিপুরা শাখা আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত জুয়ান কার্লোস মার্সান আগুইলেরা, কিউবার দূতাবাসের প্রথম সচিব মাইকি দিয়াস প্যারেজ, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক দীপঙ্কর সেন, প্রাক্তন বিধায়ক বাসুদেব মজুমদার ও প্রভা চৌধুরী প্রমুখ। সভায় অতিথিগণ ফিদেল কাস্ট্রো প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। বক্তব্য রাখেন কিউবার রাষ্ট্রদূত জুয়ান কার্লোস মার্সান আগুইলেরা, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, সিপিআইএম নেতা তাপস দত্ত ও তিমির বরণ চাকমা। অনুষ্ঠান শেষে কিউবার রাষ্ট্রদূত ও প্রথম সচিব সাবরুমের মৈত্রী সেতু পরিদর্শন করেন। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের 118তম জন্ম জয়ন্তী আজ খুমলুম সরকারি মহাবিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। অনুষ্ঠানে বক্তারা মহারাজা বীর বিক্রমের জীবন আদর্শ এবং আধুনিক ত্রিপুরা গঠনে তাঁর অবদানের কথা তুলে ধরেন। বক্তব্য রাখেন শিক্ষক সংসদের সম্পাদক অধ্যাপক প্রদীপ দেববর্মা, IQAC কোঅর্ডিনেটর ডক্টর জেকব হালাম এবং অধ্যাপক রবীন্দ্র দেববর্মা। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর ভূপেন্দ্র দেববর্মা। সাংসদ কৃতি দেবী দেববর্মনের পৌরোহিত্যে আজ উদয়পুর সার্কিট হাউসে গোমতী জেলার উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করা হয়। বৈঠকে তিনি গোমতী জেলার গ্রামোন্নয়ন, সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পানীয় জল, বিদ্যুৎ, কর্মসংস্থান ইত্যাদি বিষয়ে আধিকারিকদের থেকে খোঁজ খবর নেন। উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, এডিসি।

0: কার্যনির্বাহী সদস্য সি কে জামাতিয়া, জেলা শাসক রিঙ্কুল আথের, জেলার তিনটি বিধানসভা এলাকার জনপ্রতিনিধিগণ। দিল্লির তেজস স্টেডিয়ামে অনূর্ধ্ব ১৭ সুব্রত মুখার্জি কাপ ফুটবলে আজ ত্রিপুরা স্পোর্টস স্কুল 4-0 গোলে আর্মি পাবলিক স্কুলকে পরাজিত করেছে। স্পোর্টস স্কুলের হয়ে একাই 4টি গোল করেন জেসিকা ঝরা। এটি ত্রিপুরা স্পোর্টস স্কুলের দ্বিতীয় জয়। গ্রুপ লিগে রাজ্য দলের আরও 4টি খেলা রয়েছে। 32টি দলের জাতীয় স্তরের এই আসরে আগামীকাল ঝাড়খণ্ডের সঙ্গে ত্রিপুরা স্পোর্টস স্কুলের খেলা রয়েছে। রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে উদয়পুরকে 4 উইকেটে হারিয়ে শিরোপা জিতল সদর এ দল। আজ এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় উদয়পুর প্রথমে ব্যাট করতে নেমে 185 রান সংগ্রহ করে। জবাবে সদর এ দল 6 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। রাজ্যভিত্তিক সিনিয়র এলিট গ্রুপের ক্রিকেটে জয়ের হ্যাট্রিক করে সেমিফাইনালে উঠল বিশালগড়। আজ কমলপুর ক্রিকেট মাঠে আয়োজিত গ্রুপ লিগের খেলায় শান্তির বাজার প্রথমে ব্যাট করে 164 রান তোলে। জবাবে বিশালগড় 6 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সের দেবভক্তি জামাতিয়া সিনথেটিক ট্র্যাকে আজ থেকে 3 দিনব্যাপী রাজ্যভিত্তিক স্কুল ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব 14, 17 এবং 19 বছরের বালক বালিকাদের অ্যাথলেটিক্স আসর বসবে। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। রাজ্য মন্ত্রিসভায় সরকারের বিভিন্ন শূন্যপদে নিয়োগ এবং নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত গৃহীত। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুপালনের উপর গুরুত্ব আরোপ করেছেন। রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হল মণিপুরি ভাষা দিবস। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের 3 মাসব্যাপী সচেতনতামূলক প্রচার অভিযান শুরু। অনূর্ধ্ব ১৭ সুব্রত মুখার্জি কাপ ফুটবলে ত্রিপুরা স্পোর্টস স্কুল 4-0 গোলে হারালো আর্মি পাবলিক স্কুলকে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ কলকাতা এবং আগরতলা কেন্দ্রের সংবাদ শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন বিজ্ঞাপনের বিরতি।
2: कृषि और पशुपालन भारतीय अर्थव्यवस्था का आधार और आत्मा है। हमारे अन्नदाता जहां एक ओर अपने कठोर परिश्रम से अनाज उगाकर खाद्य सुरक्षा सुनिश्चित करते हैं, वहीं पशुपालन के जरिए अपनी आय भी बढ़ाते हैं। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के नेतृत्व में सरकार इन दोनों क्षेत्रों को सशक्त बनाने के लिए लगातार प्रयासरत है। इस दिशा में उल्लेखनीय कार्य करते हुए प्रधानमंत्री किसान सम्मान निधि योजना के तहत छोटे और सीमांत किसानों को सालाना 6,000 रुपए की मदद की जाती है, जिससे 11 करोड़ से अधिक किसान परिवारों को अब तक 3.25 लाख करोड़ रुपए से अधिक की सहायता मिली है।
3: पीएम किसान सम्मान निधि भारत के किसानों का बहुत बड़ा संबल बनी। उनके छोटे छोटे खर्चों के लिए ये किसान सम्मान निधि बहुत काम आ रही है।
2: पीएम किसान के 18वें किस्त के रूप में आज प्रधानमंत्री द्वारा 9 करोड़ 40 लाख से अधिक पात्र किसानों को 20,000 करोड़ से अधिक की धन राशि सीधे उनके बैंक खातों में ट्रांसफर की जा चुकी है। इसी के साथ नमो शेतकरी महासम्मान निधि की भी 5वीं किस्त जारी की जा चुकी है, जिसमें महाराष्ट्र के 91 लाख से अधिक किसानों को 2,000 करोड़ से अधिक का अतिरिक्त लाभ मिलेगा। भारत सरकार की ऐतिहासिक 10,000 FPO योजना के अंतर्गत 9,000 से अधिक FPO का पंजीकरण सफलतापूर्वक संपन्न हो चुका है, जिनमें करीब 23 लाख मेहनतकश किसान शामिल हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी जी द्वारा 2020 में शुरू की गई एग्रीकल्चर इंफ्रास्ट्रक्चर फंड के तहत किसानों को 2 करोड़ रुपए तक की वित्तीय सहायता दी जाती है, जिससे विकसित भारत की आधुनिक कृषि अवसंरचना का विकास हो रहा है। वर्तमान सरकार गठन के 100 दिनों के भीतर 6,500 करोड़ की लागत से 10,000 से अधिक परियोजनाओं को मंजूरी मिली है। इसी अवधि में 7,516 परियोजनाएं पूरी हुई, जिसमें 1,929 करोड़ रुपए की स्वीकृत राशि शामिल है। भारत सरकार के राष्ट्रीय गोकुल मिशन के अंतर्गत देशी नस्ल के गायों एवं भैंस की गुणवत्ता में तेजी से सुधार

0: दिशा स्कीम के टेलीलॉ न्याय बंधु कानूनी साक्षरता एवं जागरूकता कार्यक्रम से जुड़े कानूनी सहायता टेलीलॉ के टोल फ्री नंबर 1-4-4-5-4 और वेबसाइट www.tele-law.in से प्राप्त की जा सकती है।
1: বিজ্ঞাপনের বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। এখন শুনবেন আইন অধিকার।
2: বন্ধুরা, শুরু করছি আইন বিষয়ক আলোচনা, আইন ও অধিকার। আমাদের আজকের বিষয় মাতা পিতা ও বরিষ্ঠ নাগরিক ভরণ পোষণ ও কল্যাণ আইন। এ নিয়ে বলবেন কৈলাসহর বার অ্যাসোসিয়েশনের আইনজীবী শ্রী বিজন কুমার সিনহা। নমস্কার।
3: নমস্কার।
2: আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, মাতা পিতা ও বরিষ্ঠ নাগরিক ভরণ পোষণ ও কল্যাণ আইন কবে কার্যকর হয়?
3: আপনি একটি প্রাসঙ্গিক একটা প্রশ্ন তুলে ধরেছেন। এই আজকের যে আলোচ্য আইন, মাতা পিতা ও বরিষ্ঠ নাগরিক ভরণ পোষণ ও কল্যাণ আইন 2007, এটি আসলে একটি কেন্দ্রীয় আইন। এই আইনটি 2007 সালে পাশ হয় এবং এটা ভারত সরকার এটি আইন হিসাবে মান্যতা দেয় 29 ডিসেম্বর 2007 সালে। কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে এটি কার্যকর হয় 15-8-2008 ইং তারিখ থেকে।
2: তো কোনো সন্তান সন্ততিহীন বরিষ্ঠ নাগরিক সম্পত্তি থাকা সত্ত্বেও বয়োবৃদ্ধ হওয়ার কারণে অসহায়, খেতে পায় না, তাদের ক্ষেত্রে এই আইন কী বলে?
3: কোনো সন্তান সন্ততিহীন বরিষ্ঠ নাগরিক তাদের সম্পত্তি থাকা সত্ত্বেও বয়োবৃদ্ধ হওয়ার কারণে অসহায়, চলাফেরা করতে পারে না, খেতে পায় না, তাদের পরবর্তী জীবন তারা একটা অসহায় জীবনের মধ্যে চলছে, এই অবস্থায় এই আজকের যে আলোচ্য আইন মাতা পিতা ও বরিষ্ঠ নাগরিক ভরণ পোষণ ও কল্যাণ আইন 2007, এতে সুন্দরভাবে এর একটা বিধান রয়েছে। এতে বলা আছে কোনো সন্তানহীন বরিষ্ঠ নাগরিক যদি সম্পত্তির অধিকারী হওয়া সত্ত্বেও তা থেকে কোনোরূপ আয় হয় না, তাহলে তার বা তাদের মৃত্যুর পর যে আত্মীয়রা ওই সম্পত্তির অধিকারী হবেন তারা তাদের কাছে ভরণ

0: পোষণ চাইবেন। এখানে এটা পরিষ্কার হওয়া দরকার যে বরিষ্ঠ নাগরিক যাদের সম্পত্তি রয়েছে এই সম্পত্তি থেকে কোনো প্রকার আয় হয় না। এই বরিষ্ঠ নাগরিক যারা সম্পত্তির মালিক তাদের মৃত্যুর পরে যে উত্তরাধিকারীগণ রয়েছে এই সম্পত্তিটা ভোগ করবেন। এই বরিষ্ঠ নাগরিক এরা ওই উত্তরাধিকারীদের উপরে ভরণ পোষণের জন্য আবেদন করতে পারবেন।
1: তো মাতা পিতা ও বরিষ্ঠ নাগরিক ভরণ পোষণ ও কল্যাণ আইন 2007 অনুসারে কোনো বরিষ্ঠ নাগরিক ভরণ পোষণের জন্য কার কাছে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করবেন?
0: মাতা পিতা ও বরিষ্ঠ নাগরিক ভরণ পোষণ ও কল্যাণ আইন 2007 এই আইনের 7 নং ধারা অনুসারে কোনো বরিষ্ঠ নাগরিক ভরণ পোষণের জন্য তিনি যেখানে বসবাস করেন ওই এলাকার সরকার কর্তৃক নিয়োজিত ট্রাইব্যুনালে আবেদন করবেন। সাধারণত আমাদের রাজ্যে 23টি মহকুমা রয়েছে। এই মহকুমা শাসকদেরকে রাজ্য সরকার ট্রাইব্যুনাল হিসাবে ক্ষমতা প্রদান করেছেন। এখানে প্রশ্ন হচ্ছে কিভাবে আবেদন করবেন। বস্তুত আবেদনের একটা ফরম্যাট এই আইন অনুযায়ী দেয়া হয়েছে। এই যে নমুনা, আবেদনের নমুনা, এটা যদি কোনো বরিষ্ঠ নাগরিক এটা যদি নাও পান তাহলে সাদা কাগজে এই বরিষ্ঠ নাগরিক, সহায় সম্বলহীন বরিষ্ঠ নাগরিক মহকুমা শাসকের কাছে ট্রাইব্যুনাল হিসাবে মাতা পিতা ও বরিষ্ঠ নাগরিক ভরণ পোষণ ও কল্যাণ আইন 2007 এর ট্রাইব্যুনাল হিসাবে সংশ্লিষ্ট মহকুমা শাসকের কাছে ওনারা আবেদন করতে পারবেন। তাছাড়া এখানে আরও একটা ব্যাপার রয়েছে, কোনো মাতা পিতা বা বরিষ্ঠ নাগরিক সহায় সম্বলহীন কার কাছে গিয়ে আবেদন করবেন এ বিষয়টা ওনারা জানেন না, তাহলে মহকুমা আইন সেবা কর্তৃপক্ষ প্রত্যেকটি মহকুমার মধ্যে রয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে, মহকুমা আইন সেবা কর্তৃপক্ষের কাছে গিয়ে যদি যোগাযোগ করেন আমাকে মাতা পিতা ও বরিষ্ঠ নাগরিক ভরণ পোষণ ও কল্যাণ আইন এই বিষয়ে ভরণ পোষণের জন্য আমাকে আবেদন করার ব্যবস্থা করে দিন বলে যদি মহকুমা আইন সেবা কর্তৃপক্ষের কাছে গিয়ে যোগাযোগ করেন তাহলে মহকুমা সংশ্লিষ্ট মহকুমা আইন সেবা কর্তৃপক্ষ নিয়োজিত কর্মচারী যারা রয়েছেন ওনারা ওনাকে সহায়তা করবেন। এবং যদি দেখা যায় সে ব্যবস্থাটাও নেই তাহলে আমি যারা আজকে আমাদের এই আইনি অনুষ্ঠান যারা শুনছেন তাদের অবগতির জন্য আমি এটা তথ্য আমি দিচ্ছি। এটা সাদা কাগজের মধ্যে আবেদনকারীর নাম, তার পিতা বা স্বামীর নাম, সম্পূর্ণ ডাক ঠিকানা, গ্রামের নাম, রাস্তার নাম, ওয়ার্ড নাম্বার, থানা, ডাকঘর, পিনকোড, জেলা, ছেলে মেয়ে যদি আত্মীয় থাকে তাদের নাম, তাদের বর্তমান ঠিকানা, গ্রাম, রাস্তার নাম, ওয়ার্ড নাম্বার, থানা, ডাকঘর, পিন, জেলা এবং তাদের স্থায়ী ঠিকানা, গ্রাম, রাস্তা, ওয়ার্ড নম্বর, থানা, ডাকঘর, পিনকোড, জেলা, এটা উল্লেখ করে ছেলে মেয়ে বা আত্মীয়দের সমস্ত আয়ের উৎস, তাদের বাৎসরিক আয় কতটা, কত টাকা, এটা উল্লেখ করে এবং অভিযোগের সংক্ষিপ্ত বিবরণ এই সাদা কাগজের মধ্যে লিখে একটা সত্যপাঠ লিখে সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল তথা মহকুমা শাসকের কাছে যদি এই আবেদন জমা করা যায় তাহলে এটা মাতা পিতা ও বরিষ্ঠ নাগরিক ভরণ পোষণ ও কল্যাণ আইন 2007-এর আবেদনপত্র হিসাবে এটা গণ্য করা হবে।
1: আমরা জানি কোনো মোকদ্দমা নিষ্পত্তি হতে বছরের পর বছর চলে যায়, এক্ষেত্রে বরিষ্ঠ নাগরিকদের জন্য কী ব্যবস্থা আছে?
0: এটা ঠিক আমাদের ভারতবর্ষে যে বিচার ব্যবস্থার পরিকাঠামো রয়েছে এতে সাধারণত দেওয়ানি কার্যবিধি যেটা রয়েছে এখানে বছরের পর বছর যায়, তার জন্য ভারতবর্ষের পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট,

0: বর্তমানে এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করছেন। দ্রুত মকদ্দমা নিষ্পত্তির জন্য বিভিন্ন ধরনের পন্থা উদ্ঘাটন করে জনসাধারণকে যাতে আদালতের গিয়ে হেনস্থার শিকার না হয় তার জন্য চেষ্টা করছেন। এই আইন অনুসারে ট্রাইব্যুনাল কর্তৃক অর্ডার পাশ হওয়ার বা নির্দেশ পাশ হওয়ার 30 দিনের মধ্যে ভরণ পোষণ প্রদানের বিধান আছে। ওই ভরণ পোষণ আবার 15 দিনের মধ্যে প্রদান করতে হবে। অর্ডার পাশ হওয়ার 30 দিনের মধ্যেই, আবেদন করার 30 দিনের মধ্যেই অর্ডার পাশ হতে হবে, এবং এই অর্ডার পাশ হওয়ার 15 দিনের মধ্যেই আবেদনকৃত ভরণ পোষণ মাতাপিতা বা বরিষ্ঠ নাগরিককে প্রদান করতে হবে।
1: যদি কোনো প্রতিবাদী ট্রাইব্যুনালের এইরূপ কোনো নির্দেশ অমান্য করলে কি হবে?
0: এটা একটা খুব প্রাসঙ্গিক এবং যুক্তিযুক্ত প্রশ্ন। সাধারণত আবেদন করলেন মাতাপিতা বরিষ্ঠ নাগরিক, এখানে প্রতিবাদী বা অপোজিট পার্টি হচ্ছে এই মাতাপিতা বা বরিষ্ঠ নাগরিকের সন্তান সন্ততি বা আত্মীয় স্বজন। ট্রাইব্যুনাল তথা মহকুমা শাসক মাতাপিতা বা বরিষ্ঠ নাগরিকের আবেদনের ভিত্তিতে এটা নির্দেশ দিলেন যে যারা প্রতিবাদী রয়েছেন বা অপোজিট পার্টি রয়েছেন বা রেসপন্ডেন্ট রয়েছেন, ওনারা 15 দিনের মধ্যেই নির্ধারিত ট্রাইব্যুনাল কর্তৃক নির্ধারিত ভরণ পোষণের যে পরিমাণ এটা দিতে হবে। এরকম যদি নির্দেশ দেওয়ার পর, ট্রাইব্যুনাল কর্তৃক এই নির্দেশ দেওয়ার পর যদি কোনো প্রতিবাদী বা অপোজিট পার্টি এই নির্দেশ অমান্য করেন, এটাই তো প্রশ্ন আপনার, এটা খুব প্রাসঙ্গিক, যদি এটা অমান্য করেন তাহলে যত মাসের টাকা প্রদান করা হবে না তত মাস তার জেল হবে। সাপোজ ধরেন 5 মাসের জন্য উনি টাকা প্রদান করছেন না, অর্ডার পাশ হওয়ার পর ওনার 5 মাস পর্যন্ত জেল হবে। কিন্তু 1 বছরের উপরে 3 বছর যাবৎ উনি ওনার ভরণ পোষণ প্রদান করছেন না, 3 বছর আমাকে দিচ্ছেন না বলে অভিযোগ করা হলো, তাহলে ওই ট্রাইব্যুনালেই তাকে 3 বছরের পর্যন্ত জেলে পড়তে পারবেন না। 1 বছর, সর্বোচ্চ 1 বছর পর্যন্ত, 1 বছর 1 বছর করে, 3 বছর, 4 বছর হলে 4 বছর, কিন্তু 1 বছরের অধিক জেলে পাঠাতে পারবেন না, এটাই নিয়ম। তাই যদি কোনো প্রতিবাদী ভরণ পোষণের নির্দেশ ট্রাইব্যুনাল কর্তৃক দেওয়ার পর যদি ভরণ পোষণ প্রদান না করেন, ভরণ পোষণ প্রদান না পাওয়ার কারণে দরখাস্তকারী বরিষ্ঠ নাগরিক বা মাতাপিতা, উনি যদি ট্রাইব্যুনালে এই বিষয়টি যদি অবগত করেন, তাহলে ট্রাইব্যুনাল সর্বোচ্চ 1 বছর পর্যন্ত তাকে জেলের নির্দেশ দিতে পারেন। এখন আমি আজকের যে আলোচ্য আইন, মাতাপিতা ও বরিষ্ঠ নাগরিক ভরণ পোষণ ও কল্যাণ আইন 2007 সম্পর্কে আমি সংক্ষেপে একটু আলোচনা করব। অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষে হাজার হাজার আইন রয়েছে, এই আইনগুলির বিস্তৃত আলোচনা করা স্বল্প সময়ের মধ্যে এটা সম্ভব না। আমরা সংক্ষেপে জনগণের কল্যাণে, যাতে আমাদের এই আলোচনা যারা শ্রোতাবৃন্দ রয়েছেন, যারা শুনছেন, তাদের প্রয়োজনে আসে, তার জন্য অন্তত পক্ষে যে প্রয়োজনীয় যে কতগুলা বিষয় রয়েছে সে নিয়ে আমরা আলোচনা করব, সংক্ষেপে আলোচনা করব, কারণ সময়ের মধ্যেই আমাদের এটা আলোচনা শেষ করতে হয়। তো আজকের আইন হচ্ছে মাতাপিতা ও বরিষ্ঠ নাগরিক ভরণ পোষণ ও কল্যাণ আইন 2007। এই আইনটি আমরা প্রথমেই আলোচনা করেছি, এই আইনটি 29/12/2007 কেন্দ্রীয় আইন পাশ করেন, কেন্দ্রীয় সরকার পাশ করেন। কেন্দ্র সরকার এটা পাশ করার পরে আমাদের ত্রিপুরা রাজ্যে এটা কার্যকর করা হয়। 15/8/2008 থেকে এটা ত্রিপুরা রাজ্যে কার্যকর করা হয়েছে। ত্রিপুরা রাজ্যে এটা কার্যকর করার পর ত্রিপুরার রাজ্যের সবকটি মহকুমাতে মহকুমা শাসককে ট্রাইব্যুনাল হিসাবে সরকার নিয়োজিত করেছেন। অন্তত

কে? মাতা পিতা ও বরিষ্ঠ নাগরিক কল্যাণ ও ভরণ পোষণ আইনের ট্রাইব্যুনাল হিসাবে যাতে সংশ্লিষ্ট মহকুমা শাসক কাজ করতে পারে এবং মাতা পিতা ও বরিষ্ঠ নাগরিকদের যাতে কল্যাণ সাধন করতে পারেন। তো এই আইন সম্পর্কে আলোচনা করলে আমরা এটা বলতে হই যে ভারতবর্ষে বরিষ্ঠ নাগরিক অধিকাংশ ক্ষেত্রে নিদারুণ অবহেলার শিকার। স্বীয় জীবন ধারণে তারা নানাবিধ দুরবস্থার সম্মুখীন। এদের একাংশ বৃদ্ধাবাসে নিজেদের স্থান খুঁজে নিয়েছেন, আরেকটি অংশ অবলম্বন করেছেন ভিক্ষাবৃত্তি, যাদের জীবনের পরিসমাপ্তি ঘটেছে অনাহার আর তীব্র অবহেলার মধ্য দিয়ে। বয়স্কদের তত্ত্বাবধানের জন্য সংবিধানের 41 নং অনুচ্ছেদে রাষ্ট্র তার আর্থিক সংকুলন ও উন্নয়নের গণ্ডির মধ্য থেকে বেকারি, বার্ধক্য, অসুস্থতা ও অক্ষমতা এবং অন্যান্য কিছু অবাঞ্ছিত ক্ষেত্রে কাজের অধিকার, শিক্ষা ও সরকারি সহায়তা প্রদানের কার্যকরী সংস্থান রেখেছে। অবহেলিত স্বামী বা স্ত্রী, পুত্র, কন্যা এবং মাতা পিতার ভরণ পোষণের ব্যবস্থা করতে ভারতের আইনসভা ফৌজদারি কার্যবিধি 1973, হিন্দু বিবাহ আইন 1955, বিবাহবিচ্ছেদ আইন 1889 এবং হিন্দু দত্তক ও ভরণ পোষণ আইন 1956 ইত্যাদি আইন প্রণয়ন করেছেন। হিন্দু বিবাহ আইন ও হিন্দু দত্তক গ্রহণ ও ভরণ পোষণ আইন দুটো শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষেত্রে প্রযোজ্য। ফৌজদারি কার্যবিধি আইন এবং বিবাহ বিচ্ছেদ আইন এই দুটো সাধারণ ধরনের আইন, সকলের ক্ষেত্রেই প্রযোজ্য এটি। কিন্তু উল্লেখিত আইনগুলোর কোনোটি বৃদ্ধ বা বরিষ্ঠ নাগরিকদের প্রতি কোনো প্রকার বিশেষ দৃষ্টি দেওয়া হয়নি। ভারতীয় সমাজে যে চিরাচরিত রীতি ও মূল্যবোধ অনুসৃত তাতে বয়স্কদের যত্ন নেওয়ার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু বর্তমানে যৌথ পরিবার প্রথা ভেঙে যাওয়ার কারণে প্রচুর বয়স্ক লোকদের প্রতি তাদের পরিবারের লোকেরা অনেকটাই উদাসীন হয়ে পড়েছেন। এর ফলশ্রুতিতে অনেক বৃদ্ধ মানুষ, বিশেষত মহিলা বিধবা জীবনের অন্তিম দিনগুলোতে নিঃসঙ্গ জীবনযাপনে বাধ্য হচ্ছেন। সেখানে ফুটে উঠেছে নিদারুণ মানসিক গ্লানি এবং আর্থিক ও মানবিক অসহায়তার চিত্র। এ থেকে এটা পরিষ্কার যে বর্তমানে সমাজের বুকে এক বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে বার্ধক্য, এবং এ কারণেই বয়স্ক ব্যক্তিদের দেখাশোনা ও রক্ষণাকল্পে অধিক গুরুত্ব প্রদানের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। মাতা পিতা ও সন্তানের কাছ থেকে যদি ফৌজদারি কার্যবিধি আইন মোতাবেক ভরণ পোষণ দাবি করতে পারেন, তবে এ পদ্ধতি যথেষ্ট কালক্ষয়কারী, সেই সঙ্গে ব্যয়সাধ্য। এতএব একটি সরল, ব্যয়হীন এবং দ্রুত নিষ্পত্তিকারী পদ্ধতি প্রয়োজন, যাতে পিতামাতাগণ ভরণ পোষণ দাবি করতে পারেন। সামাজিক এই প্রেক্ষাপটে মাতা পিতা বরিষ্ঠ নাগরিক ভরণ পোষণ ও কল্যাণ আইন 2007 এটি বিধিবদ্ধ করা হয়েছে। এই আইনে চারটি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। মাতা পিতা ও বরিষ্ঠ নাগরিকদের জন্য প্রয়োজন ভিত্তিক ভরণ পোষণের সংস্থান করতে যথার্থ কার্যপ্রণালী প্রণয়ন, বরিষ্ঠ নাগরিকদের অধিকর চিকিৎসার সহায়তা প্রদান, বৃদ্ধদের জীবন ও সম্পত্তি রক্ষায় একটি সুচারু পন্থা পদ্ধতির প্রাতিষ্ঠানিক রূপ দান, এবং সহায় সম্বলহীন বরিষ্ঠ নাগরিকদের জন্য প্রতিটি জেলায় একটি করে বৃদ্ধাবাস স্থাপন। এখানে মাতা পিতা বলতে বোঝায় মা ও বাবা, তারা রক্তের সম্পর্কিত দত্তক গ্রহণকারী কিংবা সৎ মা বা সৎ বাবা যে কেউ হতে পারেন। এখানে তাদের বরিষ্ঠ নাগরিক হওয়ার ব্যাপারে কোনোরূপ বাধ্যবাধকতা নেই। বরিষ্ঠ নাগরিক অর্থে বোঝায় এমন কোনো ব্যক্তি যিনি ভারতের নাগরিক এবং যার বয়স 60 বছর বা তার বেশি। ছেলেমেয়ে বলতে বোঝায় পুত্র, কন্যা, পৌত্র, পৌত্রী, এতে অপ্রাপ্ত বয়স্করা অন্তর্ভুক্ত হবে না। রিলেটিভ বা আত্মীয় বলতে বোঝায় সন্তানহীন বরিষ্ঠ নাগরিকদের সেই আইনসম্মত উত্তরাধিকারী যিনি বর্তমানে ওই বরিষ্ঠ নাগরিকদের সম্পত্তি দখল করেন না করেন, বা যিনি ভবিষ্যতে বরিষ্ঠ নাগরিকদের মৃত্যুর পর ওই সম্পত্তির উত্তরাধিকারী হবেন। এর মেনটেন্যান্স বা ভরণ পোষণ কথাটিতে সম্পূর্ণভাবে অন্তর্ভুক্ত রয়েছে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসা ও প্রয়োজনীয় পরিষেবা। ওয়েলফেয়ার বা কল্যাণ এর অর্থ হল এই আইন অনুযায়ী খাদ্যের সংস্থান, স্বাস্থ্য বিষয়ে যত্ন নেওয়া, বিনোদন কেন্দ্র এবং বরিষ্ঠ নাগরিকদের জন্য প্রয়োজনীয় অন্যান্য সুযোগ সুবিধা।

0: ভরণপোষণ ট্রাইব্যুনালের কাছে পেশ করা আবেদনপত্রের ভিত্তিতে নোটিশ জারির 90 দিনের মধ্যে সংক্ষিপ্তভাবে বিচার কার্য হবে, যা করলে রাজ্যের মহকুমা শাসকের নিম্ন পদাধিকারী নন এমন কোনো আধিকারিক। এখানে উল্লেখ করা প্রয়োজন যে মাতা পিতা বরিষ্ঠ নাগরিক এবং ভরণপোষণ ও কল্যাণ আইন, এটি 2019 সালে এটি অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, সংশোধন করা হয়েছে। এতে 30 দিনের মধ্যে আবেদন করার 30 দিনের মধ্যে নির্দেশ দেওয়া হবে এবং 15 দিনের মধ্যে নির্দেশকৃত টাকা জমা করা হবে। কোনো বরিষ্ঠ নাগরিক মাতা পিতা যেখানে বসবাস করেন সেখানেই সেই মহকুমা শাসকের কাছে তিনি আবেদন করতে পারেন। কোনো সন্তান সন্ততিহীন বরিষ্ঠ নাগরিক যদি সম্পত্তির অধিকারী হওয়া সত্ত্বেও ওই সম্পত্তি থেকে যদি কোনো প্রকার আয় না হয়, তাহলেও ওই সম্পত্তি তাদের মৃত্যুর পরে যারা ভোগ করবেন তাদের বিরুদ্ধে ওনারা ভরণপোষণের জন্য আবেদন করতে পারবেন। বরিষ্ঠ নাগরিক মাতা পিতা স্বয়ং কিংবা কোনো স্বীকৃত ব্যক্তির মাধ্যমে অথবা সম্মিলিত নিবন্ধীকরণ আইন সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের প্রান্তে নিবন্ধীকৃত কোনো স্বীকৃত স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিওর মাধ্যমে আবেদন করা যায়। যে ছেলে মা মেয়ে আত্মীয়দের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের উপস্থিতি নিশ্চিত করার ব্যাপারে ট্রাইব্যুনালের ক্ষমতা হবে একজন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের সমান হবে। আবেদনকারী এবং প্রতিবাদী সাক্ষ্য গ্রহণের বিষয়ে ট্রাইব্যুনালের দেওয়ানি আদালতের অনুরূপ পদ্ধতি গ্রহণ করবেন। কোনো বরিষ্ঠ নাগরিক যদি পুত্র কন্যা বা আত্মীয়কে তার সম্পত্তির কোনো উইল বা ইচ্ছাপত্র দান করেন বা ওই উইল বা ইচ্ছাপত্র মূলে হস্তান্তর করেন, বর্তমানে তিনি যদি ওই ইচ্ছাপত্র গ্রহণকারী কর্তৃক অবহেলিত হন, তাহলে তিনি ট্রাইব্যুনালের কাছে আবেদনক্রমে ওই উইল বা ইচ্ছাপত্র বাতিল করতে পারেন। যাই হোক, আজকে আপনাদের সামনে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করলাম। এই আলোচনায় যদি আপনাদের সমাজে যদি এটা কার্যকরী হয় তাহলে আমাদের আজকের আলোচনা সার্থক হবে। সকলকে আন্তরিক নমস্কার এবং ধন্যবাদ।
1: শুনলেন আইন বিষয়ক আলোচনা, আইন ও অধিকার। আমাদের আজকের বিষয় ছিল মাতা পিতা ও বরিষ্ঠ নাগরিক ভরণপোষণ ও কল্যাণ আইন। বললেন কৈলাসহর বার অ্যাসোসিয়েশনের আইনজীবী শ্রী বিজন কুমার সিনহা।
2: শুনলেন আইন অধিকার, সংযোজনা ছিলেন দেবাশিস দেব। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন মিক্স মেলোডিস। মিক্স মেলোডিসে প্রথমে রবীন্দ্রসঙ্গীত, পরিবেশনায় শিল্পী স্বপ্না ঘোষাল।

মিক্সিং মেলোডিজে এবার হিন্দি ছবির গান, ছবির নাম বুলেট। প্রথম গান শিল্পী নেহা বাসিন।

0: এতক্ষণ শুনলেন মিক্স মেলোডিস, আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্রের রাত 9টার ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: গুড ইভিনিং, দিস ইজ আকাশবাণী। আই এম শগুন চোপড়া উইথ দ্য নিউজ এট 9। The headlines. Union Cabinet decides to set up a bench of Jammu and Kashmir High Court at Ladakh, announces Home Minister Amit Shah. Supreme Court forms 5-member panel to investigate violence.

এতক্ষণ শুনলেন মিক্স মেলোডিস, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান।

এখন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে পড়িয়া রাগে শুনবেন সেতার বাদন।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা লাদাখে জম্মু ও কাশ্মীর হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপনের বিষয়ে অনুমোদন দিয়েছে। একাধিক কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে এসেছেন। রাজধানী দিল্লিকে বিশ্বমানের শহরে রূপান্তরিত করতে কেন্দ্রীয় সরকার আজ দিল্লি মাস্টার প্ল্যান 2047 প্রকাশ করেছে। ঝাড়খণ্ড হাইকোর্ট একাদশ থেকে ত্রয়োদশ জেপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা এবং খাদ্য সুরক্ষা আধিকারিক পরীক্ষার মাধ্যমে হওয়া নিয়োগ বাতিলের বিষয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারি করেছে। নতুন দিল্লির যন্তরমন্তর সহ দেশের অন্যান্য অংশে গত মাসে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন হিংসার অভিযোগ স্বতন্ত্রভাবে খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট আজ 5 সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি বিএনপির বিশিষ্ট নেতা মির্জা ফাখরুল আলমগীর আজ সেদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে হারিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে।

কেন্দ্রীয় মন্ত্রিসভা লাদাখে জম্মু ও কাশ্মীর হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপনের বিষয়ে অনুমোদন দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সামাজিক মাধ্যমে এক পোস্টে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। শ্রী শাহ বলেন, এর ফলে লাদাখের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়ার সুযোগ আরও সহজ হবে। আইনি পরিষেবা পেতে তাঁদের যে সময় ব্যয় হয় তাও উল্লেখযোগ্যভাবে কমবে। লাদাখের সার্বিক উন্নয়ন এবং সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন তিনি। চেন্নাইয়ের কাছে মহাবলীপুরমে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে 31তম দক্ষিণাঞ্চলীয় পরিষদের বৈঠক সম্পন্ন হয়েছে। ওই অঞ্চলের উন্নয়ন ও বিকাশের ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বরিষ্ঠ আধিকারিকরা নিজেদের মধ্যে মত বিনিময় করেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়, কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, কেরালামের মুখ্যমন্ত্রী সতীশন, তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী মালু ভাউটি বিক্রমার্কা এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বৈঠকে যোগ দেন। এছাড়াও পুদুচেরি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপাল, লাক্ষাদ্বীপের প্রশাসক এবং একাধিক মন্ত্রকের বরিষ্ঠ আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন। স্বাস্থ্যক্ষেত্রে অর্থের যোগান, পরিকাঠামো উন্নয়ন, পরিবেশ রক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে সহযোগিতামূলক গণতান্ত্রিক ব্যবস্থাপনার উপর সকলেই জোর দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের সফরে আজ পশ্চিমবঙ্গ এসেছেন। বাগডোগরা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক সহ তাঁর একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। এছাড়াও সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি। শিলিগুড়ির কাওয়াখালীতে আগামীকাল নতুন ফৌজদারি আইন বিষয়ে 5 দিনের একটি বিশেষ ন্যায় সংহিতা প্রদর্শনীর উদ্বোধন করবেন শ্রী শাহ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও উপস্থিত থাকবেন। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি সীমান্ত লাগোয়া জেলাগুলিতে নগদ অর্থের অবৈধ লেনদেন রুখতে জেলা শাসকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকেও বসবেন। এছাড়াও ভারতীয় ন্যায় সংহিতার বাস্তবায়ন নিয়ে বিশেষ পর্যালোচনা সভায় তাঁর অংশ নেওয়ার কথা। সরকার আজ দিল্লি মাস্টার প্ল্যান 2047 প্রকাশ করেছে। এই পরিকল্পনায় দিল্লিকে বিশ্বমানের পরিবেশবান্ধব, স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক রাজধানী হিসেবে গড়ে তোলার দীর্ঘমেয়াদী উদ্যোগ নেওয়া হয়েছে। মাস্টার প্ল্যানে অর্থনৈতিক বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং উন্নত জীবনযাত্রার মান নিশ্চিত করার পাশাপাশি দিল্লির সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। 2047 মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে প্রায় 3 কোটি 20 লক্ষ মানুষ বসবাসকারী জাতীয় রাজধানীকে অর্থনৈতিকভাবে প্রাণবন্ত শহর হিসেবে গড়ে তোলাই মাস্টার প্ল্যানের লক্ষ্য। অনুষ্ঠানে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল বলেন, আগামী কয়েক বছরে জাতীয় রাজধানীতে প্রায় 30 থেকে 40 লক্ষ নতুন ফ্ল্যাট তৈরি করা হবে। দিল্লির বিপুল জনসংখ্যার প্রেক্ষিতে আবাসনের চাহিদা মেটাতেই এই উদ্যোগ বলে তিনি জানান। মন্ত্রী বলেন, দিল্লি মাস্টার প্ল্যান 2047 রাজধানীর ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা পূরণ এবং সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঝাড়খণ্ড হাইকোর্ট 11 থেকে 13 জেপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা এবং খাদ্য সুরক্ষা আধিকারিক পরীক্ষার মাধ্যমে হওয়া নিয়োগ বাতিলের বিষয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। পরীক্ষা ও নিয়োগ বাতিল করে রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া পৃথক 3টি আবেদনের শুনানিতে বিচারপতি দীপক রোশন এই নির্দেশ দেন। নির্বাচিত প্রার্থীদের কাজে পুনর্বহালের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যথাযথ আইনি প্রক্রিয়া এবং ন্যায় বিচারের নীতি অনুসরণ না করে তাঁদের চাকরি থেকে অপসারণ করা যায় না বলেও বিচারপতির অভিমত। এ বিষয়ে রাজ্য সরকার এবং ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন জেপিএসসির কাছে জবাব চেয়েছে হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি আগামী 15ই সেপ্টেম্বর। নতুন দিল্লির যন্তর মন্তর সহ দেশের অন্যান্য অংশে গত মাসে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন হিংসার অভিযোগে স্বতন্ত্রভাবে খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট আজ 5 সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি এইচপিএসি গঠন করেছে। শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি আর সুভাষ রেড্ডি এই দলের নেতৃত্ব দেবেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং 2 বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ জানিয়েছেন, কমিটিতে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রবিশঙ্কর ঝা, দিল্লি হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শৈলেন্দ্র কৌর, কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর প্রাক্তন নির্দেশক ঋষি কুমার শুক্লা এবং মেঘালয় পুলিশের প্রাক্তন মহানির্দেশক এল আর বিষ্ণই রয়েছেন। আন্দোলনকারীদের ওপর পুলিশি তৎপরতা এবং একই সঙ্গে নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে বিক্ষোভকারীদের হিংসাত্মক আচরণ দুয়েরই তদন্ত করবে এই কমিটি। শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, উচ্চ সতর্কতার বিষয় হওয়ায় এই কমিটি যে তদন্ত করবে তা মাত্র একবারের জন্যই গৃহীত হবে তা নয়। নিরবিচ্ছিন্ন এবং নির্দিষ্ট সময় অন্তর বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে অন্তর্বর্তী রিপোর্ট জমা দেওয়ার জন্য বলেছে বেঞ্চ। উল্লেখ্য, নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে গত 20 জুলাই কংগ্রেস জনতা পার্টির সংসদ ভবন অভিযানের সময় হিংসাত্মক সংঘর্ষে আন্দোলনকারী এবং নিরাপত্তা বাহিনী উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল

0: আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকার নাগরিকত্বের আবেদন নিষ্পত্তির প্রক্রিয়ার পরিবর্তন করেছে। গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ এবং অসম ও ত্রিপুরার উপজাতি এলাকা বাদে বাকি অংশে নাগরিকত্ব আইনের 6B ধারার অধীনে আবেদন গ্রহণ, যাচাই এবং উপযুক্ত ক্ষেত্রে নাগরিকত্ব প্রদানের ক্ষমতা দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দ্য সিটিজেনশিপ থার্ড অ্যামেন্ডমেন্ট রুলস 2026 জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী এতদিন যে ক্ষমতা এম্পাওয়ার্ড কমিটি ও ডেজিগনেটেড অফিসারের হাতে ছিল, তা এবার জেলাশাসকদের হাতে ন্যস্ত করা হল। জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলেও এই নির্দেশিকা কার্যকর হবে। সংশোধিত নিয়মে স্পষ্ট বলা হয়েছে, জেলাশাসক আবেদনকারীর নথি যাচাই, প্রয়োজনীয় অনুসন্ধান এবং নাগরিকত্ব আইনে নির্ধারিত আনুগত্যের শপথ গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করবেন। আবেদনকারীকে উপযুক্ত বলে সন্তুষ্ট হলে তিনিই ভারতীয় নাগরিকত্ব প্রদান করবেন। সমস্ত আবেদন ইলেকট্রনিক পদ্ধতিতে জমা ও প্রক্রিয়াকরণ করা হবে। আবেদনকারী নির্ধারিত সুযোগ পেয়েও শপথ গ্রহণের জন্য ব্যক্তিগতভাবে হাজির না হলে আবেদন খারিজ করার ক্ষমতাও জেলাশাসকের থাকবে। সরকার এবছরের 31 অক্টোবর পর্যন্ত সর্বোচ্চ 10 লক্ষ মেট্রিক টন অপরিশোধিত চিনি শুল্কমুক্ত আমদানির অনুমতি দিয়েছে। বৈদেশিক বাণিজ্য বিষয়ক দপ্তরের মহানির্দেশক আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে নির্দিষ্ট শুল্ক সীমা বা TRQ এর আওতায় 10 লক্ষ মেট্রিক টন পর্যন্ত অপরিশোধিত চিনি কোনো আমদানি শুল্ক ছাড়াই আনা যাবে। আসন্ন উৎসবের মরশুমে দেশে চিনির চাহিদা বাড়ার আগে দেশের বাজারে চিনির সরবরাহ নিয়ে উদ্বেগ এবং দাম বৃদ্ধির পরিস্থিতির মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, ভারত বিশ্বে চিনির দ্বিতীয় বৃহত্তম উৎপাদক। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলি এখন পশ্চিমবঙ্গে সমানভাবে চালু হওয়ায় রাজ্যের মহিলা এবং শিশুরা উপকৃত হবেন বলে মনে করেন কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। আজ কলকাতায় রাজ্যে মন্ত্রকের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি নিয়ে তিনি পর্যালোচনা বৈঠক করেন। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, কেন্দ্র সরকার সবরকমভাবে রাজ্যের পাশে রয়েছে। সেপ্টেম্বর মাসে পোষণ মাস, সেই উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গ্রামের মহিলাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হবে বলেও তিনি জানান। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর, রাজ্যের মহিলা ও শিশু বিকাশ মন্ত্রী মালতী রাভারাই এবং কেন্দ্রীয় রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ আধিকারিকরা। আগামীকাল মন্ত্রকের পরামর্শদাতা কমিটির বৈঠকে অংশ নেবেন অন্নপূর্ণা দেবী। বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি বিএনপির বিশিষ্ট নেতা মির্জা ফখরুল আলমগীর আজ সেদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদে আয়োজিত রাষ্ট্রপতি নির্বাচনে 78 বছর বয়সী এই প্রবীণ নেতা 255টি ভোট পেয়েছেন। তিনি চরম দক্ষিণপন্থী বাংলাদেশ জামাতে ইসলাম এবং দেশের প্রথম পড়ুয়াদের নেতৃত্বে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি NCP সমর্থিত 11টি বিরোধী দল নিয়ে গঠিত জোট প্রার্থী প্রাক্তন সেনা আধিকারিক অলি আহমেদকে পরাজিত করেন। অলি আহমেদ পেয়েছেন মাত্র 88টি ভোট। ইউক্রেনের রাজধানী কিয়েভে ও এর আশেপাশের একাধিক রাশিয়ায় এক ভয়াবহ রাতভর হামলায় অন্তত 16 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এই হামলায় কিয়েভের একটি হাসপাতাল, স্কুল, কিন্ডারগার্ডেন, আবাসিক ভবন এবং বেশ কয়েকটি গুদাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মোহনবাগান সুপার জায়েন্ট ডুরান কাপ ফুটবলের ফাইনালে উঠেছে। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ সন্ধ্যায় ডুরান কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মোহনবাগান পেনাল্টি শুট আউটে 4-3 গোলে নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে দেয়। আগামী রবিবার সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা লাদাখে জম্মু ও কাশ্মীর হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপনের বিষয়ে অনুমোদন দিয়েছে। একাধিক কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে এসেছেন। রাজধানী দিল্লিকে বিশ্বমানের শহরে রূপান্তরিত করতে কেন্দ্রীয় সরকার আজ দিল্লি মাস্টার প্ল্যান 2047 প্রকাশ করেছে। খবর এখানে শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 6:20।
1: কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। আমাদের আজকের শিল্পী পঙ্কজ কুমার মল্লিক।

মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান বেলা 11টায় শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। দুপুর 12:05 অতুল প্রসাদ, রজনীকান্ত এবং দ্বিজেন্দ্র গীতি, নজরুল গীতি 12:30। দুপুর 1টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 1:05 শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনবেন দুপুর 1:30। দুপুর 1:40 বাংলা আধুনিক জ্ঞান, দুপুর 2টোয় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 2:15 বাংলা আধুনিক জ্ঞান, 2:30 থেকে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান, সন্ধ্যে 6টায় ঘর গৃহস্থী, রাত 7টায় আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনবেন রাত 7:35, আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন যথাক্রমে রাত 7:45 এবং রাত 7:55। রাত 8:05 শুনবেন সাহিত্য আড্ডা, গুলমোহর রাত 8:30, রাত 9টায় শুনবেন দিল্লি কেন্দ্রের রাত 9টার ইংরেজি সংবাদ, 9:15 মিক্স মেলোডিস, শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান রাত 9:30, রাত 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 10:10 কীর্তন, বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রাত 10:20, রাত 10:30 পরবর্তী দিনের অনুষ্ঠান সূচি, আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, সেই সঙ্গে আমাদের আগামীকালের সারাদিনের অনুষ্ঠানের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আমাদের আগামীকালের সারাদিনের অনুষ্ঠান সূচি, আকাশবাণী কৈলাসহর। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি, আগামীকাল অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:33 হয়ে 30 সেকেন্ড। জয় হিন্দ।